আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার ২৯শে ভাদ্র ১৯৪৮ শতাব্দ, দুশোরা আশ্বিন ১৪৩৩ পঙ্গাব্দ, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় ৫:৫৮৪৫। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আকাশবাণী কৈল শহর অমৃতবাণী।
1: ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।
2: ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল?
1: সঞ্জয় উবাচ, দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনমব্রবীত।
2: সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন,
1: পশ্যৈতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতীম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।
2: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন।
1: অত্র শূরা মহেশবাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাতশ্চ দ্রুপদশ্চ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিৎ কুন্তিভোজশ্চ।

0: शैव्यश्च नरपुंगवः युधामन्युश्च विक्रांत उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथा।
1: সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে ধৃষ্টকেতু, চিকিতান, কাশীরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। সেই সব যোদ্ধারা সকলেই এক একজন মহারথী।
0: अस्माकं तु विशिष्ठाये तान् निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमिते।
1: हे द्विजोत्तम, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি।
0: ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিম জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ।
1: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন।
0: অঙ্গে চ বহবহ শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা।
1: এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ।
0: অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মম এবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।
1: আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবহির প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন।
2: অমৃতবাণীতে শুনলেন ভাগবত গীতা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিমূলক গান।

মহাশরঞ্জন সমীর পরিবেশনায় শুনছিলেন ভক্তিমূলক গান আকাশবাণী কৈল শহর। এখন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

gamar sanir derdi.

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সকাল 7টায় রয়েছে সুপ্রভাত অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিমূলক গান শুনবেন সকাল 7:10। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে সকাল 7:25। সকাল 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45। দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে সকাল 8:00 এবং 8:15।

উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্রে রিলে করে শোনানো হবে সকাল 8:30। আধুনিক গানের অনুষ্ঠান 8:40। সকাল 9:00 দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে হিন্দি এবং ইংরেজিতে 20তম এশিয়ান গেমস 2026-এর ডেইলি হাইলাইটস ক্যাপসুল সকাল 9:30। বেলা 12:00 আবারও জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান সূচি। 12:00

বিজে 5 মিনিটে ছোট্ট শিশুদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, হিন্দি ছায়াছবি গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ, বেলা 12:30 দুপুর 1টায় দিল্লি কেন্দ্রে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। এরপরে শুনবেন হ্যালো অনুরোধের পরবর্তী অংশ। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 1:30, দুপুর 1:40 অনুষ্ঠান মহিলা মহল, দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত 2:30, দুপুর 2:45 রয়েছে নজরুল গীতের অনুষ্ঠান, বিকেল 3টে দিল্লি কেন্দ্রে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা, সীমান্ত থেকে অনুষ্ঠানটি শুনবেন সন্ধ্যে 6:30। রাত 7টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। শ্রমিকের কথা অনুষ্ঠানটি শুনবেন রাত 8:05, নজরুল গীতি শুনবেন রাত 8:30, রাত 9টায় সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আধুনিক গান শুনবেন রাত 9:15। রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, লোকগীতি শুনবেন রাত 10:10, রাত 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। আমাদের আজকের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈল শহর আমন্ত্রণ জানাচ্ছে সুপ্রভাত অনুষ্ঠানে। সুপ্রভাত অনুষ্ঠানের প্রথমে রয়েছে ইতিহাসে আজকের দিন। আজ 20 সেপ্টেম্বর, আজ বিশ্ব পরিচ্ছন্নতা দিবস, আজ আন্তর্জাতিক NFT দিবসও। 1932 সালের 20 সেপ্টেম্বর ভারতের পুনের কারাগারে মহাত্মা গান্ধী অনশন শুরু করেন। অ্যানি বেসেন্ট মারা গিয়েছিলেন 20 সেপ্টেম্বর 1933 সালে। তিনি নারী অধিকার, স্বশাসন এবং ভারতীয় জাতীয়তাবাদের সঙ্গে জড়িত ছিলেন। ১৮৫৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুগত সৈন্যদের দ্বারা দিল্লি পুনর্দখলের মধ্য দিয়ে 1857 সালের 20 সেপ্টেম্বর ভারতীয় বিদ্রোহের অবসান ঘটে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বুরকির যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনী ডোগরাই দখল করে আজকের দিনে। 1961 সালের 20 সেপ্টেম্বর গ্রিক জেনারেল কনস্টানিনসো ডোভাস গ্রিসের প্রধানমন্ত্রী হন। 1990 সালে দক্ষিণ ও স্যাটিরা জর্জিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাজ্যের MI6 গোপন গোয়েন্দা সংস্থার ভবনে রাশিয়ার তৈরি RPG-22 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালায় 2000 সালের আজকের দিনে। 2018 সালে তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদের উপকারা দ্বীপের ঘাটের কাছে একটি ফেরি উল্টে অন্তত 161 জনের মৃত্যু হয়। 2019 সালে 20 সেপ্টেম্বর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে প্রায় 40 লক্ষ মানুষ, যাদের অধিকাংশই ছাত্র

ছাত্রী বিক্ষোভ প্রদর্শন করেন। সুইডেনের 16 বছর বয়সে গ্রেটার থুনবার্গ নিউ ইয়র্ক সিটিতে এই বিক্ষোভের নেতৃত্ব দেন। 2008 সালে পাকিস্তানের ইসলামাবাদে ম্যারিয়ট হোটেলের সামনে বিস্ফোরক বোঝাই একটি ডাম্প ট্রাক বিস্ফোরিত হয়ে 54 জন নিহত এবং 266 জন আহত হয়। 1876 সালে অটোয়া ফুটবল ক্লাব গঠিত হয়। শুনলেন ইতিহাসে আজকের দিন।

আকাশবাণী কৈলাসহর। এবারে সংবাদ শিরোনাম। প্রথমে রয়েছে কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম। বিনা নোটিশে 14 দিন অনুপস্থিত থাকলে সরানো হবে সিভিককে। ঝাড়খণ্ডে খুনের মামলায় গ্রেপ্তারের জের। বাল্যবিবাহ প্রতিরোধ পক্সো আইনে শহরে প্রথম দোষী যুবক সন্তানের জন্ম দিতে গিয়ে পর্দা ফাঁস। নাগেরবাজারে হবু দম্পতির ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা, শ্লীলতাহানি। যাদবপুরে সিপিএম তৃণমূলের ওপর বাইক বাহিনীর হামলা। অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে ওসিদের সক্রিয় হওয়ার নির্দেশ মাসিক ক্রাইম কনফারেন্স পুলিশ কমিশনারের। পিটিএসের শৌচালয়ে আত্মহত্যা কলকাতা পুলিশের কমান্ডোর। সর্বাধিক বেকারত্ব প্রথম 10 জেলার 6টি ডবল ইঞ্জিনে। বাম জামানায় ভিত্তিপ্রস্তর, সরকারি অনুমোদন ছাড়াই 217 বেড আরজিকরের আটতলা ট্রমা সেন্টার বেআইনি। প্রতারণা নিউ বারাকপুরে ধৃত 4। জামিনে মুক্ত হতেই টুলুর ভাইপোর ক্রাশাসে পুলিশের আচমকা হানা। টিফিন বক্সের আড়ালে নিষিদ্ধ মাদক পাচারের ছক বানচাল করল পুলিশ। ফরাক্কায় 3 পাচারকারী জালে। নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর 14 দিনের জেল হেফাজত। সবয়ংয়ে বিজেপি গোষ্ঠী সংঘর্ষে গুরুতর জখম বয়স্ক কর্মী, অভিযোগ দায়ের থানায়। অন্নপূর্ণা ভাতা দিয়ে প্রথমবার দুর্গাপুজো হবে স্কুল রোড পাড়ায়। একই দিনে গ্রেপ্তার এজে ইউপির দামি প্রার্থী এবং রাজ্য সম্পাদক। উপনির্বাচন ঘিরে দিনভর নাটক নন্দীগ্রাম রেজিনগরে, মিলন জেলে রবিউল লড়াইয়ে। ভূতনি আইআইটি কানপুরের দ্বারস্থ রাজ্য। সিটাং হোমস্টেতে বারবিকিউয়ের আগুনে নববধূর ঝলসে যাওয়া ঘটনায় গ্রেপ্তার 4। অন্ধভক্তদের তীব্র আক্রমণ রাহুলের। চ্যাট জিপিটি দেখে টুকলি, ধরা পড়ে আত্মঘাতী আইআইটির পড়ুয়া। অসুস্থতার জন্য কর্মসূচিতে নেই শাহ। রাস্তার দাবিতে কনভয় থামিয়ে বিক্ষোভ স্থানীয়দের। মেজাজ হারালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নিঠারি কাণ্ড, সুরিন্দর কলি হরিদ্বারে এসেছিলেন নাম ভাড়িয়ে। কমিশনের হলফনামায় মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ, 7 লক্ষ 9। ট্রাইব্যুনালে আবেদন করেছেন রাজ্যের 22 লক্ষ ভোটার। কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল, প্রায় যুদ্ধে জড়িয়ে যাচ্ছিল চীন ও আমেরিকা। দিল্লিতে অর্থমন্ত্রীদের সম্মেলনে তাপ বিদ্যুতে ফোকাস স্বপনের। প্রযুক্তি সমস্যা, দিল্লি ফিরল এয়ার ইন্ডিয়া বিমান।

রাশিয়া থেকে তেল কিনলেই ভারতের ওপর 100% শুল্ক, বিলে স্বাক্ষর ট্রাম্পের। ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার খরচ বৃদ্ধি। H-1B ভিসায় $1,00,000 ফি, মেয়াদ আরও 1 বছর বাড়ালেন ট্রাম্প। মার্কিন কোর্টের স্থগিতাদেশের মধ্যে সিদ্ধান্ত। গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ আমেরিকার হাতে, জানালেন ট্রাম্প। 25 বছরে পা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের মিলন ক্ষেত্র, ক্যামব্রিজের ইন্ডিয়ান কালচারাল সোসাইটির পুজো। মার্কিন হুমকির মুখে ভারত 100% শাস্তি শুল্ক, বিলে সই মোদির, বন্ধু ট্রাম্পের। পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, হত 21 জন। বিলিভিয়ে বিড়ালের নয়া প্রজাতির সন্ধান। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসংঘের বৈঠক, ইরানি প্রতিনিধিদের ছাড়পত্র দিল ট্রাম্প প্রশাসন। ভিসা পেজেক শিকিয়ান ও আরা ঘোচিকেও। শিল্ডের প্রথম ম্যাচ নিয়ে জটিলতা, ডেভিস কাপে শোচনীয় হার ভারতের। হকিতে অভিযান শুরু করছে পুরুষ ও মহিলা দল, আজ সামনে বাংলাদেশ, ফাইনালে চোখ স্মৃতিদের। অব্যবস্থা ভুলে সাফল্যের আশায় ভারত, এশিয়ান গেমসের বর্ণময় উদ্বোধন, পতাকা বইলেন মানু ও পবন। বড় ব্যবধানে জিতে ও আশাভঙ্গ লাল হলুদের, 10 জনে খেলে বাজিমাত সাহালদের। দুরন্ত শেফালি, জাপানকে হারিয়ে শেষ চারে ভারত। বৈভবকে অপেক্ষার বার্তা কোচ গম্ভীরের। শুনলেন বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম।

এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম। রেজিনগরে মমতার মুখ রক্ষা, সকালে সরবেন বলে ও নেত্রীর অনুরোধে মত বদল রবিউলের, পুলিশ তলব করল হুমায়ুনকে। তাণ্ডব যাদবপুরে সিপিএমের একাধিক পার্টি অফিস ভাঙচুর, হামলা তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ির। তারাতলার বিপর্যয়ে প্রায় 2000 পাতার চার্জশিট জমা দিল লালবাজার, একাধিক স্তরে গাফিলতি দুর্ঘটনায় দাবি পুলিশের। হোটেল অতিথিশালায় কড়া নজর কলকাতা পুরসভার, অনুমতি মিলল কেন জানানো হবে ওয়েবসাইটে। দুর্গাপুজো নিয়ে বিজ্ঞাপনের কর ছাড় দিতে পদক্ষেপ শুরু কলকাতা পুরসভার, তবে এলইডি বিজ্ঞাপনে ছাড় মিলবে না। কলকাতা পিটিএসের শৌচালয় থেকে উদ্ধার কমান্ডোর ঝুলন্ত দেহ, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান। বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণে, সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়া, চার জেলায় সতর্কতা, নিম্নচাপের প্রভাব। বকেয়া পাসপোর্টের ভার লাঘবে এস সিওকে দায়িত্ব পুরোপুরি হস্তান্তরের ভাবনা। অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার জালিয়াতি, গ্রেফতার দুই। রাস্তার দুধারে সরকারি গাড়ি, খোদ পুরমন্ত্রীর দফতরের পাশে। নোটিশ পাঠানোর পরে দিল্লির মুখ্যমন্ত্রীর নথিপত্র যাচাই করা হয়েছে বলল কমিশন, বিবৃতি দিল কেজরির নোটিশ নিয়েও। ভারতের বিরুদ্ধে রাশিয়া শুল্ক হানা, 100% করের বিলে সই করে দিলেন ট্রাম্প, কতটা চাপ নয়াদিল্লির। শীঘ্রই ফিরব, খুঁটিয়ে খুঁটিয়ে হাঁটলেও দৃঢ়প্রতিজ্ঞ গুরুগ্রামের সেই তরুণী বাইকার সিয়ার মন্তব্য।

কখনো পথ ছাড়ব না। গুরুগ্রামে যুবককে খুনের পর তারই মোবাইল থেকে বাড়িতে মেসেজ পাঠান প্রাক্তন মহিলা সহকর্মী নর্তমাই দেহ উদ্ধার কাণ্ডে নতুন তথ্য। এবার ভারতীয় নৌসেনা একাডেমি থেকে গ্রেফতার বাংলাদেশি ছিলেন অস্থায়ী কর্মী, জাল নথিপত্র দেখিয়ে গোপন করেন পরিচয়। সদারাম পরিচয়ে হরিদ্বারে 25 দিন আগে আসেন কুলি, চায়ের দোকান খুলতে সাহায্য করেন এক ব্যক্তি। দিল্লি গণধর্ষণ হত্যাকাণ্ড দেহ ক্ষতবিক্ষত ছিল, পুলিশ প্রথমে ভেবেছিল কোনো পুরুষ, শনাক্ত হয় বা হাতের ট্যাটু থেকে। সিএমআরএল দুর্নীতি, বিজয়ন ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর হবে, আইনি মত নিয়ে সিদ্ধান্ত কেরলম সরকারের। ভারতের পণ্যে এখন কত শুল্ক আছে আমেরিকায়, ট্রাম্প বিলে সই করার পর এবার কি হতে পারে? পরীক্ষায় চ্যাট জিপিটি ব্যবহার করে ধরা পড়েন কয়েক ঘন্টা পরে আইআইটি বোম্বের ছাত্রের দেহ উদ্ধার, ক্যাম্পাসে বিক্ষোভ।

আইফোন ছিনতাই করতেই কি খুন, নিখোঁজ হওয়ার পর জঙ্গল থেকে উদ্ধার বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ছেলের দেহ, জিজ্ঞাসাবাদ পুলিশের। গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকা ডেনমার্কে ঐতিহাসিক সমঝোতা। বরফ ঢাকা সম্পদের দেশে মার্কিন সেনা আধিপত্য বাড়ছে। H-1B ভিসার জন্য লক্ষ লক্ষ টাকায় ফি দিতে যেতে হবে, মেয়াদ বাড়িয়ে দিলেন ট্রাম্প চাপে ভারতীয় কর্মীরা। ভারতের পণ্য এখন কত শুল্ক আছে আমেরিকার, ট্রাম্প বিলেশ সই করার পর এবার কি হতে পারে, নয়াদিল্লির অবস্থান কি? ভারতে থাকা পলাতকদের নিয়ে বার্তা বাংলাদেশের। বিয়েবাড়িতে এক পদের বেশি রান্না নয়, নতুন গাড়ি কেনা বন্ধ হলো পাকিস্তানে, জ্বালানি সাশ্রয় আর কি কি পদক্ষেপ। পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় মসজিদে জোরালো বিস্ফোরণ, প্রার্থনার সময় হামলা, মৃত 16, আহত কমপক্ষে 50। টানা পড়েন ভুলে এবার কি বরফ গলার পালা, নভেম্বরে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুনলেন সংবাদ শিরোনাম, সুপ্রভাত। অনুষ্ঠান আজ এ পর্যন্তই, আকাশবাণী কৈলাসহর। এবারে ভক্তিসুধা অনুষ্ঠান। অনুষ্ঠানে আজকের শিল্পী ভোলানাথ মুখোপাধ্যায়।

0: ভোলানাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান ভক্তি সুধা অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:24:55। এখন প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ ও সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লিতে সফলভাবে শেষ হয়েছে। নির্বাচন কমিশন ভোটার তালিকায় তথ্য সংশোধনে নাগরিকদের সহায়তা করার লক্ষ্যে জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে আজ বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, ওড়িশা সহ দেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসের ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের নেতৃত্বে দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। মেয়েদের বিভাগে ভারত 3-1 ব্যবধানে জয়লাভ করেছে মঙ্গোলিয়ার বিরুদ্ধে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20তম রোজগার মেলায় গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নবনিযুক্ত যুবকদের মধ্যে 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। তিনি বলেন যে সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে যুবাদের প্রয়োজনীয় দক্ষতা ও সুযোগ সুবিধা প্রদানে ধারাবাহিকভাবে মনোনিবেশ করেছে। প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি ক্ষেত্রেও দ্রুত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ সারণের জন্য কাজ করছে। এই লক্ষ্যেই প্রায় 1,00,000 কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিগত কয়েক বছরে প্রায় 40টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশের যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। চেন্নাইতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বিভিন্ন কেন্দ্রীয় সরকারি মন্ত্রক, বিভাগ ও সংস্থায় নির্বাচিত 285 জন নবনিযুক্ত প্রার্থীর মধ্যে গতকাল নিয়োগপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মন্ত্রী বলেন যে সরকারি চাকরিতে যোগদানকারী এই নবনিযুক্ত যুবরা 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নিয়োগপ্রাপ্তদের তাদের দায়িত্বকে কেবল চাকরি পাওয়া হিসেবে না দেখে বরং দেশসেবা এবং এর সামগ্রিক উন্নয়নে অবদান রাখার একটি সুযোগ হিসেবে দেখার জন্য আহ্বান জানান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবনিযুক্ত সরকারি কর্মচারীদের জনসেবা ও জাতীয় উন্নয়নে অবদান রাখাকে তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমের পোর্ট স্টেডিয়ামের কলাবাণী অডিটোরিয়ামে অনুষ্ঠিত 20তম রোজগার মেলায় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী 200 জন নবনিযুক্ত প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। ভারতের পঞ্চম সেমিকন ইন্ডিয়া 2026 সম্মেলন গতকাল নতুন দিল্লির যশোভূমিতে সফলভাবে সমাপ্ত হয়েছে। সিলিকন টু সিস্টেমস বিল্ডিং দ্য ইকোসিস্টেম, এই মূল ভাবনা নিয়ে আয়োজিত 3-দিনব্যাপী সম্মেলনে 600-এর বেশি প্রদর্শক অংশ নেন। এর মধ্যে ছিলেন প্রায় 300 আন্তর্জাতিক অংশগ্রহণকারী, 52টি দেশের প্রতিনিধি এবং 150-এর বেশি বক্তা। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ড, সিঙ্গাপুর ও সুইডেনের প্রতিনিধিত্বকারী 6টি কান্ট্রি প্যাভিলিয়ন এবং 12টি স্টেট প্যাভিলিয়নের মাধ্যমে সেমিকন্ডাক্টর ভ্যালু চেনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এই আয়োজনে মোট 51,656টি নিবন্ধনের পাশাপাশি প্রায় 40,000 মানুষের সমাগম ঘটেছিল। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়ার উদ্বোধন করেন এবং নীতি আলোচনা ও প্রকল্প পরিকল্পনার পর্যায় থেকে বাণিজ্যিক সেমিকন্ডাক্টর উৎপাদনের দিকে ভারতের অগ্রগতির বিষয়টি তুলে ধরেন। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সতর্ক করে বলেছেন যে সেমিকন্ডাক্টর শিল্পকে সাইবার আক্রমণ এবং এমন সব দেশের পক্ষ থেকে সৃষ্ট যে কোনো ধরনের বাধার মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে যারা চায় না ভারত সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে আরও এগিয়ে যাক। নতুন দিল্লিতে গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বৈষ্ণব বলেন, চিপ ডিজাইন ও উৎপাদনের সক্ষমতা অর্জনের মাধ্যমে ভারত এখন যে নতুন অবস্থানে উঠে আসছে তার ফলে উদ্ভূত সম্ভাব্য ভূ রাজনৈতিক ঝুঁকিগুলির বিষয়ে ভারতকে সর্বদা সতর্ক থাকতে হবে।
1: There are many challenges. It's a very difficult industry. Such a difficult industry requires lots and lots of efforts on every front. Both the industry and the government and the state governments, they have to work in tandem. We have to continuously be watchful of the potential geopolitical risks which will arise because India is now emerging as a country which can design and manufacture chips. Obviously, that will be seen as a threat by many other established players.
0: জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় মেক ইন ইন্ডিয়া একটি প্রতিবেদন।
2: ভারতকে বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ২০১৪ সালে শুরু হয় মেক ইন ইন্ডিয়া কর্মসূচি। পরবর্তী সময়ে শুধু কারখানা স্থাপনের পরিবর্তে সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল বা ভ্যালু চেইন তৈরির দিকেও জোর দেওয়া হয়েছে। পিএলআই, সেমিকন্ডাক্টর ও কম্পোনেন্ট উৎপাদন, শিল্প করিডোর, লজিস্টিক্স সংস্কার এবং ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য যে শুধুই দেশীয় উৎপাদন বাড়ানো নয়, বরং বিশ্ববাজারে ভারতের উৎপাদন সক্ষমতাকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা। সেই দিকটাই উঠে আসছে বারবার, জানালেন মার্চেন্ট চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালদা জেলার প্রেসিডেন্ট উজ্জ্বল সাহা।
3: মেক ইন ইন্ডিয়ার ফলে দেশীয় যে শিল্প এর পরিকাঠামোর ভিত্তি আরো শক্ত হবে এবং স্থানীয় যে পণ্যগুলো আছে সেগুলো বিকাশের সহযোগিতা পাবে। ভারতবর্ষে মেক ইন ইন্ডিয়া সামনে কয়েক বছরের মধ্যে জাতীয় অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে এবং সেই সঙ্গে এমপ্লয়মেন্টের বড় সম্ভাবনার দিকে আমরা এগিয়ে যাব।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন আজ জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করছে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা ১০০ সপ্তাহের নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের ১০৬৭টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহের আয়োজন করা হয়েছে। ভারতীয় আবহাওয়া

দপ্তর আইএমডি আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আজ ও আগামীকালের জন্য মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী তিন দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ দল স্পেনকে 3-1 ব্যবধানে পরাজিত করেছে। গতকাল সামারখান্ডে অনুষ্ঠিত এই লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ চ্যালেঞ্জার অ্যালেক্সি শিরভকে হারিয়ে দলের জয়ে নেতৃত্ব দেন। মহিলা বিভাগে ভারত মঙ্গোলিয়ার বিরুদ্ধে 3-1 ব্যবধানে জয়লাভ করেছে। অভিজ্ঞ খেলোয়াড় মুঙ্গুনতুল বাকতুয়াগকে হারিয়ে বি সবিতা শ্রী তার টানা চতুর্থ জয় পেয়েছেন। বিংশতিতম এশিয়ান গেমসে আজ ভারতীয় মহিলা হকি দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে। ইতোমধ্যে ভারতের টেকবল খেলোয়াড় কুইন্সি ডিসুজা ব্রোঞ্জ পদকের লড়াইয়ে জাপানের ইউইনা সাকামোতোর মুখোমুখি হয়েছেন। অন্যদিকে ভারতের শুটার এলাভিনিল ভালারিভান, সোনাম মস্কার এবং বিদর্শা বিনোদ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, ভারতীয় মহিলা দল আজ এশিয়ান গেমসে ক্রিকেট সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে। ভারতীয় সময় সকাল 10:30 শুরু হবে এই ম্যাচ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার ক্ষেত্রে যুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি গতকাল বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে 51,000 নবনিযুক্তের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। ত্রিপুরায় আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামী 21 সেপ্টেম্বর পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন গতকাল এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল 20তম রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থায় নতুন নিয়োগপ্রাপ্ত যুবকদের জন্য 51,000-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নত ও আত্মনির্ভর ভারত গঠনে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে যুবকদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সুযোগ সুবিধা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে গতকাল আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রদেশ বিজেপির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে ভিলেজ কমিটি ও আসন্ন পৌরসংস্থাগুলির নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যগণ, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, প্রদেশ ও জেলা স্তরের নেতৃবৃন্দ। বোকাফা ব্লক এলাকার 14টি ভিলেজ কমিটির বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে গতকাল মনপাথর বাজারে মিছিল ও সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক সুধন দাস, সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, প্রাক্তন এমডিসি পরীক্ষিত মোরা সিং প্রমুখ। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম থেকে জানানো হয়েছে, প্রাক পূজা মেইনটেনেন্স উপলক্ষে 11 কেভি পরিবাহী লাইন মেরামতের জন্য আজ আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সের পিএন কমপ্লেক্স গোর্খাবস্তি নতুনপল্লী এলাকায় সকাল 9:30 থেকে বিকেল 4:30

গতকাল নয়াদিল্লির ওয়াজিরবাদে ব্যাটালিয়নে সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নয়াদিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে 84 জন জওয়ান রক্তদান করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরুয়া প্রথম ডিভিশন লীগ ফুটবলের লড়াইয়ে তৃতীয় দল হিসেবে সুপার ফোরে জায়গা করে নিল ব্ল্যাডমাউথ ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে গতরাতে অনুষ্ঠিত খেলায় ব্ল্যাডমাউথ ক্লাব 2-1 গোলে কল্যাণ সমিতিকে হারিয়ে দেয়। এর আগে এগিয়ে চল সংঘ ও কল্যাণ সমিতি সুপার ফোরে উঠেছে। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকালেও আগরতলা ও তার আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টি হয়। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কোক্তমা পুরী ও নির্মলেন্দু আচার্য মন্ত্রী বক্ষক নরেন্দ্র মেয়া ফিল নিচি রোজগার বাণী ক ভিডিও কনফারেন্স নি এক তুই হাফাং নি জিদা জিদা মথার গ খরক বা চিসা সাইনিব গবাং চিতক বলাই ইয়াফারকা মেলো মোচাং মুদি সাকা বিশি কিসা সক্রমী কেন্দ্রনি হাফাং সিগলা রোগ নিথিনাং নি বাকই তিয়ার ক্লাইট থানি নাংমানি স্কিল তাই সেব সাব মানথক থানি ফান বক্সু নুই তঙ্গ ব সাকা হা কতনি সিগলা রোগ নি রং তাই স্কিল স্লাইজাক তুই রং থং নি সানমুং তুই মোচাং রুই চলি মান্না তৈ স্রাই স্রাই ক্লাইনান বাকই হাফাং সাকথারুই তঙ্গ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি সাকা ভারত থানায় বিশি কিসা সক্রমী হা কতর কাইব্রুই চি বাই বানিয়ানি কক খালাইকা কেতালচি তকজাক সিগলারক কেন্দ্র হাফাংনি রাং রেল স্বরাষ্ট্র সাকাম নুকুং হামকাই তাই প্রতিরক্ষা কক চংলাই নগ্ন খবুই কুবুনি নাইকুং রগ সামুং তাহান তাবুক দ্বারা রোজগার বাণিংনি ইয়াকই ব্যবাগই খরক চিনই রাসাই স্নিচি বা সাই সিগলা সিকলি চিতক বলাই মানখা হাজ দেওয়া বুসকাং আউলি তাই আউলি পঞ্চায়েত চংবরী রগ বুট ইয়াজাক নাই রগ্নি সংসাগ্রামা বুমুং বুতাং রগ্ন তুই খনাজরা সানমুং তাই কেবেংমুং রগ ইয়াজাক জাগান সেপ্টেম্বরনি সাল নৈচি থাম সানমুং তাই কেবেংমুং রগ্নি কক পাইসর জাগান বুট কেন্দ্র রগ্নি পাইথাক বুমুং বুতাং কারি জাগান সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নৈচি বাব হাস্তে চংবাড়ি কমিশননি সচিব অনুরাগ সেন মিয়া ম কক তোমার খা বকাফা ব্লক আমচাইনি কাইচি ব্রুই ভিলেজ কমিটিনি ইয়াক্সি বদল বাতানে রগ্ন খাফুজাগৈ মিয়া মন পাথর হাতিগ মিছিল তাই

0: প্রথম যুগলে দেখা পান্ডাব এমএলএ সুদন দাস, সিপিআইএম দক্ষিণ জেলা তাংফাং তাপস দত্ত, আগিনী এমডিসি পরীক্ষিত মুরা সিং সং কগনার খা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহাবাই মিয়া পান্ডা খ্লাইকা এনসিসি নি ইয়াকবারা দাগি পাঙ্গকরা মেজর জেনারেল অনুরাগ বিজ পান্ডাব এনসিসি নি শিলচর গ্রুপ নি গ্রুপ কমান্ডার ব্রিগেডিয়ার আনন্দ রাজ সিং তাই 13 ত্রিপুরা ব্যাটালিয়ান এনসিসি নি কমান্ডিং অফিসার কর্নেল এন এস ভাতসং টংবাইখ্যা মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী ও সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নৈত্রিশ নি কোক্তি সালনি ফুং দামটি সব আকাশবাণী মন কি বাত বান্ধব হাকতর তাই ফাতার হাকত নি লুকুরক বাই ককলাম সালাইয়া না অব মন কি বাত নি ফিল সারা থামচি চার বেরেম নি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক ন বর্গ নি ওয়ান সুকমা খা কামা ককরক মন কি বাত ও রহরনা নি কবখা মাই গভ ওপেন ফোরাম তাই নম এপ লুকরক বং নি ওয়ান সুকমা ককরক রহরি মান বেন আবন কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খ্লাইয়ই হিন্দি এবা ইংরেজি বাই বড় নি ককরক রেকর্ড খ্লাই মান বেন ফোন এবা মেসেজ খ্লাই মানানা 25 সেপ্টেম্বর হরনি দামচি সাতামুই সতি বৃজিবাণী বিসিংহ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাহাগ চন্দ্রমুখ মরণে পুইলা ডিভিশন লিগ ফুটবল বাতাইমুঙ্গ উলথাম বদল হিনই সুপার ফোর থাই মানখা ব্লাডমাউথ ক্লাব উমাকান্ত মিনি স্টেডিয়াম মিয়া হর ফেরাংনি লাইট বাই চিংসা জাগ থমাও ব্লাডমাউথ ক্লাব কাইনি কাইসা গোল বাই কল্যাণ সমিতি নমেজানখা আবনে সেকাং এগিয়ে চল সংঘ তাই কল্যাণ সমিতি সুপার ফোর কাসাখা বয়ারখক নি কক্তুমা তিনি দিবর জরা বয়ারখক নি সেকাংবারিয়া কক্তুম সাজাখা নখা চুমুই কবল দাগ তগানা ফেরাংক গই কিসা মিসা ওয়াতুই ওয়াউই মান তিনি ফুঙ্গ আগরতলা তাই আবুনি গানা গিনি আম চাই কিসা সক ওয়াতুই বাখা আগরতলা ওয়া তিনি আইচুগ খামানি তুংমারি তংমানি নুইচি বা 0.10 ডিগ্রি সেলসিয়াস সালনি সাকানি তুংমারি তঙ্গুই মান থামচি 4 ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনি কক বরক বাই কক্তুমা পরিমুং তাবক জরা তুই অরণ পাইখা ধুলনি কক বরক কক্তুমা আওয়াই অঙ্গন তিনি সানজা দামস নিতামুই সতি বৃচি বাব
1: এতক্ষণ কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। রবীন্দ্রসঙ্গীত আজকের শিল্পী স্বপ্না ঘোষাল।

এতক্ষণ পর্যায়ক্রমে শুনছিলেন দিল্লি এবং শিলং কেন্দ্রের সংবাদ। আকাশবাণী কুলশহর, আধুনিক গান, আজকের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

0: বাতাসে, কি গান ভেসে যাচ্ছে, এই ঘিতে বাতাসে, কি গান ভেসে যাচ্ছে, এই ঘিতে।
1: ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনছেন বাংলা আধুনিক গান।

0: ये है विविध भारती। कुछ ही पलों में आप सुनेंगे समाचार।
1: আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 ছোট্ট সোনামণিদের জন্য অনুষ্ঠান শিশুমেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ 12:30, একটাই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে 1:05। আকাশবাণীর 1:05 পুনরায় হ্যালো অনুরোধ। আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে সরানো হবে 1:40। মা ও বন্দির জন্য অনুষ্ঠান মহিলা মহল, দুটোই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে 2:15। আধুনিক গান 2:30। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনতে পাবেন রবীন্দ্রসঙ্গীত।

2:45 নজরুল গীতি, 3:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ 3:00 এবং ইংরেজি সংবাদ 3:10 আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থীর আসর, 7:00 আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 যথাক্রমে ককবুরুক এবং স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনতে পাবেন নজরুল গীতি। রাত 9:00 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 9:15 আধুনিক গান, রাত 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:10 শুনতে পাবেন লোকগীতি। রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

0: কাছের এবং দূরের ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ঢের আদর জানিয়ে শুরু করছি আজকের আসর। আসরে আজকে আমাদের কুমারঘাটের বন্ধুরা তাদের মতো করে তাদের পরিবেশনাগুলো তোমাদের কাছে পরিবেশন করে শোনাবে। তাহলে চলো আমরা সবাই মিলে একদম জমিয়ে তাদের পরিবেশনাগুলি প্রথমে শুনে নিই।
1: শীতে পিঠে পুলি আর পিকনিক যেন একটাই বেটের এপিট ওপিট, কাকে ধরি কাকে ছাড়ি। পিঠে পুলির জন্য আমাদের অবশ্য কিছু ভাবতে হয় না।

কোনো আয়োজন করতে হয় না, কিন্তু পিকনিক আয়োজন তো হলো। শীতের সকালে ঠক ঠক কাঁপতে কাঁপতে একদিন সবাই মিলে গাড়িতে চাপলাম। গানে গল্পে ঝাঁকুনিতে ঘন্টা দেড়েকের দূরত্ব দেখতে দেখতে কেটে গেল। হই হই করে সবাই গাড়ি থেকে নেমেই মেতে গেলাম আনন্দ করতে। প্রথমে সায়ন্তিকা, সৌরদীপা, মণিদীপা, উপমা গাইলো।

তালে তালে আমরা সবাই মিলে নাচলাম নানান ঢঙে। গানের শেষে গল্পে হাসিতে মেতে এক প্রস্থ খাওয়া দাওয়া হলো। চারিদিকে সবুজের অপরূপ শ্যামলিমা আমাদের আনন্দকে আরো বাড়িয়ে দিল। বন্য পাখিরা এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, শব্দ করছে নানান রকম। আমরা সবাই গোল হয়ে বসলাম। সৌরদীপা আবৃত্তি করল কাজী নজরুল ইসলামের বাবুদের তাল পুকুরে হাবুদের।

যাব ফের কানমলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গোলা। কি বলিস ফের হপ্তা, তবা নাক্ষপ্তা, তবা নাক্ষপ্তা, তবা নাক্ষপ্তা। আবৃত্তির রেশ কাটতে না কাটতে আমাদের যখন তখন হুটোপুটি হাসিতে লুটিয়ে পড়ার জোর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ওদিকে অরিত্র গোল গোল চোখ করে কেমন যেন অস্থির হয়ে উঠছিল। আসলে সে আগেই ঠিক করে রেখেছিল আজ একটা গান গাইবে।

0: সবাইকে সুস্থির করে থামাতে আরো অনেকটা সময় চলে গেল। অরিত্র এবার নিজে থেকেই সবাইকে চমকে দিয়ে গান শুরু করল। সবাই চুপ হয়ে গেল।
1: থেই থেই তা থেই তা থেই তা থেইয়া থেইয়া

গানে সবাই পুতুল হয়ে নাচতে শুরু করে দিলাম। নাচের কি বাহার, আর কত রকমের পুতুল নাচ! বোচা পুতুল, ঠ্যাঙা পুতুল, লম্বা পুতুল, দেশি পুতুল, বিদেশি বার্বি পুতুল, কত কি! যেন পুতুলের দোকানে সব পুতুল মিলে নাচ করছে। এক সময় গান শেষ হলো, কিন্তু নাচ থামলো না। পুতুলের নাচ চলছে তো চলছেই। মনিদীপা এই সুযোগটা ছাড়লো না, সে আবার গান ধরে

আমরা শুনলাম আমাদের বন্ধুদের পরিবেশনাগুলো, আমার তো দারুণ লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লেগেছে। তো বন্ধুরা, আমাদের হাতে এখনও কিছুটা সময় রয়ে গেছে, তো সেই সময় আমি ভাবলাম তোমাদের একটা গল্প শুনিয়ে দেব। আর গল্প শুনতে কার না ভালো লাগে, আমরা তো ছোটবেলায় অনেক গল্প শোনার বায়না ধরতাম বড়দের কাছে। তোমাদের মতো তো টিভি চ্যানেল আমাদের সময় ছিল না, তো আমরা গল্প শুনবার জন্যে একদম পাগল ছিলাম। আজকে আমার মনে হলো তোমাদেরকে একটি গল্প শোনাবো পঞ্চতন্ত্র নামক বই থেকে। প্রথমে আমরা জেনে নিই পঞ্চতন্ত্র নামক বইটি কি, আমরা সংক্ষেপে জেনে নেব। প্রথমে, প্রায় 1500 বছর আগে বিষ্ণু শর্মা নামে একজন শিক্ষক সংস্কৃত ভাষায় পঞ্চতন্ত্র নামে একখানি নীতি উপদেশমূলক চমৎকার গল্পের বই লেখেন। 5টি মূল কাহিনী বা তন্ত্র আছে বলে বইখানির নাম পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্রের 5টি মূল কাহিনী বা তন্ত্রের নাম হল মিত্রভেদ, অর্থাৎ বন্ধুদের মধ্যে বিচ্ছেদ, মিত্র প্রাপ্তি অর্থাৎ বন্ধু পাওয়া, কাকলুকীয় অর্থাৎ কাক বা উলুক অর্থাৎ পেঁচার কাহিনী, লব্ধ প্রয়াস যার অর্থ পেয়ে হারানো, এবং অপরীক্ষিত কারক মানে অবিবেচক। এই মূল কাহিনীগুলোর মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট নীতি গল্প আছে, এবং এই নীতি গল্পগুলোর সমর্থনে আছে অনেক সংস্কৃত শ্লোক। পঞ্চতন্ত্রের কাহিনী ও উপকাহিনীগুলোর পাত্রপাত্রীরা অধিকাংশই বন্য পশু পাখি, এজন্য কাহিনীগুলো খুব উপভোগ্য। আজ তোমাদেরকে যে গল্পটি শোনাবো, এটি তোমরা অনেকেই শুনেছ আবার শোনোনি, লব্ধ প্রণাস। অনেককাল আগে যমুনার তীরে মস্ত বড় একটা জাম গাছ ছিল। এই জাম গাছটায় 12 মাস জাম ফলত। একটা বাঁদর এই জাম গাছে বাস করত। সে সারা বছর ধরে পাকা জাম খেত আর জাম গাছের ডালে ডালে ঘুরে বেড়াত। এক একদিন সে জাম গাছের মগডালে উঠে যমুনা নদীর অপারটা দেখতে চেষ্টা করত, কিন্তু যমুনা সেখানে এতই চওড়া যে অপার দেখা যেত না। একদিন একটা প্রকাণ্ড কুমির জাম গাছটার কাছে এলো। বাঁদর গাছের উপর থেকে কয়েকটা পাকা জাম ফেলল কুমিরের মুখের কাছে। জাম খেয়ে কুমিরের খুব ভালো লাগলো, তাই সে রোজ এখানে আসত। ক্রমে কুমিরটার সঙ্গে বাঁদরটার খুব ভাব হয়ে গেল। এখন কুমির জল থেকে ডাঙায় উঠে আসে, বাঁদরও গাছ থেকে নেমে আসে। দুজনে কত গল্প গুজব করে, বাঁদর বলে ডাঙার আর বন জঙ্গলের গল্প, কুমির বলে অতল জলের গল্প। সন্ধ্যার আগেই কুমির অপারের কোনো চরে তার বাড়ির দিকে চলে যায়। যাবার সময় বাঁদর তাকে কিছু পাকা জাম দিয়ে বলে, তুমি কিছু খেও আর তোমার বউকে কিছু দিও। কুমিরের বউটা ছিল বড় লোভী। বাঁদরের দেয়া জাম খেতে খেতে তার মনে হতো, যে বাঁদর রোজ এমন রসালো জাম খায়

তার কলজেটা না জানি কত মিষ্টি। তাই একদিন সে কুমিরের কাছে বায়না ধরল, তুমি বাঁদরটাকে এনে দাও, আমি ওর রসারো কলজেটা খাব। কুমির বলল, ও কি কথা, বাঁদর আমার বন্ধু, তার কলজেটা খাবে কি গু, মরে যাবে না? কুমিরের বউ বলল, মরে মরুক, কিন্তু আমি ওর কলজে চাই, নইলে আমি মরব এই তোমায় বলে দিলাম। কুমির আর কি করে, আজ আনবো কাল আনবো বলে সময় কাটায়। শেষে একদিন কুমিরের বউ সত্যিই মরতে গেল। তখন অনেক বুঝিয়ে তাকে শান্ত করে কুমির বলল, আজ নিশ্চয়ই নিয়ে আসব। কুমির মনে মনে একটা ফন্দি আঁটল। সে বাদরের কাছে এসে বলল, বন্ধু, আমার বউ তোমায় নেমন্তন্ন করেছে, আজ তুমি আমার বাড়িতে খেতে যাবে। বাদর বলল, আমি যদি সাঁতার জানতাম তবে নিশ্চয়ই যেতাম, তোমার বউকে বলো আমার পক্ষে যাওয়া সম্ভবপর নয়। কুমির বলল, কেন নয়, তুমি আমার পিঠে চড়ে যাবে, আমি সাঁতার কেটে তোমায় নিয়ে যাব আমার বাড়ি। বাদর বলল, না বন্ধু, এ বড় বিপদের কাজ, এত চওড়া

হচ্ছে আজ তুমি আমার বাড়িতে খেতে যাবে। বাঁদর বলল, আমি যদি সাঁতার জানতাম তবে নিশ্চয়ই যেতাম। তোমার বউকে বলো আমার পক্ষে যাওয়া সম্ভবপর নয়। কুমির বলল, কেন নয়? তুমি আমার পিঠে চড়ে যাবে, আমি সাঁতার কেটে তোমায় নিয়ে যাব আমার বাড়ি। বাঁদর বলল, না বন্ধু, এ বড় বিপদের কাজ। এত চওড়া নদী আর এত বড় বড় ঢেউ দেখলেই আমার মাথা ঘুরে যায়, আমায় যেতে অনুরোধ করো না। কুমির বলল, বন্ধু, আমি জানি সাঁতার জানো না বলেই তোমার এত ভয়, কিন্তু তুমি আমার উপর ভরসা রাখতে পারো, আমি নিরাপদে তোমায় নিয়ে যাব। বউকে আমি বলে এসছি তোমায় নিয়ে যাবই। সে বেচারা কত পিঠে পায়েস রেঁধে রেখেছে তোমার জন্য, তোমায় যেতেই হবে। কুমিরের অনুরোধে অবশেষে বাঁদর রাজি হল। কুমিরের পিঠে বসে চারদিকে কেবল জল আর ঢেউ দেখে বাঁদরের বড় ভয় করতে লাগল। সে জড়সড় হয়ে কোনো রকমে কুমিরের পিঠে বসে রইল। কুমির অনেকক্ষণ থেকে ভাবছে আসল কথাটা এবার বাঁদরকে বলবে, কিন্তু বলি বলি করেও বলা হচ্ছে না। এখন মাঝ নদীতে এসে সে ভেবে দেখল বাঁদর আর পালাতে পারবে না, অতএব বলেই ফেলি। তাই সে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বাঁদরকে ডেকে বলল, বলো তো তোমায় কেন নিয়ে যাচ্ছে আমার বাড়ি? বাঁদরের মনে একটা সন্দেহ উঁকি দিল। সে শুকনো মুখে বলল, কেন আবার? তোমার বউ আমায় খাওয়াবে বলে। কুমির মুচকি হেসে বলল, খাওয়াবে বলে নয়, খাবে বলে। অ্যাঁ, বাঁদর আতকে উঠল। কুমির বলল, না ঠিক তোমায় খাবে না, তোমার ওই কলজেকটা আছে না, সেইটে খাবে। পাকা জাম খেয়ে খেয়ে নাকি তোমার কলজেটা খুব রসালো হয়েছে, তাই বউয়ের ইচ্ছে সেটা খাবে। সত্যি কথা বললে তো আর তুমি আসতে না, তাই মিথ্যে বলে নিয়ে এলাম। কুমিরের কথা শুনে বাঁদরের মাথা ঘুরে গেল, চোখে সে অন্ধকার দেখতে লাগলো। নিজের বুকে হাত দিয়ে বাঁদর দেখল হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করছে। একবার সে ভাবল কুমিরের পেটে যাওয়ার চেয়ে জলে ঝাঁপ দিয়ে মরাও ভালো। আবার মনে হলো কুমিরটা একটু বোকা আছে, দেখি না চেষ্টা করে বাঁচা যায় কি না। তাই সে নিজেকে সামলে নিয়ে বলল, কথাটা আগে বললেই ভালো করতে, আমি তো কলজেটা জাম গাছে ঝুলিয়ে রেখে এসছি। বোকা কুমির বলল, কেন রেখে এসছো কেন? বাঁদর বলল, এত রসালো জিনিস কি জলের উপর দিয়ে আনা যায়? জল লেগে গলে যাবে না, পাতায় করে বেঁধে আনতে হয়। কুমির সাঁতার কাটা বন্ধ করে নিশ্চল হয়ে এক মিনিট কি যেন ভাবল, তারপর ভয়ে ভয়ে বলল, এখন উপায়? কদিন থেকে বউ তাগাদা করছে, আজ বলেছি কলজে সমেত নিশ্চয়ই তোমায় ধরে নিয়ে আসব। বাঁদর বলল, তাতে কি হয়েছে, কাল না হয় কলজেটা নিয়ে আবার আসব। কুমির বলল, তা হয় না, আজ তোমার কলজে না নিয়ে গেলে বউ আমার আত্মহত্যা করবে। আচ্ছা, এখন গিয়ে তোমার কলজেটা নিয়ে আসা যায় না? বাঁদর তো তাই চায়, একবার মাটির লাগাল পেলে হয়। তবু সে বলল, আবার যেতে আসতে অনেক সময় লাগবে, দেরি হলে তোমার বউ রাগ করবে না তো? কুমির বলল, যেতে আসতে কত সময় লাগবে? এবার দেখো না, আমি দ্বিগুণ বেগে সাঁতার কাটব। এই বলে কুমির উল্টো দিকে সাঁতার কাটতে লাগল। কুমির তীরের কাছাকাছি আসতেই বাঁদর এক লাফে ডাঙায় লাফিয়ে পড়ল। তারপর তরতর করে জাম গাছটায় চড়ে একটা ডালে বসে হাঁপাতে লাগল। কুমির বলল, কি হলো, সাঁতার কেটে পরিশ্রম করে এলাম আমি আর হাঁপাচ্ছ তুমি? এসো এসো, জলদি এসো, কলজেটাকে ভালো করে পাতায় জড়িয়ে নিয়ে এসো। বাঁদর বলল, বোকা কুমির, দেহের মধ্যেই কলজে থাকে, তাকে রেখে কোথাও যাওয়া যায় না। কুমির নিজের বোকামি বুঝতে পেরে বলল, সে কি আর আমি জানি নে, এতক্ষণ তোমায় ঠাট্টা করছিলাম, খুব ভয় পেয়েছো দেখছি। কিছু ভয় নেই, এসো আমরা আবার যাব, ওদিকে বউ তোমার জন্য পিঠে পায়ে শ্রেদে বসে আছে। বাঁদর বলল, একই ভুল কেউ দুবার করে না, এখন ভালোয় ভালোয় বিদায় হও, কাল থেকে আর এখানে এসো না। কি বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমাদের হাতে আর আজকে সময় নেই, তোমাদের সঙ্গে আসছে অনুষ্ঠানে কথা হবে। সে অবধি তোমরা সবাই ভালো থাকবে, খুব ভালো।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ। শ্রোতা বন্ধু, গ্রীষ্ম গেল, বর্ষা গেল, শরৎ এলো যে, নীল আকাশে সাদা মেঘের ভেলায় এবার দেবী মায়ের আগমনের সময় হয়ে গেছে। তো আজকের হ্যালো অনুরোধে শ্রোতা বন্ধুদের সঙ্গে কথা বলবো আর গান শুনবো, অবশ্যই হিন্দি ছবির গান। তো লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো অনুরোধ শুরু হতে যাচ্ছে।

যেহেতু দেবী মায়ের আগমন যেহেতু হচ্ছে সেই শরতে, তোমাদের আজকের হ্যালো অনুরোধের সিক্রেট কোডটা থাকুক শরৎ এলো।

0: তো শ্রোতা বন্ধু, আজকের হ্যালো নুরুদের সিক্রেট কোড শরৎ এলো, আর দেখি আমাদের প্রথম শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, হ্যালো, নুরুদ থেকে বলছি।
1: নমস্কার নেবেন?
0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, আমি সমাজী চক্রবর্তী বলছি, অসম রাজ্যের সিলিগুড়ি জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আর বলছি, যদি সিগারেট কোডটা যদি বলেন, না হলে তো আমি বলতে একটু সময় লেগে যাবে, শুনে বলতে হবে। কারণ কি জানেন? শুনুন,
0: হ্যাঁ বলুন।
1: আমি ফোনের মাধ্যমে অনুষ্ঠান শিখি আছে, কিন্তু এখনো সিক্রেট কোড আসেনি, তার জন্য বলছি আপনাকে।
0: সিক্রেট কোড আসেনি?
1: না, এখন আসেনি, আসবে এখন।
0: আচ্ছা আচ্ছা, আমি বলেই দিয়েছিলাম, শরৎ এলো। আজকের সিক্রেট কোড শরৎ এলো।
1: ও, তাহলে বলে ফেলি, আজকের সিক্রেট কোড হচ্ছে শরৎ এলো। ঠিক ঠিক, এত সুন্দর সিক্রেট কোড আপনি রেখেছেন, তাই আপনাকে আমার অন্তরে থেকে ধন্যবাদ জানাই।
0: ধন্যবাদ।
1: সত্যি কথা বলতে গেলে, বিশ্বকর্মা পুজো তো আমরা সমাপ্ত করেছি, এবারে আমরা দুর্গা পুজোর প্রত্যাশায় মানে অপেক্ষায় বসে রয়েছি। আর সত্যি কথা বলতে গেলে, অনেক দিকে প্যান্ডেলের কাজকর্ম শুরু হয়েছে। আজকে আমাকে গান শুনিয়ে দিন দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: গানের ছবির নামটা আমি বলে ফেললাম প্রথমে আগে ভাগে। আজকে আমাকে গ্যাংস্টার, ছবির নাম হচ্ছে গ্যাংস্টার, আর গানটি হচ্ছে ইয়ালি ইয়ালি, এরকম আছে না গান। দুদিন গার্গ গেছি, গতকালকে দুদিন গার্গের মানে প্রথম মৃত্যুবার্ষিকী গেছিল, তার জন্য আজকে তিনি এই জায়গায় দাঁড়িয়ে দুদিন গার্গের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। সত্যি তিনি অনেক ভাষায় গান গেয়েছিলেন, উনি হয়তো বা আজকে আমাদের মধ্যে বেঁচে নেই, কিন্তু উনার যে মানে গানের মধ্যে যে তিনি আমার মধ্যে বেঁচে থাকবেন, তিনি যে গান গেয়েছিলেন, প্রত্যেকটি গানগুলো ভালো গান গেয়েছিলেন।
0: আর
1: এলো, আসলে দেখুন, শরৎ এলেই আমাদের সবার মনের মধ্যে শুধু একটি, যে দুর্গা উৎসব, ঠিক না? দুর্গা উৎসব, আসলে দুর্গা উৎসব হচ্ছে আমাদের বাঙালিদের সব বড় মানে ফেস্টিভ্যাল, মানে সবচেয়ে বড় উৎসব। তাই আমরা যখন পড়াশোনা করতাম ছোটবেলা, তখন দুর্গা পুজো এবং কালী পুজো নিয়ে লিখতাম, না?
0: হ্যাঁ অবশ্যই
1: দিতাম মাস্টার থেকে, বা সত্যি ভালো লাগতো। আর আমরা চাই যে মা দুর্গা এবার আসছেন, এবার কিন্তু আমাদের মধ্যে আরো সবার মধ্যে আনন্দ দেবেন, তিনি আরো একদিন একদিন থাকবেন। এবার সপ্তমী পুজো কিন্তু হবে
0: দুদিনের,
1: তার জন্য যাই হোক ভালো লাগছে। আর চারিদিকে প্যান্ডেলের কাজ চলছে, দুর্গা পুজো আমাদের সবার জন্য ভালো হোক, আনন্দময় উঠুক, সেটি আমি মা দুর্গার চরণে মানে প্রার্থনা করছি। আর আশা করি আপনাদের আকাশবাণী থেকে আমরা শুনবো এই অনুষ্ঠান, আর মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান শোনার জন্য তো অপেক্ষায় আমরা বসে থাকবো।
0: হ্যাঁ, মহালয়া অবশ্যই আসছে, তখন তো ঠিক আছে।
1: আর আমার সঙ্গে যারা গান শিখবেন, এই মুহূর্তে আমি নামটি বলে ফেলি সংক্ষেপে, আমার সঙ্গে রয়েছেন অনুপ দা, রয়েছেন জহর দাস, তারপর অভিনয় শ্রী মহাশয় রয়েছেন, বরেখা ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, আর সঙ্গীতা দেবনাথ মহাশয়া, আর নিতিন চক্রবর্তী, আর শুনবেন বাদল বাবু আর লালন বাবু। আর দিদি ভাই আপনি শুনবেন, ভালো থাকবেন।
0: হ্যাঁ অবশ্যই
1: থাকবেন,
0: চলে এসছি, পছন্দের গান শুনতে থাকুন, ভালো থাকবেন।

0: হ্যালো, হ্যালো অনুরোধ।
1: হ্যাঁ নমস্কার নেবেন দিদি।
0: হ্যাঁ নমস্কার।
1: বরুণ সূত্রধর বলছি। তো ক্যান্সার সিগারেটের জন্য ছড়া পেলো।
0: হ্যাঁ
1: তো দিদি ভাই, আজকে একটা গান শুনবো,
0: ছবির
1: নাম হলো মহিনে সাল দেখতে যায়ঙ্গে।
0: ছবির নাম কি? লাইন হলো 3 মাহিনে, আমি ঠিক বুঝতে পারছি না কথাগুলো। বুঝতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। 3 মাহিনে সাল।
1: হ্যাঁ হ্যাঁ, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি, আপনিও শুনবেন।
0: অবশ্যই।
1: দিদি রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি করে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দিদিভাই, আমাদের তো আজকে সিরিয়াল কোড হচ্ছে শরৎ এলো
0: হ্যাঁ বলুন।
1: হচ্ছে।
0: ঠিক আছে।
1: দিদিভাই গানটা, গানের কথা বলছি, গানটা হচ্ছে 92-42 লাভ স্টোরি।
0: হ্যাঁ বলুন, কোন গান?
1: 92-42 লাভ স্টোরি ছবি থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, গানটা কোনটা?
1: হ্যাঁ এই গানটা হবে তো দিদিভাই?
0: গানের লাইনটা বলুন।
1: রিমঝিম রিমঝিম
0: আচ্ছা
1: ভিগি
0: দিচ্ছি।
1: ভিগি রুতে, এই গানটা।
0: রিমঝিম রিমঝিম রিমঝিম ঘিরে সেবন, রিমঝিম রিমঝিম, তারপর কি? কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যালো,
1: হ্যাঁ গানটা তো যাই পেয়েছেন,
0: রিমঝিম রিমঝিম, তারপর কি?
1: গানটা হচ্ছে রিমঝিম রিমঝিম ভিগি ভিগি রুতে নে, এই গানটা।
0: আচ্ছা আচ্ছা, ভিগি ভিগি রুতে নেই।
1: হ্যাঁ
0: হ্যাঁ পেয়েছি।
1: আচ্ছা, এই গানটা যাদেরকে নিয়ে শুনবো, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বাদল খটিয়াল, সুব্রত ভট্টাচার্য, এবং শুনছেন আনন্দ ধারা, বুল্টি দিদিভাই রয়েছেন, সঙ্গীতা দিদিভাই রয়েছেন, আশুতোষ দেবনাথ রয়েছেন, এবং এই মধ্যে যারা শুনছেন সকল বন্ধুকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠাবো আপনার পছন্দের গান। ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন আপনি।
0: নমস্কার।

0: হ্যালো হ্যালো অনুরোধ।
1: হ্যালো, নমস্কার নবীনদি।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি ধর্মনগর থেকে অবিনাশী।
0: হ্যাঁ বলুন।
1: আজকে সাজেস্ট করতে হলো শরৎ এলো।
0: হ্যাঁ
1: তো দেখুন, বর্ষার সেই মেঘাচ্ছন্ন কাটিয়ে আমরা এখন শরতে প্রবেশ করেছি। তো শরৎকালটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঋতু, কারণ আমরা এই শরৎ সারাটা বছর ধরে অপেক্ষা করে থাকি। কারণ এই সময় আমাদের বাঙালিদের সবচেয়ে প্রিয় উৎসব দুর্গা পুজো ইতিমধ্যে চলে এসেছে, তারপর আলোর উৎসব দীপাবলিও আসবে। এর আগে কিন্তু আমরা বিশ্বকর্মা পূজা পেরিয়েছি, আর এর মধ্যে আমরা লক্ষ্মী পুজোও চলে আসবে। তো সেই জন্য কিন্তু আমাদের
0: সেই তো মহালয়া থেকে শুরু করে মহালয়া দুর্গোৎসব।

0: লক্ষ্মী পুজো, কালী পুজো সব শরতেই পড়ে।
1: হ্যাঁ, শরতেই পড়ে। আর
0: ভাইফুটো, ভাইফুটাটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস।
1: হ্যাঁ হ্যাঁ, আর শরৎ এলে দেখবেন শিউলি ফুল একটা যে সুগন্ধ, আমরা
0: সত্যি আমাদের পরিবেশটা একটা অন্যরকম মাত্রা নেই,
1: অন্যরকম ভাব চলে আসে। তো যাই হোক, আজকে ভালো লাগছে যে এরকম একটা স্মৃতি ফুট আপনি রেখেছেন। আর
0: ধন্যবাদ।
1: আজকে আমার গানের কথা বলে ফেলি, তো আজকে আমার গতকাল আমরা জীবন গর্গের একটা বছর পেরিয়ে গেল, উনি ওনাকে আমরা হারিয়েছি। আমাদের নর্থ ইস্টের একটা সুনাম ধন্য সঙ্গীত শিল্পী ছিলেন, অর্থাৎ পুরো ভারতেই উনি বিখ্যাত, কিন্তু মারা যাওয়ার পর উনি আরো বিখ্যাত হয়েছেন। তো ওনার সম্পর্কে কিন্তু অনেকে অনেক কথা, মানে মারা যাওয়ার পর বললেন যে, কিন্তু যতদিন উনি জীবিত ছিলেন
0: বেঁচে ছিলেন অতটা জানিনি আমরা।
1: হুম হুম, তো আজকে আমাকে ক্রিস ফ্রি ছবি থেকে শুনে দেবেন ওনার একটি গান, রয়েছে খুব বিখ্যাত একটা গান, দিল তুহি বাতা, আলিশা চুনাই আর জুবিন গার্গের কণ্ঠে। আর এই মুহূর্তে আকাশবাণী কৈলাসর যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
0: অবশ্যই ভালো থাকবেন, কথা হবে আবার, নমস্কার।

0: হ্যালো, হ্যালো অনুরোধ।
1: নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ চণ্ডীপুর কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: শরৎ এলো, তাই না?
0: হ্যাঁ একদম ঠিক।
1: তো দিদি, আজকে আমাকে সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার সুরকার রবীন্দ্র জৈনজির একখানা গান উনি সুর দিয়েছেন, উনি গানটির রূপ দিয়েছেন, লতাজির কণ্ঠে শুনতে চাই।
0: হ্যাঁ বলুন, কোন গান?
1: 1991 রিলিজ হয়েছিল, ছবির নাম হেনা, আর গানটা হচ্ছে জানে ওয়ালে ও জানে ওয়ালে। লতাজির সঙ্গে রয়েছেন মহান শিল্পী সুরেশ ওয়াটকার।
0: জানে ওয়ালে ও জানে ওয়ালে, হ্যাঁ হচ্ছে তো। ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা খবরের পর শোনাচ্ছি।
1: আপনাকে নিয়ে শুনতে চাই বাদল ভাই, তারপর লালন ভাই, বুল্টি ভুন, অবিনাশ ভাই, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়।
0: ঠিক আছে, সবার জন্যই পাঠিয়ে দেবো আপনার পছন্দের গান।
1: আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন, আর বরুণ ভাইও শুনবেন
0: অবশ্যই।
1: নমস্কার।
0: নমস্কার। আকাশবাণী কৈলাসহর, সময় এবার আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদের। ফিরে যাব আমরা হ্যালো অনুরোধে সংবাদের পর।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো অনুরোধ,
1: হ্যালো,
0: হ্যালো হ্যালো, অনুরোধ থেকে বলছি।
1: হ্যাঁ, আমি কলকাতা থেকে শুভ্রা ভট্টাচার্য বলছিলাম। কলকাতা আমার এলাকা হচ্ছে বাঁশদ্রোণী এলাকা।
0: আচ্ছা, আমাদের অনুষ্ঠানে প্রথম ফোন করলেন।
1: আমি একদম প্রথম ফোন করলাম ম্যাডাম। আসলে আমি জানতাম না তো, আমাকে একজন ওই লালন ভাড়ামি আমাকে বললেন যে কৈলাস শহরটা শোনো আর তোমাকে নাম্বারটা দিচ্ছি, ফোন করো।
0: আচ্ছা, দারুণ, ভীষণ ভালো লাগলো শুনে।
1: হ্যাঁ,
0: তো আমাদের অনুষ্ঠানে, হ্যাঁ, কি গান শুনতে চান বলুন।
1: আমি শুনতে চাইছি ওই মঞ্জিল ছবি থেকে
0: হ্যাঁ,
1: রিমঝিম গিরে সাবান, তুলাগ
0: আচ্ছা,
1: তুলাগ যায় মন।
0: হ্যাঁ, রিমঝিম গিরে সাওয়ান, ঠিক আছে। কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা নিয়ম আছে, আমাদের
1: হ্যাঁ,
0: অনুষ্ঠানের প্রথমেই একটা সিক্রেট কোড থাকে, সেটা বলতে হয়।
1: আচ্ছা, সিক্রেট কোড,
0: হ্যাঁ
1: এটা বুঝতে পারছি না মানে কি বলবো।
0: হ্যাঁ, আমাদের অনুষ্ঠানে একটা সিক্রেট কোড থাকে, আমরা অনুষ্ঠানের প্রথমেই বলে দেই। তো আজ যেহেতু আপনি প্রথম ফোন করলেন, অনুষ্ঠান শুনে অন্যদিন ফোন করবেন, আমাদের আজকের অনুষ্ঠানের সিক্রেট কোড ছিল শরৎ এলো।
1: আচ্ছা, শরৎ এলো, হ্যাঁ
0: হ্যাঁ,
1: হ্যাঁ, ঠিক আছে।
0: তো আজ তো আপনি প্রথম ফোন করেছেন,
1: হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রথম ফোন করলাম আপনাদের এখানে,
0: অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
1: মানে অনেক কষ্ট করে লাইনটা পেয়েছি দিদি।
0: আচ্ছা, তো আমাদের অনুষ্ঠানে প্রথম ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর পরবর্তী সময়ে যখন ফোন করবেন, আমাদের অনুষ্ঠানটা শুনে ফোন
1: কিন্তু
0: করবেন।
1: এখন এখন আমি শুনতে চাই গানটি দিদি, আমার ফোনটা কাটবেন না প্লিজ।
0: অবশ্যই আমি ফোন, আজকে আপনি আমাদের অনুষ্ঠানের প্রথম মানে শ্রোতা বন্ধু অনুষ্ঠানের আজকে, তো গান আপনাকে আমি অবশ্যই শোনাবো। আমি পরবর্তী দিনের কথা বলছি, আমাদের
1: আচ্ছা,
0: হেলো
1: হ্যাঁ,
0: অনুরোধের
1: পরবর্তী দিনে আমি এটা
0: সিক্রেট কোডটা
1: শুনে
0: বলে
1: নিয়ে ফোন।
0: তারপর গানের অনুরোধ করবেন।
1: আচ্ছা
0: ঠিক আছে, ভালো থাকবেন, কথা হবে আবারও।
1: আচ্ছা,
0: রিমঝিম ঘিরে সাবন, এটাই তো?
1: রিমঝিম গিরে সাবন,
0: হুম
1: তুলাগ তুলাগ যায় মানে, আমি এটা লালন ভাড়ামিকে শোনাতে চাই।
0: আচ্ছা,
1: হ্যালো দিদি,
0: হ্যাঁ অবশ্যই,
1: আমি এটা লালন ভাড়ামিকে শোনাতে চাই, গোবিন্দপুর থেকে হাওড়া আর আনন্দধারাকে। আপনি তো অবশ্যই ডেফিনেটলি স্পেশাল ভাবে আপনি শুনবেন।
0: অবশ্যই আমি আছি, অবশ্যই
1: হ্যাঁ
0: শুনবো, ভালো থাকবেন। আর আমাদের অনুষ্ঠান, বাকি অন্যান্য অনুষ্ঠানগুলোও শুনে যাবেন।
1: আমি, হ্যাঁ, বাকি অনুষ্ঠানগুলো শুনি, আর এত ভালো লাগে, আপনার কথা ভীষণ মিষ্টি দিদি, আপনার গলাটা কি মিষ্টি।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো
1: আচ্ছা,
0: থাকবেন।
1: ভালো থাকবেন দিদি, তাহলে আমি কি
0: অবশ্যই
1: লাইন কেটে দেবো?
0: ঠিক আছে, অবশ্যই ভালো থাকবেন, কথা হবে আবারও।
1: আচ্ছা।

0: হ্যালো, হ্যালো অনুরোধ,
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো অনুরোধ থেকে বলছি।
1: একটু জোরে বলুন না। হ্যালো,
0: আমি অনেকটাই জোরে কথা বলছি,
1: হ্যাঁ একটু আওয়াজ ক্ষীণ আসছে।
0: আর একটু জোরে যদি কথা বলি গেইনটা ফেটে যাবে।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। আর আজকের সিক্রেট কোডটা
0: আপনি কোন জায়গা থেকে বলছেন?
1: শরৎ এলো, তাই না?
0: আপনি কোন জায়গা থেকে বলছেন?
1: আমি আমার জেলার নাম ত্রিভূমি, আর রাজ্যের নাম আসাম, রামকৃষ্ণনগর থেকে বলছি। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: আর একটা কথা বলি দিদি ভাই, রক্ষক যদি ভক্ষক হন তাহলে সমাজটা চলে না, তাই না? সিক্রেট কোড রাখা হয় কেন রাখা হয়? আমরা আমি সিক্রেট কোড আমি তো আমি বাইরে আছি, আর তারপর আমি অ্যাপ চালিয়েছি, অ্যাপে সুন্দর একবারে ঠিকঠাক আসছে, শরৎ এলো, আমি আপনি বারবার ডাবলিং করছিলেন। আর একজন শ্রোতা বন্ধু বলছিলেন যে ফোনে ফোনে আসছে না, অ্যাপে আসছে না। আরে আমরা তো ফোন করি বা অনেক সময় হয়তো বা ফোন নাও লাগতে পারে, তাহলে আগামী রোববার আছে আমাদের হাতে, আমরা লাগাবো। কিন্তু অনেক শ্রোতা বন্ধুরা কি করেন, ঠিকঠাক সিক্রেট কোড বলেন না আর একেবারে সারেন্ডার হয়ে যান। এই যে এইগুলো কি বলবো, এগুলো যদি মানে আমাদের অভিপ্রেত হয় তাহলে সিক্রেট কোড দিয়ে লাভ নেই। আপনারা
0: একটা কথা বলি, একটা কথা বলি, অজুহাত একটা অন্যরকম ব্যাপার, অজুহাত।
1: আমি আমি দেখেছি
0: সেটা
1: আপনারা
0: সেটা
1: করেন,
0: আমরা অনেক সময় স্যাক্রিফাইস করে নেই, কিন্তু
1: মানে এই যে সিক্রেট কোডটা অনেক সময় কি করেন,
0: ঠিক আছে আজকে আপনার পছন্দের গানটা বলুন, হ্যাঁ সেটা আপনার শ্রোতা বন্ধুরা বুঝবেন,
1: এরপরে যারা সারেন্ডার হন তাদেরকে দিয়ে দেন।
0: শ্রোতা বন্ধুরা সেটা বুঝিয়ে বলবেন, আমাদের অনুষ্ঠানের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী করে যাই
1: অনুষ্ঠানে সিক্রেট কোড।
0: হ্যাঁ শুনুন, এটা লাইভ অনুষ্ঠান, আমি এত সময় কথা বলতে পারবো না, আপনার পছন্দের গানটা বলুন।
1: হ্যাঁ গানটা হলো এরকম, গানটা ছবিটার নাম ফারার, ফারার। আর গানটা হলো এরকম, ওই যে গানটা কিশোর কুমার গেয়েছেন, গানটা মে প্যাসা তুম সাবন, মে দিল তুম মেরি ধড়কন, এরকম গানটা, গানটা অবশ্যই কিশোর কুমার গেয়েছেন। আমি যাদের নাম প্রত্যেক দিন বলি আর রিপিট করছি না,
0: ঠিক আছে, অবশ্যই আপনার পছন্দের গান শুনবো।
1: দেখবেন সিক্রেট কোড যখন দেয়া হয় সেটা কিন্তু ঠিকঠাক বজায় রাখবেন। ওই যে আমার নূর ভাই, তিনি খুব সুন্দর ভাবে সিক্রেট কোডটা বজায় রাখেন। সেদিন ওই বন্টু দেব না কি দেব, অখিল দেব, উল্টা
0: না, আমাদের অনুষ্ঠানের সিক্রেট কোড বজায় অবশ্যই রাখা হয়, কিন্তু আজ আমাদের অনুষ্ঠানে একজন প্রথম ফোন করেছেন, নতুন শ্রোতা বন্ধু উনি। হ্যাঁ নতুন শ্রোতা বন্ধু, ওনাকে আমরা স্যাক্রিফাইস করেছি, পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমরা বলে দিয়েছি, ঠিক আছে? আপনার পছন্দের গান শুনুন।

0: হ্যালো, হ্যালো অনুরোধ।
1: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ
1: হ্যাঁ নমস্কার নবীন।
0: নমস্কার।
1: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: তো আজকে সেই কোটটা আপনারা রেখেছেন, খুব সুন্দর রেখেছেন, শরতে এলো সত্যি। আশ্বিনের শুরু থেকে আমাদের মনে শরতের ছোঁয়া লেগেছে, আর শরৎ এলে এই যে আপনার কাশফুল বা শিউলি ফুল, সেগুলো খুব সুন্দর। আর আপনার এই যে শরতের যে ছোঁয়াটা, সেটা ছোট বড় সবারই মনে একটু ছোঁয়া লেগেছে। বিশ্বকর্মা পুজোর পরে কিন্তু সেই শরতের আমেজটা আমাদের সবার মনে বিরাজ করছে। তো আমরা
0: সত্যি
1: অধীর আগ্রহে বসে রয়েছি এই শারদীয় দুর্গাপুজোর জন্য, আর প্রস্তুতি চলছে, প্রায় জায়গাতে প্রস্তুতি চলছে, পুজোর প্যান্ডেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
0: সত্যি।
1: তো আজকে একটি গান শুনিয়ে দিবেন,
0: হ্যাঁ বলুন।
1: বেমিশাল ছায়া ছবি থেকে, মহান গীতিকার আনন্দ বক্সীজির লেখা সেই গানটি, আর মধুর সুর দিয়ে সাজিয়েছেন সঙ্গীত জগতের মহান সুরকার রাহুল দেব বর্মন। আর গানটি শুনিয়ে দিন কিশোর দা, লতাদি ও যশোদাসের কণ্ঠে। খুবসুরত এ তসবির হে মৌসুম বেমিশাল হে, কিতনি খুবসুরত এ তসবির হে। সেই গানটি শুনিয়ে দিন
0: কেতনি খুবসুরত হে তসবির। হ্যাঁ দেখছি।
1: বেমিশাল ছায়া ছবি থেকে।
0: কেতনি খুবসুরত হে
1: পেয়েছেন ম্যাডাম?
0: তসবির। হ্যাঁ পেয়েছি পেয়েছি। সত্যি
1: পেয়েছেন?
0: শরৎ আমাদের একটা অন্যরকম পরিবেশটাকেই অন্যরকম একটা মাত্রা দিয়ে দেয়।
1: হুম হুম সত্যি, এই তো আপনার কি বলবো, একটু মিষ্টি মিষ্টি, আর আপনার মিষ্টি মিষ্টি আমেজ সবারই
0: হুম
1: মনে
0: হুম
1: সেটা ছোঁয়া লেগেছে, ছোটদের হোক বা বড়দের কাছে হোক।
0: সত্যি শরৎ একটা অন্যরকম অনুভূতি।
1: হ্যাঁ, একটা অন্যরকম ভাব চলে আসে সবার মনে, আপনার থেকে সেই আপনা আপনি মনে
0: সত্যি
1: একটা
0: সত্যি
1: কি বলবো, একটা আনন্দের একটা ছোঁয়া
0: ছোঁয়া
1: পড়ে যায়
0: লেগেছে।
1: সবারই মনে।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান চলে এসেছে, শুনতে থাকুন, ভালো
1: ঠিক
0: থাকবেন।
1: আছে, ভালো থাকুন, নমস্কার।
0: নমস্কার।

চুরির ভেলা থেকে মাফ করবেন। হ্যালো, অনুরোধ থেকে বিদায় নেবার সময় এবার, ঘুড়ির কাঁটা আর থাকতে দিচ্ছে না। তো হ্যালো অনুরোধ, আজ এ পর্যন্তই। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘরেতে 1:29 হয়ে 58 সেকেন্ড, এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ বিশেষ খবর, চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির তিন যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত এক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে, মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতেছে ভারত, রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টে রুপো জিতলেন ভারতের এলাভেনিল ভালারিওয়ান। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। চলতি বছরের পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সি শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত খুচরো বিক্রয় মূল্য, প্রযোজ্য ভর্তুকি সুবিধা সহ রিফিল বুক করার জন্য এখন থেকে গ্রাহকদের বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার ফলে দ্বৈত ও অযোগ্য সংযোগগুলি বাতিল হবে এবং ভর্তুকি প্রদান প্রক্রিয়াটি স্বচ্ছ ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হয়ে উঠবে। পাশাপাশি প্রতিটি সংযোগকে আধার প্রমাণিত গ্রাহকের সঙ্গে যুক্ত করার ফলে বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ভর্তুকিযুক্ত গৃহস্থালী সিলিন্ডারের অপব্যবহার বা অন্য কাজে ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। আজকের অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল

সুপ্রিম কোর্টের বিচারপতি বি ভি নাগারাথানা, এনজিটির চেয়ারপারসন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা উপস্থিত থাকতে পারেন। পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ সংক্রান্ত এই সম্মেলনে বিভিন্ন দেশের বিচার বিভাগীয় দৃষ্টিভঙ্গি, বৈজ্ঞানিক জ্ঞান, পরিবেশ সংক্রান্ত প্রশাসনিক নীতি এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময় হবে। অনুষ্ঠানে পরিবেশবিদ, ভারতের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিরা, জেলা আদালতের বিচারক, বিভিন্ন মন্ত্রকের সচিব, সরকারের শীর্ষ আধিকারিক এবং 17টি দেশের বিশিষ্ট বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেবেন। নির্বাচন কমিশনার জাতীয় রাজধানীর সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্ত করা, প্রস্তাবিত অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার বিষয়ে আপত্তি জানানো সহ তালিকায় থাকা ভোটার তথ্য সংশোধনের ক্ষেত্রে নাগরিকদের সহায়তা করা এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এই কর্মসূচিতে ভোটারদের আবেদনপত্র গ্রহণের জন্য নির্ধারিত ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে বুথ লেভেল অফিসাররা উপস্থিত থাকবেন। বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ বা 100 সপ্তাহে নেশামুক্ত যুব অভিযানের অঙ্গ হিসেবে আজ দেশজুড়ে যুব সমাজের ব্যাপক অংশগ্রহণ ও সচেতনতা কর্মসূচি পালিত হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে যে দেশের 1067টি স্থানে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ আয়োজন করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে 471টি জেলা মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংস্থাগুলির 596টি স্থানে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বিএমডব্লিউ গাড়ির 3 যাত্রী প্রাণ হারিয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাওয়ার সময় লোটাস জেটির কাছে দুর্ঘটনাটি ঘটে। কোস্টাল রোড কন্ট্রোল রুম সূত্রে খবর, অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় নায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। আজ ভোরে মুম্বাইয়ের কালাচৌকি এলাকায় একটি গণেশ পুজোর মণ্ডপের কাছে অস্থায়ী পানীয় জলের স্টলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 জনের মৃত্যু হয়েছে এবং অন্তত 4 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতা আজ ভোরে মুম্বাইতে প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল 46 বছর। মুম্বাই সফরে গিয়ে সকালে হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরমে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য সফর কিংবা এই অঞ্চলের ওপর দিয়ে যাতায়াতের বিষয়টি পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি দ্রুত আরও খারাপ হওয়ার, বিমান চলাচলে বিঘ্ন ঘটার এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানগুলিতে হামলার সম্ভাবনা নিয়ে সতর্ক করেছে তারা। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, মাহে, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আজ ও আগামীকাল মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত আন্দামান সাগরে এবং আগামী 3 দিন পূর্ব মধ্য ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য মৎস্যজীবীদের পরামর্শ দিয়েছে। আইসিন আগোয়া এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো প্রথম মেডেল। মেয়েদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জিতে নিয়েছে এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার আর বিদর্শা বিনোদের টিম। তিনজনে মোট 1898 পয়েন্ট তুলে চীনের ঠিক পেছনে থেকেই দ্বিতীয় স্থানে শেষ করেছেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রূপো জেতায় তাদের অভিনন্দন জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অভিনন্দন জানিয়ে বলেছেন, এটি দেশের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত। আইসিন আগোয়া এশিয়ান গেমসে আজ মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল একক ইভেন্টের রূপো জিতলেন ভারতের এলাভেনিন ভালারিভান। দিনের শুরুতেই জেতা টিম ইভেন্টের রূপোর পর এটি তার আজ দ্বিতীয় রৌপ্য পদক। 2025 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জয়ী এলাভেনিল ফাইনালে 252.4 পয়েন্ট তুলে দ্বিতীয় স্থানে শেষ করেছেন। অন্যদিকে 253 পয়েন্টের নতুন রেকর্ড গড়ে এই ইভেন্টে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি।

0: মহিলা হকি দল আজ এশিয়ান গেমসে উজবেকিস্তানকে 19-0 গোলে হারিয়ে দিয়েছে। সালিমা টেটের নেতৃত্বাধীন ভারতীয় দল পুল বিতে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, জাপান এবং সিঙ্গাপুরের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, ভারত গত এশিয়াডে ব্রোঞ্জ পেয়েছিল। এর আগে 1982 সালে মহিলা দল শেষবারের মতো এশিয়ান গেমসে স্বর্ণপদক লাভ করে। মহিলাদের ক্রিকেটে জাপানের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের সামনে 196 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। ম্যাচে ইতিহাস গড়েছেন শেফালি বর্মা। তিনি সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরান হাঁকিয়েছেন এবং প্রথম ব্যাটার হিসেবে এশিয়ান গেমসে সেঞ্চুরি করার অনন্য কীর্তি গড়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের কিংবদন্তি সুজি বেটসের 4,758 রানের রেকর্ড টপকে মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সংগ্রাহক হয়েছেন ওপেনার স্মৃতি মান্ধানা। ওয়েস্ট ইন্ডিজ আসন্ন ভারত সফরের জন্য একদিনের টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণা করেছে দুটি দলের অধিনায়কই সাই হোপ। দুদলেই 15 জন করে ক্রিকেটার রয়েছেন, তাদের মধ্যে 8 জন ক্রিকেটার দুটি দলেই জায়গা পেয়েছেন। ভারত আগেই দল ঘোষণা করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটির চেয়ারম্যান থেকে পদ থেকে সরে দাঁড়ালেন অজিত আগারকার। জানা গেছে আগারকার তার সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। আগারকারের মেয়াদ অবশ্য এ মাসেই শেষ হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আর একবার। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডায়নামিক্স শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অধিবেশনে ভাষণ দেবেন। মুম্বাইয়ের কোস্টাল রোডে আজ ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি গাড়ির 3 যাত্রীর প্রাণহানি, গুরুতর আহত 1। বিশিষ্ট সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এশিয়ান গেমসে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের উপজিতি নিয়েছে ভারত। রাষ্ট্রপতি ও ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এবারই শুনবেন মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি মহিলা মহলে। সভ্যতার বিকাশে, আধুনিকতার স্পর্শে আমরা দেখতে পাই বিভিন্ন বাণিজ্যে, কর্পোরেট দুনিয়ায় প্রচারের প্রধান উপাদান মহিলাদের শারীরিক সৌন্দর্য। আর পাশ্চাত্যকরণের প্রক্রিয়ায় এই শারীরিক সৌন্দর্যের হাত ধরে আমাদের দেশেও চলে আসছে নানা রকম যৌন নিগ্রহ, অনৈতিক সব ঘটনা। সমাজ যত এগিয়ে যাচ্ছে আজকের একবিংশ শতাব্দী দিকে, দেখি পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা কাজ করছেন, সেই রান্নাঘর কিংবা পর্দাসীন অন্তঃপুরের বাসিনী আর মহিলারা নন। সমস্ত শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, কর্পোরেট দুনিয়া, বাণিজ্য, সমস্ত ক্ষেত্রে আজকে মহিলারা কাজ করছেন। এমনকি সেনাবাহিনীতেও আমরা মহিলা দেখতে পাই, মহিলারা কী না করছেন। কিন্তু এই সেই কর্মক্ষেত্রগুলো মহিলাদের কতটা সুরক্ষিত? আজকের বিভিন্ন গণমাধ্যমে যে বিভিন্ন ঘটনা উদ্ভাসিত হয় তার থেকেই আমরা বুঝতে পারি যে মহিলাদের সুরক্ষা আজ কতটা আছে। তাই আমরা আজকের মহিলা মহলে রেখেছি কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা, এই বিষয়। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের আজকের আসরে আমন্ত্রণ জানিয়েছি কৈলাসহর বার অ্যাসোসিয়েশনের মহিলা আইনজীবী শ্রীমতী অর্চনা সিনহাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: নমস্কার।
0: নমস্কার। যে বিষয়টা সেটা আপনারা বেশি জানেন, বিশেষত আইনগত দিকটা নিয়ে খুবই আপনারা ঘাটাঘাটি।

0: সৃষ্টি করেন। তো বলছি যে কর্মক্ষেত্রে মহিলাদের এই যৌন হেনস্থা, এই বিষয়ে আগে একটু বলুন, বিষয়টা একটু বলুন।
1: আচ্ছা ঠিক আছে, আসলে বিষয়টা মহিলাদের সংক্রান্ত বিষয় এবং এই বিষয়ে 2010 সালে একটা বিল রেডি হয়েছিল এবং মহিলাদের যাতে কর্মক্ষেত্রে তারা সুরক্ষিতভাবে তাদের কাজ করতে পারে, কারণ আমাদের সংবিধানে আমাদের যে মৌলিক অধিকারগুলি আছে তার মধ্যে যেমন 14-15 নং ধারায় সাম্যের অধিকার এবং 21 নং ধারায় বাঁচার অধিকার, ভালোভাবে সুস্থভাবে বাঁচার অধিকার, এবং আমাদের মহিলারাও যাতে ভালোভাবে বাঁচতে পারে এবং মর্যাদার সঙ্গে কাজ করতে পারে কর্মক্ষেত্রে, যাতে তারা মর্যাদার সঙ্গে কাজ করতে, এরকম অনেক অধিকার দেওয়া আছে, সেইগুলি লক্ষ্য করেই 2010 সালে একটা বিল রেডি হয়েছিল। পরবর্তীতে সেটা আইন হিসেবে 2013 সালে 9 ডিসেম্বর সেটা আমাদের কার্যকরী হয়।
0: আচ্ছা,
1: এবং তখন আইনটার নাম হয় দি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন এট ওয়ার্কিং প্লেস প্রোহিবিশন প্রিভেনশন অ্যান্ড রিড্রেস অ্যাক্ট 2013।
0: আচ্ছা,
1: তো এই আইন মোতাবেক মহিলারা যাতে কর্মক্ষেত্রে, তাদের কর্মক্ষেত্রে যাতে সুরক্ষিতভাবে করতে পারে তাদের কাজকর্ম,
0: সুরক্ষা থাকে,
1: হ্যাঁ, তাদের সুরক্ষা যাতে থাকে তার জন্যই এই আইনটা করা হয়েছে। এবং এই আইনে অনেক সুযোগ সুবিধা আছে মহিলাদের, তারা যাতে ফ্রিভাবে তাদের কাজকর্ম করতে পারে তার জন্য, আর যদি কোনো তাদের অধিকার খর্ব হয় তাহলে বিভিন্ন দিক আছে,
0: কি আইনি সুরক্ষা,
1: আইনি সুরক্ষা আছে, সেগুলি আছে এই আইনে। এবং এটা এই আইনে মূলত আমাদের বিভিন্ন অফিস, আদালত, এমনকি প্রাইভেট সেক্টরে এই আইন বলবৎযোগ্য।
0: আচ্ছা,
1: এই আইনে বলা আছে যে যদি কোনো জায়গায় 10 জন লোক কাজ করে, সেখানে এই আইন মোতাবেক প্রতিটা অফিস, সেটা প্রাইভেট হোক, পাবলিক হোক, গভর্নমেন্ট হোক বা আন্ডার গভর্নমেন্ট বা কোনো কন্ট্রাক্টরের আন্ডারে হোক, এরকম কোনো জায়গায় সেখানে এই কমিটি গঠন করতেই হবে।
0: আচ্ছা,
1: এবং এরকম কমিটিগুলোকে বলা হয় ইন্টারনাল কমপ্লেন কমিটি,
0: আচ্ছা,
1: লোকাল, আর আরেকটা কমিটি আছে সেটাকে বলা হয় লোকাল কমপ্লেন কমিটি।
0: আচ্ছা,
1: সেটা প্রতিটা ডিস্ট্রিক্টে একটাই হয়।
0: আচ্ছা,
1: তো আমাদের যে বিভিন্ন অফিস আছে,
0: মানে ভারতবর্ষের প্রতিটা ডিস্ট্রিক্টে এরকম একটা ব্যবস্থা আছে?
1: হ্যাঁ, প্রতিটা ডিস্ট্রিক্টে,
0: মানে কোনো মহিলা যদি তার কর্মক্ষেত্রে কোনো ধরনের এই ঘটনার সম্মুখীন হন, মানে এরকম ঘটনার, তাহলে উনি তার মানে কমপ্লেনটা করতে পারবেন সেখানে,
1: কমপ্লেনটা করতে পারবেন। তো কমপ্লেনটা করার একটা প্রসিজিওর আছে।
0: আচ্ছা,
1: যেমন অনেক সময় দেখবেন আমরা মহিলারা অনেক বিষয় লুকিয়ে রাখি বা আমরা বলতে লজ্জা পায়,
0: লজ্জা, সামাজিক অপবাদ এইসবের ভয়,
1: কিন্তু আমি বলবো এই আমাদের আইন, যে আইনটা করা হয়েছে সেটা আমাদের সুরক্ষার জন্য। তাই অনেক সময় দেখা যায় যে এই আইনে বলা আছে যে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার 30 দিনের ভিতরে,
0: আচ্ছা, এক মাসের মধ্যে,
1: হ্যাঁ, এক মাসের মধ্যে সেই বিষয়টা কমপ্লেন করতে হবে।
0: আচ্ছা,
1: তার নিকটবর্তী যে তার যে কমিটি আছে, ইন্টারনাল কমিটি, তার অফিসের যে কমিটি আছে।
0: আচ্ছা,
1: অনেক জায়গায় দেখবেন 10 জন লোক একসঙ্গে কাজ করে না, যেমন 7 জন লোক কাজ করছে,
0: আচ্ছা,
1: সেখানে এরকম ঘটনা ঘটে থাকে, তখন তারা কি করবে?
0: এইভাবে ব্যবস্থা পাবে না,
1: পাবে না, কিন্তু তাদের জন্য ব্যবস্থা আছে, তারা তখন লোকাল কমপ্লেন কমিটি, ডিস্ট্রিক্টের আন্ডারে যে লোকাল কমপ্লেন কমিটি আছে সেখানে তারা গিয়ে কমপ্লেনটা করতে পারবে।
0: আচ্ছা,
1: যেমন ধরুন আমাদের ডোমেস্টিক ওয়ার্ক করে যারা সব মহিলারা, তারাও এই সুযোগটা পাবেন, কারণ তারা কোনো বাড়িতে তো 10 জন লোক পাওয়া যাবে না,
0: না,
1: হ্যাঁ, কাজ করে একসঙ্গে
0: পেলেও সেটা তো বলা যায় না,
1: বলা যায় না। তো ওই রকমভাবে তাদের জন্য এই আইনটা তাদের জন্য লাগু আছে, তারাও এই সুরক্ষাটা পাবে এবং তারাও গিয়ে কমপ্লেন করতে পারবে। এছাড়া যে কোনো মহিলা যারা কর্মক্ষেত্রে যদি যৌনহেনস্থা হন, তখন তারা ডাইরেক্ট গিয়ে লোকাল কমপ্লেন কমিটিতে কমপ্লেন করতে পারবে,
0: আচ্ছা,
1: যেটা ডিস্ট্রিক্টের আন্ডারে আছে।
0: আচ্ছা,
1: এটা, এবং সেখানে চেয়ারপারসন থাকেন।

0: ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট।
1: আচ্ছা,
0: বেশিরভাগ সম্ভব থাকে মহিলা হওয়ার জন্য, কারণ এরকম ক্ষেত্রে মহিলারা বেশি মানে প্রাধান্য দেওয়া হয়েছে এই আইনে, এবং এর ক্ষেত্রে যে মেম্বার থাকেন তারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, এরকম মহিলারা এই ক্ষেত্রে মেম্বার হন। এছাড়া আইন বিষয়ে জানেন এরকম লোকরাও এই, এবং এই কমিটিটা যে গঠন হবে এই কমিটির অর্ধেক মহিলা হতে হবে।
1: আচ্ছা,
0: এরকম এই আইনে বলা আছে। এটা ইন্টারনাল কমিটির ক্ষেত্রেও সেম এবং লোকাল কমিটির ক্ষেত্রেও সেম। তো এখানে ইন্টারনাল কমিটি এবং লোকাল কমিটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন লোকাল কমিটিটা ডিস্ট্রিক্টের, এবং সেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে, এবং কমপ্লেন করার পর সেই কমপ্লেনটা ডিস্ট্রিক্ট কমিটি, ডিস্ট্রিক্ট যে চেয়ারপারসন আছেন উনি সেটা
1: হ্যান্ডেলিং করবেন
0: না, উনি সেটা লোকাল কমিটি নিকটবর্তী, যে যদি মনে করেন আজকে একটা অফিস থেকে এলো এটা কমপ্লেন করলো,
1: আচ্ছা
0: মহিলাটা হয়তো জানেন না তাদের যে কমিটিটা আছে সেটা সম্পর্কে জানেন না, বা সেখানে করতে বয় পাচ্ছে, সে সুজা চলে এলো ডিস্ট্রিক্টের আন্ডারে যে লোকাল কমপ্লেন কমিটি আছে সেখানে, তখন সেই কমপ্লেনটা উনি নিয়ে 7 দিনের ভিতরে সেই কমপ্লেনটা রেফার করে দেবেন ওই অফিসের যে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে সেখানে।
1: আচ্ছা,
0: এবং সেখানে সেটা তদন্ত চলবে।
1: আচ্ছা,
0: এবং তদন্ত চলাকালীন এনকোয়ারি যখন করা হবে তখন সেখানে 90 দিনের ভিতরে এনকোয়ারিটা কমপ্লিট করতে হয়।
1: আচ্ছা,
0: করার পর যে রিপোর্ট দেওয়া হবে এবং সেখানে যে সিদ্ধান্তটা নেওয়া হবে সেই সিদ্ধান্ত মোতাবেক যে রিপোর্টের পর যে সিদ্ধান্ত হয় সেটা মানে 2 মাসের ভিতরে সেটা কার্যকরী করতে হবে।
1: আচ্ছা,
0: এবং এই ক্ষেত্রে
1: যেটা এটা আইন মোতাবেক হয়,
0: হ্যাঁ, এবং এই ক্ষেত্রে যেহেতু এটা নারীদের সম্মানের ব্যাপার, সুতরাং এই বিষয়ে আইন আরও বলেছে যে এই বিষয়গুলো যে এনকোয়ারি করা হবে বা যে মহিলা কমপ্লেন করবেন তাদের নাম দাম এগুলি প্রচারে যাবে না।
1: আচ্ছা,
0: আর
1: গোপন রাখা হবে।
0: পাশাপাশি বিষয়টা নিয়ে এনকোয়ারি করে ডিপার্টমেন্টাল প্রসিজিওর বা আমাদের যে লোকাল কমিটি
1: করা হয়,
0: লোকাল কমিটি বা ইন্টারনাল কমপ্লেন কমিটি তদন্ত করবে সেটা আলাদা বিষয় এবং ডিপার্টমেন্টাল প্রসিজিওর হবে, কিন্তু তার পাশাপাশি সেই কমিটি এই বিষয়টাকে নিয়ে পুলিশের কাছেও দিতে পারবে।
1: আচ্ছা,
0: এবং সেখানে ফৌজদারি আইনবিধির যে ধারা আছে সেই ধারা মোতাবেকও মামলা হবে, সেটা সেপারেট মামলা হবে আলাদা।
1: আচ্ছা,
0: একদিকে ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবে এবং সেখানে তদন্ত করা হবে, সেটা একটা আমাদের এই আইন মোতাবেক একটা কাজ চলবে, পাশাপাশি ফৌজদারি কার্যবিধিতেও তারা কমপ্লেন করতে পারবে।
1: আচ্ছা,
0: এবং দুটাই সেপারেট থাকবে। আর পাশাপাশি এখানে যে আমাদের যে কমিটির মধ্যে যে তদন্তটা হবে সেটা প্রচারে যাবে না এবং
1: গোপনীয়তা বজায় রেখে করা,
0: গোপনীয়তা বজায় রাখবে। পাশাপাশি ওই কমিটির কোনো সদস্য যদি গোপনীয়তা ভঙ্গ করে তাহলে তাকে 5,000 টাকা ফাইন দিতে হবে।
1: আচ্ছা,
0: এরকম এই আইনে লেখা আছে।
1: বাহ, এটাও একটা বিশেষ দিক।
0: হ্যাঁ, কারণ এটা আমাদের প্রত্যেক নারী হিসেবে প্রত্যেকের একটা সম্মান জড়িয়ে আছে,
1: সামাজিক অবস্থান,
0: পাশাপাশি আমাদের যে নারীদের মর্যাদার কথা সেগুলো লক্ষ্য করে এই আইনটা করা হয়েছে, এবং যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে যে বিষয়গুলো বাইরে আলোচনায় না যায় এবং সেই কমিটির মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়।
1: আচ্ছা, আপনাকে একটা বলি যে আজকের দিনে তো কর্মক্ষেত্রে মহিলারাই অনেক কিছু সামলাচ্ছেন, এবং শুধু যে নিম্নস্তরে কাজ করছেন এমন না, উচ্চস্তরেও উচ্চ পদে একমাত্র পদেও দেখা যায় যে মহিলারাই সেটা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করছেন। তো মহিলাদের যে এই সর্বব্যাপী যে বেশি বেশি এই কর্মক্ষেত্রে আসা, হ্যাঁ, সেটাও কি অনেকটা এরকম যৌন হেনস্থার মতো ঘটনা অনেকটা দায়ী মনে করেন আপনি?
0: না না, আমি এটা মনে করি না, কারণ আমাদের যে সমাজ সেখানে পূর্বে যে দিকটা ছিল যেটা আপনি প্রথমেই বলেছিলেন যে
1: অন্তঃপুরবাসী
0: মহিলাদের জন্য রান্নাঘর এরকম একটা ধারণা ছিল, যে সেটা পরিবর্তন হয়ে বর্তমানে পুরুষদের সঙ্গে একই সাথে মহিলারাও কাজ করছেন।

0: এই ক্ষেত্রে মহিলারা তাদের যোগ্যতা অনুসারে তারা এগিয়ে গেছে। এবং আপনি এই আইনটা থেকে বুঝতে পারবেন, এই আইনে যে কমিটি গঠন করা হয়, সেই কমিটির যে ইন্টারনাল কমপ্লেন কমিটি, যেটা প্রতিটা অফিস, প্রতিটা
1: প্রতিষ্ঠানে
0: দরকার, সেখানে প্রিসাইডিং অফিসার মানে ওই কমিটির প্রধান যে হবেন উনি মহিলা, তো মহিলা হলে ওনার একটা পদমর্যাদা দরকার।
1: আচ্ছা,
0: তো আমাদের প্রতিটা অফিসে, যেমন অনেক অফিসে, যেমন বর্তমানে আমাদের কৈলাস অনুকুটি ডিস্ট্রিক্টের যে এসপি, উনি একজন মহিলা।
1: আচ্ছা,
0: এরকম অনেক ঘটনা আছে। তো তাদের এই যোগ্যতা অনুসারে তারা এই পদগুলি পেয়েছেন এবং এই কমিটির প্রধান প্রিসাইডিং অফিসার হিসেবে তাদেরকে নিয়োগ করা হয়।
1: আচ্ছা,
0: এবং যে অন্যান্য ক্ষেত্রে যে কমিটির মেম্বার আছেন তারাও মহিলা, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তারা কাজ করেন, সামাজিক ক্ষেত্রে, সিডিপি অফিসে বলুন বা আইনি দিকে বলুন, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে এই কমিটিতে যুক্ত করা হয়েছে। তো প্রতিটা,
1: তার মানে মহিলাদের কর্মক্ষেত্রে বেশিরভাগ যে আসা সেটা জরুরি, হ্যাঁ, এবং সেটা অবশ্যই এই ঘটনা ঘটার জন্য দায়ী নয়।
0: না না, এটা আমি মনে করি না, কারণ মহিলারা প্রতিটা ক্ষেত্রে, বাড়িতে যেমন তারা সংসার সামাল দিচ্ছে, বাচ্চাদের সামাল দিচ্ছে, একটা পরিবারে কী লাগবে না লাগবে সেটা বুঝে, ঠিক তেমনি যখন তারা অফিসে বা কর্মক্ষেত্রে যায়, সেখানেও তারা তাদের যে প্রাধান্য আছে বা তারা তাদের যে যোগ্যতা আছে সেই অনুসারেই কাজ করেন। এবং পৃথিবীতে বর্তমানে মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রচুর অ্যাওয়ারনেস হচ্ছে, এবং পাশাপাশি
1: আমাদের সংসদে যে মহিলা বিল, সেটা এখনো পাশ হয়নি, কিন্তু যদিও আমরা দেখি মানে স্বায়ত্তশাসন বা পঞ্চায়েত বা এরকম ক্ষেত্রে মহিলাদের প্রায় 50% রিজার্ভেশন হয়েছে, তো এটাও একটা বিরাট আশার দিক। আবার এটাও মনে হয় যে ক্ষমতার কেন্দ্রেও মহিলাদের অবস্থান জরুরি, তাহলে বোধহয় এই ঘটনাগুলো আরও কিছুটা কমে আসবে আস্তে আস্তে।
0: আপনার কথার সঙ্গে আমি একমত, তবুও তার সঙ্গে আরও বলছি যে এর জন্য দরকার আমাদের সচেতনতা। যদি আমাদের আইন তো অনেক আগে থেকে অনেক বিষয়ে আইন আছে, কিন্তু আমাদের মধ্যে যদি এই বিষয় নিয়ে সচেতনতা না থাকে যে আমার সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে আমি কি করব, কোথায় যাব, প্রতিটা প্রতিষ্ঠানে যে এই যে ব্যবস্থা, এই কমিটির ব্যবস্থা আছে, কারণ এটা বাধ্যতামূলক করা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠানে এই কমিটি না থাকে তাদেরকে ফাইন দিতে হয়।
1: আচ্ছা,
0: এবং সেখানে প্রতিষ্ঠানগুলোতে এই কমিটিগুলো,
1: সেটা বললেন যে যদি 10 জনের কম হয় তাহলে তো নাও থাকতে পারে।
0: হ্যাঁ, 10 জনের কম হলে নাও থাকতে পারে, কিন্তু 10 জনের বেশিরভাগ প্রতিষ্ঠানে তো 10 জনের অধিক থাকে।
1: আচ্ছা,
0: আর যেখানে থাকবে না সেখানে ডিস্ট্রিক্টের যে লোকাল কমপ্লেন কমিটি আছে সেখানে গিয়ে তারা
1: তাদের
0: কমপ্লেন করতে পারবে। এবং যেসব অফিসে এই কমিটি থাকবে না সেখানে এর ব্যবস্থা করা হয়েছে, প্রতিটা প্রতিষ্ঠানে বলা হয়েছে, আমাদের আদালত চত্বরও আছে এরকম কমিটি, এবং বিভিন্ন অফিসও আছে, আমি যতটুকু জানি বিভিন্ন অফিসে এরকম অনেক কমিটিগুলি আছে, কিন্তু এইগুলি সম্পর্কে আমরা
1: কতটা অবহিত
0: যেমন আমরা খবরটা রাখি দেখে আমরা জানতে পারছি, কিন্তু
1: অনেক সাধারণ মানুষ সেটা জানতে পারে না
0: বা অফিসের যে স্টাফ আছে তারাও জানেন না। তাই আমার মতে প্রতিটা অফিসে যখন কোনো
1: সচেতনতা দরকার,
0: তখন এই বিষয় নিয়ে তাদেরকেও কিছু জানানো দরকার,
1: অবহিত করা
0: এই আইন সম্পর্কে, প্লাস তাদের যে
1: জনসচেতনতামূলক কিছু কর্মসূচি নেওয়া নাকি।
0: হ্যাঁ, জনসচেতনতা বলতে প্রতিটা অফিসে তো মিটিং হয় বা অনেক সময় তাদের বিভিন্ন বিষয়ে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মধ্যে যদি, আমি আলাদাভাবে বলছি না, একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন।
1: আচ্ছা,
0: তাদের যে বিভিন্ন অফিস বা বিভিন্ন প্রতিষ্ঠানে যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের মধ্যেও যদি তারা যে উচ্চতর যে অফিসাররা আছে তারা যদি তাদের অফিসের যে কর্মচারীবৃন্দ আছেন, বিশেষ করে মহিলাদের বলছি, তাদেরকে যদি তারা জানিয়ে দেয় যে এখানে একটা কমিটি আছে এরকম আমাদের অফিসে এবং সেটা এই এই নিয়ম আছে বা এই লোকরায়ের দায়িত্বে আছে, যদি কারো কোনো অসুবিধা হয় আপনারা তাদের সাহায্য নিতে পারেন। তো এই বিষয়ে যদি প্রত্যেকে সচেতন হন তাহলে যে এই কাজটা করতে যাবে সেও ভয় পাবে, এবং যার এরকম কিছু হয়েছে সেও

0: কোথায় যাবে সেটা নির্দিষ্ট হয়ে যাবে।
1: হুম হুম
0: তো বিশেষ করে এই আইনটি আমাদের মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার জন্য করা হয়েছে, এটাকে আমি বাহবা দিচ্ছি। পাশাপাশি আমাদের এই বিষয়ে
1: আইনি যে ব্যবস্থাটা, এটা এখনও আমার মনে হয় সব জায়গায় সঠিকভাবে প্রয়োগটা হচ্ছে না। না হলে এখনও যে বিজ্ঞাপন বা কি বলবো, যে বিভিন্ন গণমাধ্যম আছে, তাদের সংবাদ মাধ্যমে আমরা কিন্তু নানা ঘটনা দেখতে পাই যে যৌন হেনস্থার কর্মক্ষেত্রে মহিলাদের, এবং এটা এর পরিমাণটা কিন্তু খুব একটা কমছে না, প্রায়শই দেখতে পাই আমরা সেটা আর কি। এটাতে আরও কিছু জরুরি কিছু দরকার কিনা সেটা?
0: বর্তমানে এই আইনটা তো 2013 সালে হয়েছে, 2013 সালে হয়েছে, তারপরেও ঘটনা ঘটেনি তা নয়, ঘটনা ঘটেছে এবং সেই মোতাবেক সেগুলির তদন্ত অনেক ব্যবস্থা নেওয়া, অনেকটাতে তদন্ত চলছে, অনেকটার মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আইনটার মধ্যে বলা হয়েছে যে যদি কোনো মহিলা যদি কমপ্লেন করেন তাহলে সেটা 90 দিনের ভিতরে এনকোয়ারি করা হবে এবং একটা রিপোর্ট দেওয়া হবে, এবং এই স্বার্থে ওই কমিটি ইচ্ছে করলে যে কাউকে বা যে কোনো ডকুমেন্ট সেগুলি নোটিশ দিয়ে আনতে পারবে।
1: আচ্ছা,
0: এবং এই প্রক্রিয়ার মধ্যে মহিলাদের বিভিন্ন দিকে, যেমন যদি দেখা যায় অনেক ঘটনা আছে যেগুলিতে মেন্টালিভাবে মহিলারা শক হয়ে যান,
1: আচ্ছা,
0: বা মারাও যায়,
1: হ্যাঁ
0: হ্যাঁ, তো মারা গেলে এই কমপ্লেনটা কে করবে? তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে যদি কোনো মহিলা মেন্টালি ডিস্টার্ব হয়ে যায় কোনো একটা যদি কর্মক্ষেত্রে, তার সঙ্গে যদি যৌন হেনস্থা হয়, তাহলে সে তখন তার পক্ষে তার যে লিগ্যাল আয়ার্স থাকে তারা সেই ক্ষেত্রে তার হয়ে কমপ্লেনটা করবে।
2: শুনলেন মা ও বোনদের জন্য অনুষ্ঠান মহিলা মহল, আকাশবাণী কৈলাসহর। এবারই আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
3: গুড আফটারনুন, দিস ইজ আকাশবাণী অ্যান্ড আই এম অভিষেক মুখোপাধ্যায় উইথ দ্য মিড ডে নিউজ। The headlines. President Draupadi Murmu to address valedictory session of International Conference on the Future of Environment and Climate Dynamics in New Delhi this evening. Rashtriya Sankalp Samaroh has been organized at various locations across the country to eradicate drug abuse among youth. Tensions escalate in West Asia as Houthis launch missile and drone attacks at Saudi Arabia. Indian shooters sign at Asian Games with 2 silver medals in Nagoya, Japan. India storms into finals of the Asian Games women's cricket after defeating Bangladesh in Nissin, Japan. Shefali Verma becomes the first batter to score century. Smriti Mandhana becomes highest run scorer in women's T20 international. And IMD forecasts heavy rainfall over Andaman and Nicobar Islands, coastal Andhra Pradesh, Karnataka, Kerala, Tamil Nadu, Puducherry and Telangana today. President Draupadi Murmu will address valedictory session of the International Conference on the Future of Environment and Climate Dynamics in New Delhi this evening. The two-day conference has been organized by the National Green Tribunal, NGT. During the session, Union Minister of Power Manohar Lal, Supreme Court Judge Justice B.V. Nagaratna, Chairperson of NGT Justice Prakash Srivastav, and Solicitor General of India Tushar Mehta are likely to be present. We have a report.
4: The Conference on the Future of Environment and Climate Dynamics provided a platform for the exchange of judicial approaches, scientific knowledge, environmental governance practices, and institutional experiences across jurisdictions. The conference witnessed the participation of environmental experts, judges of the Supreme Court of India and High Courts, district court judges, secretaries of various ministries, senior government officials, and other stakeholders. It also brought together eminent judges and judicial representatives from 17 countries. It facilitated dialogue on critical environmental and climate challenges, including gaps in policy formulation, implementation and enforcement, and explore ways to strengthen environmental governance and institutional cooperation. Aman Yadav, Akashvani News, Delhi.
3: On day one of the conference yesterday, Prime Minister Narendra Modi said that India's contribution to per capita carbon emissions is less than half of global average. Mr. Modi said that India is rapidly working in areas like clean mobility and green hydrogen. Rashtriya Sankalp Samaroh has been organized at various locations in the country to eradicate drug abuse.

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন আধুনিক গান। আধুনিক গানের অনুষ্ঠানাজি পর্যন্তই আকাশ পানি কৈলাসহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত একই শিল্পীর কণ্ঠে। আজকে শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং শ্যামলী দাস। এবারে শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

গানখানি শিল্পী ছিলেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। এরই সঙ্গে শেষ হলো আমাদের আজকের রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন নজরুল গীতি, শিল্পী সমীর চক্রবর্তী।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা, 6:30 সীমান্ত থেকে। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:45

30 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, এবং তার অব্যবহিত পরেই ককবুরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 জীবন স্মৃতি, 8:30 নজরুল গীতি, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বিনোদন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 লোকগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ পানি কয়লা শহর, এখন ঘর গৃহস্থের আসরে শুনবেন রবিবারের আড্ডা।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থির আসর। আজ রয়েছে আড্ডা।
1: বহুদিন বাদে আইলাম। আপনারা রাস্তার উপরে কি পরিমাণ পানি আছে?
2: কোন রাস্তা? ও ঘোর রাস্তা,
1: ও রাস্তার উপরে
2: ওই পুরান বাড়ি যে বাজার থাকি যে রাস্তা, ইটার কথা কইয়া কিতা করতাম কই, এখন ইটার দিকে লজ্জাও লাগে কইতে। রাস্তার কন্ডিশন খুব খারাপ,
1: খুব খারাপ,
2: জল উঠছে
1: খমরিমা
2: জল আসিল
1: রাস্তার দুই তিন দিন,
2: ওই তিন চার দিন পর্যন্ত আসিল। আর এমনিতে তো বৃষ্টি এমনিও গাড়া, অথচ গাড়ি ডেইলি অন্তকে ফাস্ট ছয়টা গাড়ি আপ ডাউন করা লাগে, কিন্তু রাস্তার যে হাল ধরছে।
1: দেখুন ব্যাপার হয়েছে কি, তা দেখুন আপনারা এখানে নদীর একদম তীরের মধ্যে রাস্তাটা বানানি হয়েছে, জল বৃষ্টি দিলে পরে পট্টারি নদীর কিন্তু নামি যাওয়া এবং নামিও যায়, কিন্তু যেহেতু সব জায়গাতে ইস্টলিং হইছে না, যার কারণে টুকটুক যখন ভারী টুকটুকটা যখন মাল লইয়া যখন এদিকে যায় তখন একটা দূরের মতো ওই জায়গা, এই দূরের মধ্যে দিয়া আপনি সাইকেল চালানি যেমন একটা কষ্ট করিয়া
2: দাঁড়ায়
1: গর্তই জায়গা, আর এই গর্তের মধ্যে যখন বৃষ্টির পানি জমা হয় তখন আরো একটা ঢিলা হয়ে যায় গিয়া মাটি। আমি যেটা কইতাম সেই আর যে এই দূরের মধ্যে দিয়া মোটর সাইকেল চালানি যেমন কষ্টকর বা একটু ইয়ে যায় গিয়া,
2: খালি মানুষ হাঁটিয়া যাইতেও অনেক সময় কষ্ট হয়ে যায়,
1: কষ্ট হয়ে যায় গিয়া, আর মোটর সাইকেল চালানি বা সাইকেল দিয়াও যাওয়া আসাটা খুব কষ্ট হয়ে যায়, কারণ একটু যদি এদিক এদিক হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা,
2: যদি স্লিপ করে একদম নদীত ফলে এই মুভমেন্টে উঠার মতন সমস্যা,
1: তখন অনেকেরই সমস্যা হইতে পারে। তো রাস্তা নিয়ে আমরা বহুদিন আগেও কথা হয়েছি এবং এটাও হয়েছি, কিন্তু যে রাস্তা দিয়া কুইন্টেল কুইন্টেল মাল এদিক থেকে বাজারে যার, জলই বাজারে যার, পানি চুকি বাজারে যার, এই রাস্তাটা কিন্তু আমার মনে হয়, আমার অনুরোধ রইল পঞ্চায়েতের সবাই মিলিয়ে এই রাস্তাটার একটা গতি করা দরকার, কারণ
2: এই রাস্তা তো পঞ্চায়েত অফিসের লগেই রাস্তা
1: রাস্তা, কিন্তু
2: প্রধান মেম্বার কার জানা নাই আইসটা কি নাই, আইসকু বিগত দশ বছর পনেরো বছর আগের থাকি এইটা এইভাবেই এটা জানা নাই, আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নাই।
1: আচ্ছা, তো আরেকটা জিনিস আমি কই,
2: এটা কত আর মানুষে গিয়ে জানাই, তো আমরা কৃষক মানুষ বুঝছেন, আমরা কিন্তু রাইট আমরা চারটা সাড়ে তিনটা চারটার সময় ঘুম থাকি উঠা লাগে,
1: উঠিয়া হর খেতে
2: যাওয়া লাগে,
1: একটু পর উইতেও খেতে
2: যাওয়া লাগে।
1: তো এই যে একটা সমস্যা হইয়া দাঁড়াইছে, আমি দেখলাম যে আপনারা টুকটুক বুঝাই করিয়া শশা বা বিভিন্ন ফসল লইয়া যারা, কারণ চারিদিকে কাশফুল ফুটা আরম্ভ হয়ে গেছে গিয়া, আর আমরা এমনিও বারো মাসে তেরো পার্বণ, বিশ্বকর্মা পূজা গত হয়েছে, বিশ্বকর্মা পূজার পরে পক্ষ শেষ হইব, বর্তমান সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলে, তারপরে আয়া আশ্বিন মাস ঢুকি গেছে, তো আশ্বিন মাসের পূর্ণিমা শেষ হইলে পরে আয়া ঢুকি যাবো গিয়ে মহালয়ার পক্ষ তর্পণ আদি বা বিভিন্ন উৎসব অনুষ্ঠান থাকবো
2: বারো মাস হই, তো আমরা হিন্দু মুসলিমদের কোন মাস বাদ আছে,
1: বাদ আছে, এবং নিত্য নৈমিত্তিক বিভিন্ন গরুয়া উৎসবও কিন্তু আমরা পালন করিয়া থাকি। আমি আপনার কাছে একটা জিনিস জানার চেষ্টা করিয়া, আপনার এই গ্রামটা বা এই যে অঞ্চলে যে আপনারা চাষবাস কররা, আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা কীরকম মানিয়া চলরা বা প্লাস্টিক কিভাবে বর্জন করিয়া চলরা, কারণ ওখান তেলের বোতল থেকে দরিয়া ওখানটাও কিন্তু মানে জিরার গুঁড়া সব কিন্তু প্লাস্টিক, কারণ মানুষ আছে রান্না হইব, আর আগের মতো মা মাসি দিদিমা তারার মতো ফাটা ফালাইয়া হলুদ বাটা জিরা বাটা ধনিয়া বাটা ইতার দিন
2: তারার সময় নাই,
1: না সময় নাই,
2: সময় থাকিয়াও নাই, কারণ এটা অভ্যাসে নাই,
1: সময় থাকিয়াও নাই, অভ্যাসে নাই, যার কারণে তারা আগে প্রচুর পরিশ্রম করছেন, খাওয়া দাওয়া সঠিক আছে টিকা পরিশ্রম করিয়া যাইতা পারছেন, কিন্তু বর্তমান সময়ে যে আমরার যে এই যে প্রাকৃতিক যে একটা সমস্যা বা আমরার কার্যকারণে মানুষের ফেটে দিতাম ফুকায় যাতে না খায় এই সেই ব্যাপারে, এই জিনিসটা আপনারা কিরকম মানি?
2: আমরা স্বচ্ছতা দিটা করা দেখুন ও

0: আর ফাঁকর গরুর ভিজে অন কিতা যে জালর মতন ওটা ওটা অন তো আই যে ওগুর মধ্যে যিনি ইয়ে ফালানি হয় কিন্তু ইগুন ফালাইয়া ইগুন আবার আমি নিয়ে কই ফালাইতাম আমরা রিতাত কোনো গুয়াই না খেউ আয় না এই সময় প্লাস্টিক নেওয়া তাই না টাউনও দেখছি রাস্তায় রাস্তায় টুকায় কিন্তু আমরা এদিকে আয় না আইব গেল তো আমরা বস্তা বান্ধিয়ে তারপরে দিয়া দিমু কারণ এগুলা থাকলে পরিবেশের ক্ষতি অনেক সময় দেখুন যে ইটার তলে কোনো গাছ হয় না প্লাস্টিক মানে ক্ষতিকর জিনিস ওই যে আমরা চড়ার মধ্যে আবার ওই ধরনের প্লাস্টিকের কেরি বেগর বাগার উগার নাই সেনে ইদিকে তো খালি ক্ষেতর মাল্টিন ফেভার আছে ইটারে আমরা নিয়ন্ত্রণ যেভাবে আমরা ক্ষেত নষ্ট না হয় মাটি ইয়ে না হয় একখানো টুপ করিয়া রাখি দিলাম আস্তে আস্তে এগুলা নষ্ট হইতে আর গিয়া আর এছাড়া তো আমরা আর কিচ্ছু করার নাই
1: না মাল্টিং পেপারে স্তূপ করিয়া রাখরা
0: না সিরাবিরা যেটা আছে আর কি বা দুয়া যেটা আছে
1: আবার আপনারা কাছ থেকে আমরা শুনছি যে কিছুদিন পরে কিন্তু মাল্টিং পেপারটা মাটির লোকে
0: হ্যাঁ ও কথা
1: কইছি তো যাই হোক বন্যা পরবর্তীতে আপনারা চাষবাসের খবর কিটা
0: বন্যা পরবর্তী যে আমরা তো এখন কৃষক মানুষ এটা দিটা করিয়া খাওয়া লাগে জীবিকা রক্ষা করা লাগে আয় দায় সব কিছু করতে ওই বইটা দিয়া যার কারণে বন্যা গেছে কি ও কোনো হানো ফলি পড়ছে কোনো হানো বালু পড়ছে এই তা খাটিয়া কুটিয়া সমান করিয়া চাষবাস কিটা এখন মোটামুটি কিছু শাক সবজি ফলানি হয়েছে শশা জিঙ্গা রামাইশ ইটাও কিছু করা হয়েছে বা কবি সবির কবিরও ইয়ে করা হয়েছে সারা ফালানি হয়েছে কারণ আমরা তো এইগুলা একটার পর একটা না করলে ওই তো নাই ডেইলি খাওয়া লাগবো ডেইলি খেত করা লাগবো
1: না না খাওয়ার থেকে বড় ব্যাপার হয়েছে গিয়া এই ঝলাই বাজারে কিন্তু পানিচৌকি বাজার তথা আশপাশের কুমারঘাট অঞ্চলের বাজারটারও কিন্তু দুরিয়া
0: আজকে আজকে প্রায় আজকে ছয় গাড়ি মাল গিয়ে আসছে
1: আচ্ছা
0: ওই ওই জোলাই যে জায়গাটা যে রাস্তা বাই করা ও রাস্তা বাই যে
1: মানে মন্দিরে যাওয়ার বীজ যেটা বানানি
0: ওই রাস্তা আর আমরা ওই যে ফুরা মানে এখানে আমরা জোলাই স্টোরে যেটা এই ছয় সাত গাড়ি মাল অলরেডি গেছে গিয়া
1: আচ্ছা আগামীতে আরও মাল যাব বর্তমান সময়ে আমি ক্ষেতের মধ্যে লক্ষ্য করছি যে আপনারা শুধু বিশেষ করিয়া শশাটাই এখন প্রাধান্য দেয়া শশাটা তো আমি একটা
0: শশাটা দেখো শশাটা আমরা লক্ষ্য থাকে যেটা সেল বেশি হয় এবং যেটা ইনকাম বেশি
1: সারা বছর যেটা চলে
0: শশা এমন এক জিনিস আমি আমরা আগে অতটা খাইতাম না এখন আমরা প্রতি বেলায় বেলায় শশা এমনিও খাসাও এরপরে শশা যে বড় বড় শশা ইত্যাদি বড়া খাইতে বড় আরাম
1: না আমি একটা জিনিস আপনার কাছে জানার চেষ্টা করি আগের যে আমরা দেশি প্রজাতির একটা
0: শশা আছিল ইডি ইডি বড় বড় হইতো লম্বা হইতো ইডি এখন নাই বিসি নাই
1: বিসি নাই লগে আরেকখান কথা আছে এই শশাগুলি হয়তো উৎপাদন কম দিত আর বর্তমান সময়ের যে হাইব্রিড যে শশা আছে এর মধ্যেও কিন্তু দুইটা জাত আছে একটা একটু হলুদ হলুদ মুখাতা হ্যাঁ বাহল এটার যে স্বাদ আর আরেকটা সবুজ সবুজ আছে এটার যে স্বাদ এটার মধ্যে একটু পার্থক্য থাকে
0: অনেক পার্থক্য
1: তো আপনারা অক্ষণ যে জমির পরিস্থিতি আমি লক্ষ্য করলাম এবং বিভিন্ন জায়গাটা একটু আটিয়া আটিয়া দেখলাম যে অক্ষণ যে পরিস্থিতি ঝাড়া বৃষ্টি মাঝে মাঝেই দের যারা বৃষ্টি দিলে পরে কিন্তু আপনারা শুকানি মাটি আবার বীজের যেহেতু নদীর চড়া সেই নদীর চড়াতে জল হয়তো ফট করিয়া নিচে নামি যায় গিয়া কিন্তু জমির মধ্যে কোনো কোনো জমির মধ্যে যে পরিমাণ বালু জমা হয়েছে খড়খড়া বালু যেটা জমা হয়েছে সেই বালু যদি কোনো ব্যক্তিয়ে চাই আমার মনে হয় আমি আজকে এটা জানাই আর যে আপনারা আশেপাশে জলে আশপাশ গ্রাম বা দূরবর্তী কোনো গ্রামেও যদি আপনারা থাকেন ওই যে ছুটো হাতি যেটা হয় ছুটো টেম্পুর মতো যেটা আছে এটা যদি লইয়া ঢুকতে পারেন তাহলে এখান থেকে বালি আমার মনে হয় আপনারা যদি বিনামূল্যেও তারারে দিলেন তাহলে বালিটার একটা সদগতি হইল ফাক্কার খাজো
0: যে রাস্তা এ রাস্তা বালির গাড়ি লইয়া যায় যদি গাড়ি সইতে
1: দাবি যেতে পারে তো আমি কই আর যে
0: আপনার লাগি যায় না তো নাইলে তো আনা যায়
1: নাইলে
0: আমার নিজেরও লাগে কিছু বালি আমি এখন ওই যে বড় স্টিফার দিয়া আনানি লাগে নাইলে আমি ওভারটাকি আনাইলে আমার পয়সা লাগে না
1: পয়সা লাগে
0: রাস্তার কারণে
1: এবং এই বালিগুলি কিন্তু বালা আছে ফাক্কার কাজ খুব সহজেই করা যায় লগে আরেকটা জিনিসও আপনার আর খুব সমস্যা জমির মধ্যে যে বালিগুলি

0: আজকে যদি আপনারা ড্রজারটা ঢুকাইতে পারতা, তাইলে কিন্তু অল্প সময়ে বেশি জমির আপনারা ডলুগাও দিয়া আনিয়া ফেসার ডা আপনারা ড্রজারটা ঢুকাইতে পারতা। এবং এই ড্রজারের কথা কিন্তু আমরা আগেও কইছি। বর্তমান সময়ে আমি এই স্বচ্ছতা প্রসঙ্গে আরেকটা কথা যাইয়ার, আপনারা এখানে অনেকেরই পাওয়ার টিলার আছে, মিনি পাওয়ার টিলারও আছে। তো এই পাওয়ার টিলারগুলি যখন জল দাঁড়ায়, যে আমি একজন দাদার সঙ্গে কথা হয়েছিলেন, হয়েছেন যে বুকিমা ফানি আসিল, তো এই সময়ে আপনারা কৃষি যন্ত্রপাতি এগুলি কি তা বান্দিয়া বুন্দিয়া রাখেননি নাই? শ্রুতে তো যাওয়ার গিয়া অনেক সময় দেখে
1: কিছু জায়গা আছে আমরা উৎসাহ করিয়া রাখছি, কারণ এটি তো ফট করতে আনা যায় না। যেমন কিছু কিছু জিনিস আছে, যেমন ফার্ম সেট আছে বা মিনি ট্রেক্টর আছে,
0: মেশিন
1: আছে, এগুলা উঁচা জায়গাতে। আর এমনও কিছু আছে, কিছু লটকাইয়াও রাখি দেওয়া যায় গাছে গাছে বান্ধিয়া। আর বড়টা বড় ট্রেক্টরটা আর গাড়ি টুকটাক আছে, টুকটুক আছে, ইটা আমরা যখন দেখবো আমরা রাস্তা বাইরে জলে রাস্তা লইলি বলাইলি এমন সময় সবটি পার করি আমরা আবার মেইন রোডে আনিলাই।
0: এই যে সময়টাতে আপনারা আনুন, এখানেও কিন্তু একটা ঝুঁকি থাকে, কারণ নদীর জল যখন ফেটনার মধ্যে লাগি যায়, আমার সেই ঘটনাটা এখনও মনে মনে হইলে মানে আস্থা শরীরের লুম খাড়া হয়ে যায় গিয়া, যে আমি আপনার সঙ্গে আড্ডা মারিয়া গল্প গুজব করিয়া খালি আইয়া ফাক্কা সড়ক উঠছি উঠছি ফাক্কা সড়ক উঠছি না, তখনও লগে লগে একজন দাদা আইয়া দৌড়ে ইয়া এখন দাঁড়াইন দাঁড়াইন দাঁড়াইন, আমি বাসে মনে হয় কিছু ফালাই লিয়ে আইসি বোধ হয় বা কিছু একটা ভুল হয়েছে বা কিছু একটা কোনো কিছু আমার অপরাধ উপরাধ হয়েছে নি। এরপরে কয় উপরালায় আপনারে বাঁচাইছেন, ঠাকুরে আপনারে বাঁচাইছেন, আর দুই মিনিট যদি আপনি অন্য থাকতা আপনি মোটর মোটরসাইকেল সুদ্ধা নদীতে লাগিনি। এই যে বাঙ্গিয়া বাঙ্গিয়া এবং আপনার কারণে, বিশেষ করিয়া আপনার কারণে আজকে যে রাস্তাটা হইছে, সে এই রাস্তাটা যদি একটু সুন্দর করা যায়, এখানে যদি বল্টার বল্টার ফলে যদি সুন্দর করা যায়, সবের লাগিয়ে কিন্তু উপকার। কারণ দেখুন এখন প্রায় প্রত্যেকের বাড়িতে এখন গ্যাস সিলিন্ডার আছে, লাকড়ি আছে, এখানে একটা বড় গাছ আইয়া লাগছে আপনারা দেখছি, এগু কিটা গাছ কেউ খুঁজতে পারেন। আমি লাকড়ির টুকরা নাক লাগাইয়া শুনলাম যে এগু গর্জন নেই, গর্জনও নাই, আওয়াজও হইতে পারে বা
1: তৈরল।
0: আচ্ছা তৈরল, আচ্ছা
1: এটা খুব ভালো কাঠ নাই,
0: কাঠ নাই কিন্তু লাকড়ি বানানি
1: লাকড়ি হয়,
0: লাকড়ি
1: এটাও বেশি নাই, নরম লাকড়ি হয়।
0: আচ্ছা তো এই যে গাছটা লাগছে, এই গাছটাও কিন্তু
1: আমার শিমুল গাছের লগে।
0: আচ্ছা তো এই যে লাহড়িটা আপনারা যদি সংগ্রহ করেন, আমার মনে হয় বহুত দিন
1: লাহড়ি আনি তো আমরা।
0: আচ্ছা তো এই লাকড়ি দিয়াও কিন্তু অনেক রান্না করা না, আমি হইয়ার যেটা হইয়ার যে কোনো সময় যদি হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটি যায় গিয়া, একটা ফায়ার ব্রিগেডের গাড়ি কিন্তু ডুবত নাই
1: না,
0: এটা আসা নাই, এখন আপনারা সঞ্চিত জল দিয়েই কিন্তু এটা করতে।
1: আমি এমন একটু কই, যদি কোন মানে নেতৃত্ব বা অফিসাররা যদি জানিয়া শুনিয়া যদি তারা মনে করেন যে কৃষকের কিছু উপকার হইব, এই যে আমার পুরান বাড়ির থাকি একেবারে ফরেস্ট অফিসের একটা রাস্তা আছে, ও নদীর সাইডে দিয়া প্রত্যেকখানো আছে, বলে হরো আছে, বাড়ি জলাইও আছে, প্রত্যেকখানো নদীর চর কিনারে দিয়া রাস্তা করিয়া আবার গিয়া এটা বাজারে দি গিয়া উঠতে পারে। এই যে রাস্তা এর মধ্যে যে যতটা ক্ষেত আছে, মানুষের সাইকেল দিয়া বেগ বান্ধিয়া সাইকেল লইয়া গাড়া ভাঙ্গিয়া দার্জির বাড়িতে নিয়ে মাল রাখে, কত কষ্ট। এই সহযোগিতাটা যদি রাস্তা করিয়া সরকার রাস্তা করি, এটা তো পাবলিকের দ্বারা সম্ভব হইতো নাই, যদি রাস্তা করিয়া ওরকম একটা সুবিধা করতো, বাজারের দিয়ে গাড়ি দুই লোনে আইয়া ফরেস্টার অফিসর বা নদীর সাইডে দিয়া কিনারে কিনারে আইলে, এই যে সাইডে যা সবজি আছে মানুষে আরো বেশি খেত করল, খেত করেন না মানুষে অনেকে করেন না কেনে, এখান থাকি সবজি আমি নিয়া ব্যস্তাম, আমার মানুষ নাই, আমি একলা ফারতাম নাই,
0: যার কারণে অনেক জমি পতিত পড়ে গেছে।
1: আমরা কিটা জানি, আমরা তো দীর্ঘদিন ধরে ইনো আর ইটা করিয়া খাওয়া লাগে, ও আমরা
0: মরিবাসী এটা করতে
1: করতে হইব আমরা।

0: নাইলে তৈত নাই।
1: আচ্ছা, অহন সবশেষে আমি জানার চেষ্টা করি আর আপনারা যে বিস্তলা যেটা বানাইছেন এখানে দেখছি বিভিন্ন রকমের কফির চারা উঠি গেছে গিয়া, আবার একটা ক্ষেত দেখছি কিছু রাঙ্গা গাছও উঠছে। তো রাঙ্গা উঠছে ঠিক আছে, কিন্তু রাঙ্গা যদি সঠিক পরিমাণে কুয়াশা এবং রোদ যদি না পায় রাঙ্গাটা কিন্তু মেলে না,
0: মেলেও না খাইতেও
1: খাইতেও স্বাদ নাই। লগে এই রবি মরশুমের আকর্ষণ যেটা লাই ফাতা, লাই ফাতাটা কিন্তু অনেকে হয়তো বিশুষ ফালাই দিছেন। তো এটা এই যে রাঙ্গা গাছ এটা কি তা ফানির নিচে আছিল নি?
0: না
1: আছিল না, এটা পরে লাগানি।
0: কারণ রাঙ্গা তো আপনার 15-20 দিন 25 দিন হইলে রাঙ্গা তুলে বেশি লেবা যায়।
1: এবং আরেকটা লাভ হয় এই রাঙ্গা ক্ষেতটা কি একই মরশুমে 10-15 বার এই ক্ষেত থেকে কিন্তু ফসল পাওয়া যায়।
0: আপনি রাঙ্গা করুন, লাই করুন, ঝাউ করুন, এখন তো সব হইল ওয়ান টাইম খেত, একটা তোলার পরে আর একটা করাও লাগে, জায়গা তো খালি রাখতে লাভ নাই। যেমন ওখান দেখছেন শশা করছি, শশা তুলিলেই উঠি গেলে গিয়েও এরপরে এটার মধ্যে কবি লাগাইতাম।
1: ও
0: আমরা
1: আপনারা তো এবার কবি তুলতাম
0: না, না এবার বৃষ্টিটা তো এবার ছাড়ান না তো
1: ছাড়ান। আচ্ছা, যাই হোক, আপনার শারীরিক সুস্থতা আমরা কামনা করিয়া, কারণ শারীরিক সুস্থতার উপরে কিন্তু সব কিছু নির্ভর করে। আমরা শুনছিলাম আপনি মাঝখানে একটু বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, এখন বর্তমানে মোটামুটি আছেন?
0: ওষুধ খারাপ, মোটামুটি সুস্থ
1: সুস্থ আছে,
0: আটাচলা করতাম আর কি।
1: পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যেটা কইতাম সাইয়া, যে মা মাসি দিদি বৌদিদের কাছে আমরা অনুরোধ থাকবো যে বেলার রান্না বেলাতেই যেন আপনারা করবা, সঙ্গে গ্রামাঞ্চলে এটা হয় অনেক সময় এই ধরনের আইসে না, তো প্লাস্টিক পরিহার করবা এবং বিভিন্ন রকমের যে এই যে মানে অপচনশীল জিনিসগুলি আপনারা
0: প্রত্যেকেই সতর্ক তাহা দরকার।
1: আপনার বাড়ি কিতে এই গ্রামে নি? আপনার বাড়ি এই গ্রামে নি? কত বছর ধরে আছেন এই গ্রামে?
2: বাবারও জন্ম,
1: জন্ম
2: বাবারও জন্ম এখানে,
1: বাবার জন্ম এখানে। আচ্ছা, চাষবাস কিটা আপনার পেশা নি না অন্য কোনো কিছু আছে?
2: আপনার
1: উৎপাদিত ধান তাকিয়া যে চাউল হইত এটা কিন্তু বাজারে খুব কদর আছে, এবং লাল প্রজাতির ধানটা কিন্তু বাজারে সবাই কিনত।
2: বিদেশি
1: আমি কইয়ার যে আপনার সঙ্গে এই যে একটা যোগাযোগ, ক্ষেতের সঙ্গে যে আপনার যোগাযোগ, বর্তমানে যে ক্ষেতের ভাত খাইরা, শাক ফাত খাইরা, কফি খাইরা, বেগুন খাইরা, বা আপনি যদি মাছ আপনার প্রিয় থাকে মাছ খাইরা, বা শুকনো মাছ শুটকি খাইরা, এটার মধ্যে কিরকম পার্থক্য লক্ষ্য করেন মানে স্বাদের মধ্যে?
2: নিজে ফলে যে এগুলা খাওয়া যায় এগুলার মধ্যে স্বাদ আর কোনো পাওয়া যায়নি কোন
1: না। সেই স্বাদের কথা তো ঠিক আছে, আগে যে সবজির যে স্বাদ আছিল, যেমন বেগুন
2: ফোটা, এখন তো স্বাদে সিদ্ধ হয় না, বুঝলেন না, খালি ইউরিয়া সার, কীটি সার, কীটি সার দিয়া। আগে তো ছাই দিলেও পোকা মাকড় যাইতো গিয়া, এখন ওষুধ দিয়াও কিন্তু যায় না।
1: এখন কিন্তু আবার গুড়ি আইছে, আবার তারা কইরা বিজ্ঞানীরা কইরা ছাই দিতা, গরুর ছানা দিতা,
2: ঠিক আছে, আগে আমরা
1: তামাক পাতার জল দিতা, তামাক খাওয়ার কথা কইরা না, কিন্তু কইরা যে তামাক তামাক পাতার জলটা দিতা।
2: এখন তো তামাকও পাওয়া যায় না, আমার তো হস্কি হুক্কা আছে, আমি খাইতাম।
1: আচ্ছা, এই যে হুক্কা হুক্কা তামাক শরীরের লাগিয়া খারাপ, আমি যেটা আপনার কাছে কইতাম সেয়া, আগে কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করছেন যে আপনার বাবা ঠাকুর দাদা জেঠারা কাকারা অনেক সময় একটা ছোট্ট টুকরার মধ্যে সাদা পাতা চাষ
2: করতো,
1: এই যে

0: সাদা পাতা ফলাইতো, কিন্তু এই সাদা পাতা কিন্তু নিজে ব্যবহার করতো, এবং এটা থেকে যে জল পাইতা সেই জলটাও কিন্তু আপনারা কৃষিক্ষেত্রে দিতা।
1: আচ্ছা,
0: আজ থেকে ধরুন 60 বছর আগে আপনারা এই অঞ্চলটার কিরকম পাখি আসিল বা কিরকম কিতা আসলে একটু কম দাম
1: পাখি তো আছে কোনো আগের মতো পাখি মানে কেবল শকুন নাই। টিয়া পাখি যে আগে আইতো ও পশ্চিম থাকিয়াও পূবে জুমের চিনাল খাইতো দান খাইতো ওয়া মানে সকাল যাইতো একবারে পাল ওই একবার ডাকি ডাকিয়া,
0: কিন্তু ওখানে সেই পাল তো দেখা যায় নাই,
1: একটাও দেখা যায়
0: একটাও দেখা যায়। টিয়া পাখি টেটে শব্দটাই এখন শোনা যায় না, জাম পাকলে পরে জাম খাইয়া তারা খাইতো সবুজ সবুজ পাতা
1: মিশিয়া। কাপড়েঙ্গা আমার গাদান মধ্যে কাপড়েঙ্গা আছে, বাপরে কাপড়েঙ্গা খাইয়া একবার ভালো লাগতো।
0: আচ্ছা, এই যে পাখিগুলি যে একদম ধ্বংস হয়েছে আর কি,
1: কই গেল এগুলা?
0: এগুলা কই গেল এই যে প্রশ্নটা আমরা সবার মনে, এরা গেল কই? আমরা দেখুন বন ধ্বংস করিয়া মানুষ বাড়ছে, বন ধ্বংস করার কারণে বানর যেমন কৃষিক্ষেত্রে
1: উৎপাদ করে,
0: উৎপাদ করছে না তারা খানি, তারা এখানে জোগাড় করছে বন উজাড় করিয়ার জনসংখ্যা খালি বাড়ে রই বাড়ে। আপনি যখন 10-15 বছর আপনার যখন বয়স আছে তখন তো বাজারে যাইতা, যেটা বাজারে থেকে যে জিনিস আনতা, যেমন আপনার বাবা বা কাকায় কইলে যে জিনিস আনতা, তো এই জিনিসগুলি আপনারা কিভাবে আনতা, ব্যাগে করিয়া আনতা নি না অন্যভাবে আনতা?
1: আগে এগুলো ব্যাগ সচরাচর আসিল না,
0: ব্যাগ আসিল না, বাজারও এইবার যে ব্যাগ আসিল
1: বুঝছো, এইদি
0: আপনারা পাট চাষ করছেন, পাটের উৎপাদিত ব্যাগ আসিল
1: ওখানে,
0: কিন্তু এগুলি নাই,
1: নাইলন
0: নাইলন
1: পচে না,
0: পচে এতে করি আমরা ক্ষতিও নি না,
1: ক্ষতিও পারি মানার তো ক্ষতি, কুরকুরি একটা বাড়ি আগে আমরা এটার নামও শুনছি না বুঝলেন জানি, আগে সরা চকলেট আর গুলগুল চকলেট বয়ামের মধ্যে, হ্যাঁ আর কমলা চকলেট এই যে খাইতাম, মহন কুর্তি তা কি ওরে বাপরে আমি তো নামও জানি না।
0: আচ্ছা, আপনারা সবসময় একটা জিনিস আপনারা বাড়িতে সবসময় আমার মা ঠাকুমা দিদিমারা খুড়িমারা তারা উৎপাদন করতো, এখন কিতা এটা আসেনি না নাই, কোন জিনিসটার কথা হয়েছে আপনি বুঝতে পারছেন
1: না?
0: বুঝতে পারছেন না আপনারা সেই প্রসিদ্ধ চিরা এগুলি কি তা এখন উৎপাদন করতে পারেননি না?
1: দেখিও তো নাই
0: না, দেখির লগে লগে বর্তমান যে নতুন প্রজন্মের যে
1: মেশিন দিয়া আগে তো আমরা এখানে আসিল কয়েকজন, এটা ধান কিনে কিনে সিদ্ধ করিয়া ইটি খাইছে বড় স্বাদ হইত, এখন তো চাউল আনিয়া তার বাজে,
0: যেমন আগে সোলফেনি চানমনি
1: চানমনি মুড়ি বা
0: স্বপ্নের মতো দেখি
1: নাই নাই নাই।
0: আচ্ছা, আপনারা একটা জিনিস সব থেকে ভালো লাগে যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যে বিভিন্ন ফাতালতা ব্যবহার করে, এই ফাতালতা গুলি কি তা সবসময় আপনারা
1: এখনই আমরা চলে দিই নিমন্ত্রণ একটা খাদা খাইছি গিয়া বিশ্বকর্মা নিমন্ত্রণ, এর মধ্যে আমরা এগুলা কাঁচা যে জাতীয় জিনিস আর কি, বাড়ি ছোট ছোট করে পরিয়া কাটবো, কাটিয়া লবণ মরিচ দিয়া শীতল শীতল দুজন
0: আমরা
1: মণিপুর সমাজে ওখানে আছে এটা, এর নাম্বার আমরা পেঁয়াজ খাই না, তো আমরা এর নাম্বার পেঁয়াজের মতন পাতা
0: আপনারা কিতা এসআরআই পদ্ধতিতে ধান চাষ আগে করছেন না করছেন? একটু বিস্তারিত ভাবে আমরা করি না, যে এখন হঠাৎ করিয়া বাদ দিলে
2: পরিশ্রম একটু বেশি।
0: আচ্ছা,
2: এটা লাগি বাদ দিলাই আর ধান একটু বেশি ফলে, বেশি পরিশ্রম বেশি,
0: পরিশ্রম বেশি হইলো দান ফলে, এবং মানুষের অভাব নি না, কোন কারণে বাদ দিলা না, জলের অভাব?

0: না সাজারও
1: দল,
0: পাবো,
1: দলেরও পাবো না সারেরও পাবো না, আমরা এই সাইডে এই সাইডে তো দল মিলেও বসি। এখন সারেরও অভাব কোনো সময় আছে, আর মানুষের খামলার অভাব, খামলার অভাব
0: ও হইল আসল কথা,
1: আসল কথা।
0: ঘটনা হয়েছে গিয়া আমরার এই সমস্ত অঞ্চলে প্রচুর যুবক বায়ু হল, ক্ষেত গৃহস্থী আছে, প্রচুর মানুষের জায়গা জমি আছে, কিন্তু ইটা সারিয়া তারা গেছেন গিয়া বাইরের দেশ, বাইরের দেশ গিয়া খাস কররা, হাসা হইলাম না নি, বাইরের দেশ গিয়া খাস কররা, আর সন্তানে টাকা ফাটারা, আর গাড়ি ঘোড়া কিনডা, পাওয়ার টিলার কিনডা, পাওয়ার টিলার যদি আমরা জমি চাষে, কিন্তু টাকা দিয়া কিন্তু আমরা ফেট বর্ত নাই, টাহা পকেটও থাকলে চাউল ডাইল তেল লবণ তো ভাইতাম নাই, কিতা কই হাসা হইলাম না। আপনি কত বছর ধরিয়া চাষবাস কররা এবং এই অঞ্চলের মধ্যে আসুন?
1: বয়স তো 70 ঘুরে গেছে।
0: আচ্ছা,
1: এর ভিতরে চাষবাস করলাম
0: আর ইয়ে নাই
1: না শুনছেন?
0: আপনার লাগে থুরা মাত, আমি আমি আপনার কাছে জানতাম যে যে কেন এই অঞ্চলটাতে আপনারা আগে পড়াশোনার কিরকম ব্যবস্থা আছে?
1: খুব কম, খুব কম, আগে একবারে নাই।
0: ওহন তো হুড়ুর তা হলে।

0: এই যে অঞ্চলের মধ্যে আসুন,
1: বয়স তো 70 হয়ে গেছে।
0: আচ্ছা,
1: এর ভিতরে চাষবাস করো রাম
0: আর ইয় নাই
1: না শুনতে
0: আপনার লাগে তো রাম আসবো। আমি আমি আপনার কাছে জানতাম যে যেখানে এই অঞ্চলটাতে আপনারা আগে পড়াশোনার কিরকম ব্যবস্থা আছে?
1: খুব কম, খুব কম পড়াশোনা আগে একবারে নাই।
0: ওহন তো হুরুর তাহলে স্কুল যাই যা, আপনার খান্দাতেও দেখছি একটা অঙ্গনবাড়ি স্কুল আছে, আছে এটার মধ্যে পড়াগোনা করা
1: শিক্ষা বেশি। আগে আমরা আর গ্রাম আটিয়া এই তো আসে মিলছে না, প্রায় বুড়ি বুড়ি হল মাধ্যমিক ফাঁস বিয়ে ফাঁস
0: বিয়ে ফাঁস আছে। আচ্ছা, আমি দেখি আর আপনার রামাইশ গাছও লাগাইছেন। বর্তমানে এই রামাইশ গাছে তো বিভিন্ন রকমের ফুকার আক্রমণ হয়,
1: ওই ওই
0: ফুকার আক্রমণ হইলে আপনারা কিতা কিতা ব্যবস্থা করেন?
1: ওইসব জানি দৌড়োজনে গিয়া দৌড়োজন মিলে না ভাবলে ভাবলিজনে কিনে আনি।
0: আচ্ছা, ওখানে একটা জিনিস আমি আপনার কাছে জানতাম, সেই আপনার যখন 15-16 বছর বয়স আছিল তখন আপনি দিনে কত বেলা খাইতা?
1: দিনে দুই বেলা জুটতো না।
0: আচ্ছা,
1: ঠিক কথা কইয়া, এখন তো ইচ্ছা মতো খাইতাম বাড়ি আর চলতাম বাড়ি আর
0: চলতাম। হ্যাঁ, আচ্ছা,
1: আগের তো উন্নত,
0: আগের তো উন্নত না। আমি জিগেই আর আগে আমরা খাম খাওয়া যারা করছি তারা নাইলে দিনে 3-4 বার খাইছি, বর্তমানে হুড়ুরটাই একবার খাইলে আর বা পেটো কিদা লাগে না, আমরারও একই অবস্থা। এর মূল কারণ কিটা? এর মূল কারণ হচ্ছে কি, আমরা যে যথেচ্ছভাবে কীটনাশকের ব্যবহার করি এটাই হলো মূল কারণ। আমরা বাড়িঘরে, আপনার বাড়িঘরের মধ্যে গরু আছে না?
1: আছে
0: গরু। গরুর সেনাটা কিটা হলেন আপনারা? দেখুন, ও সেনাটা কিন্তু ওষুধ। আগে আমরার বাবা ঠাকুর দাদা হলে, আপনিও দেখিয়া থাকবা, আপনার বাবা ঠাকুর দাদা হলে আগে বিড়ি সিগারেট খাইছুন না, খাইছুন তামাক, তামাক, তামাকর যে জল পাইছুন সেই জল গাছের মাঝে হিটাইয়া ছিটাইয়া দিছুন, ফুকা মাখর সব গেছে গিয়া, ছাই দিছুন, ছাই দিছুন, ইটা দিয়া গেছে গিয়া। কিন্তু বর্তমানে দেখা যায় যে মারাত্মক রাসায়নিক বিষ দেওয়া সত্ত্বেও কিন্তু ফুকা মাখরে যা ব্রেয়ে ধরছে। আপনারা কাছে আমরা বিশেষ অনুরোধ, হুরুর্তার মুখর বায় ছাইয়া আপনারা রাসায়নিক ওষুধ দেওয়া বন্ধ করে দিন। মাসুরি ছাড়া আর কিটা চাষ
1: হয়? মাসুরি হয়, ধরো ফাইজাম হয়, এর বাদে কত তার ধান আছে?
0: আচ্ছা, আগে যে আপনার যে সানমণি হুলফেনি এটা ওখানে পাওয়া যায় না,
1: মনোশাইল পাওয়া যায় না,
0: পাওয়া যায় না, মনোশাইল এটা
1: পাওয়া যায় না।
0: ইটা চাউলের বাদ কিন্তু খাইতে খুব সুস্বাদু,
1: সাদা রস, দুমাই
0: দুমাই তেরাওয়ালি। আচ্ছা, দুমাই তো আউশের একটা বিশাল ফসল,
1: বিশাল ফসল।
0: আপনার আর
1: মাত্র 2 মাস লাগতো,
0: মাত্র 2 মাস লাগতো। আপনার এই অঞ্চলটাতে প্রচুর আউশ ক্ষেত হয়েছে, কিটার ধান লাগাইছে?
1: আগে নি, আগে নি, আগে এটা
0: না না, ওখান যে লাগাইছে,
1: ওখান যে যাইও
0: নরেন্দ্র,
1: নরেন্দ্র, এর বাদে আমরার আছে ফাইও কিটা,
0: আগে যে দুমাই আছিল তার বাদে আউশের যে অন্যান্য দেশীয় যে জাত আছে এটা তো এখন নাই,
1: নাই এটা নাই যে ওটা ফলাইয়া আগে ও দেশি লম্বা ধান ফলাইয়া মানুষ বাদ খাইতে পারছে না। আগে ধান মিলছে মনে করো গা 2-3 মন কি আরো, ওখান মিলে 8-10 মন এই জানে।
0: কিন্তু লম্বা ধান ফলানির কারণে গাছ ফরি গেছে, ঠিক আছে, কিন্তু এই যে গাছ ফরছে এরপরে যখন আমরা হাল দিয়া জমিটারে আবার ফিরাইছি, ফিরানি চাষ যেটা আমরা করছি এটাতে কিন্তু আমরা কোন রকমের সারসুর দেওয়া লাগছে না, সারসুর দেওয়া লাগছে না। আর হো ভ্যারাইটিটাও যদি বাড়তি প্রজাতিরা ইয়া ঢুকি যায় তাহলে খুবই ভালো হইব। এই জায়গা তুলিয়ে আপনারা কিটা বাস্তু
1: ক্ষেত আলু হরমু?
0: আচ্ছা, একটা জিনিস আপনি তো দীর্ঘ বছর ধরিয়া এই অঞ্চলটা তো আসনের লাগে জিগাই, একটা জিনিস আপনার চোখও ফরছেনি যে বর্তমানে এই সমস্ত গ্রাম থাকিয়া কিয়া প্রচুর ফসল কিন্তু বাজারে যাইতো, বর্তমানে কিটা হইছে? বর্তমানে শিলং গুহারির থেকে সবজি আয় আর হৌ সবজি আয় আমরা
1: আমরা কোনোদিন শিলং তলে আইসে না, গুহারির আইসে না, আগর তলে যাইনা, আমরা দেশের সবজি দেশে চলছে,
0: দেশে চলছে। তখন এটার কারণটা কিটা? মানুষ কি তা আলিয়া হয়ে গেছে?
1: মানুষের কিছু আলিয়া হয়েছে, 2 নমুনার কারণ আছে। 1 নমুনা আছে আমার দেখা আছে করেন না,
0: মানুষ নাই,
1: মানুষ নাই হয়ে গেছে। আর 4 নমুনার আছে ফসল ফলাইলে ওই রুগে ধরে হৌ রুগে ধরে করতে পারেন না সুযোগ মতো তো খালি।
0: এই যে ফসল তারাও তো ফলার, তারারও তো রুগে সুগে ধরে, তারারটা আমরা এখানে আমরাটা যায় না,
1: যায় না খেয়ে আমরা মাটি আপনারা
0: আমি আজকে অনুরোধ করিয়া দেয় আর আপনার যে গাই গরু।

0: যদি যেটা আছে যখন দুধ দোয়াইবা তখন দুধ দোয়ানির আগে কিছু সেনাই, এই সেনাটা আমরা গড় সরিষার তেলের ইয়ে বোতল আছে, ৫০০ বোতল আছে, ৫০০ সেনা আপনি বোতল লইবা, লইয়া ৭ লিটার বা ৮ লিটার জলের মাঝে মিশাইবা, মিশাইয়া আপনার বাড়িতে আসা হল স্প্রে মেশিনও আছে, এই স্প্রে মেশিনও ঢুকাইবা, ঢুকাইয়া ওটার মাঝে স্প্রে করবা, আপনি দেখবা আপনার ফুকা গেছে গিয়া, এবং এই রামাইশ খাইয়া আপনি অন্যান্য ইয়ত কেউ স্বাদও পাইবা, আর পেটের মাঝে কোনো রকমের গুড়গুড়ি কুড়কুড়ি হইতো নাই। আপনি রামাইশ আনলে বাদে চাচিরে জিগাইবা যে কইবা গে আই গো কিতা গন গন করে গো, ওষুধের গন গন করে, যে কোনো জিনিস আনলে পরে খাওয়া যায় না। বেগুন আগে আমরা ফুরিয়া খাইছি নরম হয়ে গেছে, ওখন কিন্তু আপনি বাজার থেকে যদি আনুন আউস করি আপনার বেগুন খেতে হইছে না, বা আপনি বেগুন গাছ লাগাইছেন ওখানো আইছে না বাজারও রাসায়নিক বিষের ব্যবহারটা কমাই দিন। মুখী কিটা ওখানে তোলার সময় হয়েছে না আপনার? আমরা তো বাজারও দেখি আর মুখী হয়ে গেছে কি
1: তোলা, তোলার সময় পর আমরা তুলতাম।
0: আচ্ছা, তো এটা যদি মাটির নিচে যদি আপনারা কিটা গাছটা মরার পরে তুলেন না মরার আগেই তুলিলেন?
1: গাছটা মরে গেলে তুলি,
0: মরে গেলে তুলেন। এই যে জমিটার মধ্যে আলি ক্ষেত করছেন, এটার মধ্যে রবি শস্যের মধ্যে কিটা কিটা লাগাই বা বাস্তু ক্ষেত?
1: তো আলু লাগাই, বাইগন লাগাই, রামাইশ লাগাই।
0: আচ্ছা, আলু বাইগনে কিন্তু জলের খুব দরকার, তখন জল করতে কি
1: আপনার নিজে ফুসকুন্ডে আনিয়া

0: এতক্ষণ ঘর গৃহস্থের আসরে রবিবারের আড্ডা শুনলেন। আকাশবাণী কৈলা শহর এখন সীমান্ত থেকে অনুষ্ঠানটি শুনবেন।
1: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাবো কৈলাসহর সীমান্ত সংলগ্ন বৌলাপাশা শিলপাড়া এলাকায় বসবাসকারী লোকদের কথা। আপনার নামটা বলুন।
2: ইন্দুশীল।
1: আচ্ছা, আপনি এমনিতে কি করেন?
2: আমি বর্তমানে রিটায়ার্ড পার্সন। আজকে প্রায় 8-9 মাস হয়েছে আমি KMC-তে চাকরি করতাম, পেনশনে আছি।
1: এই যে অবসর সময়টাতে এখন তাহলে আপনি মানে মানে অন্য কি কাজ করেন?
2: আমি ওই তো টুকটাক ইলেকট্রিক্যালে সবসময়, আমি যখনে নগর পঞ্চায়েত আসিল তখনে আমি ইলেকট্রিক্যালেই ঢুকছিলাম। তো দূর করতে করতে তো আজকে প্রায় 9 মাস চলছে, আমি পেনশনে আসছি। আসার পরে ওই পাবলিক কিছু কিছু বাড়িতে আমারে বলে, তো আমি যাই ওই টুকটাক একটু ইলেকট্রিক্যাল কাজ করি।
1: মানে ইলেকট্রিকের যে মানে বাড়িঘরে যে কাজগুলি,
2: হ্যাঁ
1: সেই কাজগুলি আপনি মানে করেন। তো আপনি তো দীর্ঘদিন চাকরি করেছেন, তাই না? তো এতদিন পুরসভাতে আপনি মানে যখন নগর পঞ্চায়েত ছিল তখন আপনি মানে কি কাজ করতেন? নগর পঞ্চায়েতে কি কাজ করতেন? ইলেকট্রিকেরই কাজ করতেন?
2: হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট স্টার্টিং থেকে যেদিন থেকে আমি নগর পঞ্চায়েতে ছিলাম তখন থেকে আমি ইলেকট্রিক্যালে কাজ করতাম। যখন আমি পেনশনে আসছি 26-এ, ফার্স্ট জানুয়ারি আমার চাকরি শেষ হয়েছে, তখন পর্যন্তই আমি ইলেকট্রিক্যালে কাজ করতাম। আর কোন সময় হয়তো অফিসের কোনো টুকটাক সমস্যা বা স্টাফের যদি বেশ কম হতো।

0: তবে থাকতাম, বাস এটি। আর এখনো তো পেনশনে এসে পড়ছি, এসে পড়ার পরে আমি ওই টুকটাক পাবলিক কাজ করি, এটাই আমার সময়, আর আর কি। আর আমি বয়সও হয়ে গেছে, আমার দুটা নাতি নাতন আছে, তাদের সঙ্গেই আমার সময় কাটে যায়, আর সময়টা খুব ভালোভাবেই কাটে, আমার কোনো সমস্যা নেই।
1: তো আপনাদের এই যে মানে এলাকাতে, আমরা তো জানি যে একটা এই ওয়ার্ডে যে সরকারি যে সুযোগ সুবিধাগুলি আছে, হ্যাঁ, পুরসভা থেকে বিভিন্ন গরিব অংশের লোকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, তো আপনি তো মানে চাকরি করতেন, তো আপনার এলাকাতে এই এরকম সুযোগ সুবিধা মানে কি মানুষ পাচ্ছে?
0: হ্যাঁ, আমার এলাকাতে আমার জানা মতো যত পরিবার আছে মেজরিটি পেয়েছে।
1: যেমন আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, হ্যাঁ, যেমন বিভিন্ন গরিব অংশের লোকদের ঘর দেওয়া হয়, তো যারা এই ঘরের জন্য প্রেয়ার করে তো তাদেরকে এই ঘরটি দেওয়া হয়, তো এইরকম ঘর আপনার এলাকাতে কীরকম কতজন লোক পেয়েছে?
0: আমাদের এলাকাতে, আমি যে এলাকাতে আছি এই এলাকাতে, আমার বাড়ি থেকে আমার ডাইন সাইডে যতটি ফ্যামিলি আছে, হয়তো এক দুইটা ফ্যামিলি বাদ থাকতে পারে, সঠিক আমার জানা নেই, তবে এর থেকে বেশি মেজরিটি মেজরিটি সবাই ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেয়েছে।
1: তারা আপনারা তো পাননি, তাই না?
0: না, আমিও নিজেও পেয়েছি।
1: মানে আপনার এলাকাতে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘর, মোটামুটি বেশিরভাগ লোকই পেয়ে গেছে, হ্যাঁ, তো আরও তো অনেক আছে, এবং বছর বছরই তো ঘর দেওয়া হয় যাদের ঘর মানে তৈরি করতে একটু সমস্যা আছে, স্বাভাবিক, সুযোগ সুবিধা মানে একটা বর্ডার এরিয়া, খুব একটা সুযোগ সুবিধা নেই, তো তার মধ্যেও এখানে কিন্তু যে যারা আপনি বললেন যে অনেকেই ঘর পেয়েছে, তো আমরা তো জানি যে আপনাদের এই এলাকাটা একটা সীমান্ত এলাকা, আপনার বাড়ির পাশেই তারকাটার বেড়া, তো আমরা আগে শুনতাম যে বিএসএফ এই এলাকাবাসীর কারোর সঙ্গে খুব একটা মিশত না, কিন্তু এখন আমরা লক্ষ্য করি যে বর্ডার এলাকাতে যেসব লোক বাস করে প্রত্যেক মাসে, হ্যাঁ, তারা একটা একটা মানে এরিয়াকে তারা বেছে নেয়, এবং সেখানের যে যারা যারা বাসিন্দা এই বর্ডার এলাকাতে যারা বাস করেন তাদের সঙ্গে কিন্তু মিটিং করে, তো এই যে মিটিংটা কিসের জন্য, কেন মিটিংটা?
0: দেখেন, যখন কাটার বেড়া ছিল না তখন কিন্তু অনেক বিএসএফ আমরার এখানে আসতো, তা বাংলা বুঝতো না, এবং বাংলাদেশের বিডিআর আসতো, তারা হিন্দি বুঝতো না। অনেক সময় কিছু কিছু অফিসার ছিল যে আমাকে নিত হিন্দি বলার জন্যে, আমি গিয়েছি। বর্তমানে আজ অবধি এই কাঁটাতারের বেড়া হওয়ার পরে অক্ষণ যে মিটিং করে করে আমাকে আজ পর্যন্ত বলে নাই যে এখানে একটা মিটিং আছে আপনি যাবেন, তবে যদি আমাদের এলাকার কেউ যায় সেটা আমার জানা নাই। এলাকাবাসীর সঙ্গে বিএসএফ সম্পর্ক রাখে, রাত্রে 12টা বাজুক 1টা বাজুক কোনো সমস্যা হলে আগে এলাকাবাসীকে জিজ্ঞেস করে এবং তাদের নিয়েই আলাপ আলোচনা করে, এটা অবশ্য সঠিক।
1: আমরা জানি যে প্রধানমন্ত্রী একটা উজ্জ্বলা প্রকল্প, হ্যাঁ, যে এই প্রকল্পের আওতায় যারা মহিলারা আছেন, হ্যাঁ, বাড়িঘরের যে মহিলা তাদের বিনা পয়সা গ্যাসের লাইন পৌঁছে দেওয়া হয়েছে, তো এই উজ্জ্বলা প্রকল্পে এই সুযোগ আপনাদের এলাকাতে কি পেয়েছে?
0: আমাদের এলাকাতে আমার জানা মতো এক দুইটা পেয়েছে, ঠিক আছে, কিন্তু আমি নিজেও ছিলাম এটার জন্য, আমাদের আমার একটা ছোট ভাই ছিল, হেও দিয়েছে, কিন্তু অনেক দিন রাখার পরে তার এটা সে পায় নাই, সে পায় নাই, এরপরে সে বর্তুকহীন বর্তুকিহীন কানেকশন আনছে, বর্তমানে সে বর্তুকিহীন ভাবেই আছে।
1: মানে এটা তো মহিলাদের, তো এই যে এই প্রকল্পে যে যারা মহিলা তাদেরকেই দেওয়া হয় প্রথম, যে আমাদের যে গ্যাসের কানেকশন নিতে গেলে যে টাকাটা লাগে সেই টাকাটা কিন্তু মুকুব সরকার থেকে দেওয়া হয়, এটা মানে যে নেবে তার কিন্তু দিতে হয় না, পরবর্তীতে যখন গ্যাসের সিলিন্ডার গ্যাস কিনতে হবে তা ঠিক আছে, কিন্তু এই আওতায় কিন্তু আমরা জানি যে অনেক লোকই কিন্তু এই সুবিধাটা পেয়েছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমিও জানি অনেক পেয়েছে।

0: তবে আমি প্রথমে যেটা বললাম যে আমার বাড়িতে ওইটা ছিল কিন্তু পাইনি, কিন্তু অনেকে আমার এলাকাতেই আছে, অনেক পেয়েছে, অনেকেই পেয়েছে এবং সব বেনিফিট, যে গ্যাসের যে বেনিফিটটা পেয়েছে এটা আমার কিছু জানা আছে।
1: তো আপনাদের এই এলাকাতে পানীয় জল অর্থাৎ খাওয়ার জলের ব্যবস্থা আছে তো ভালো? তো
0: না, আমাদের এলাকাতে খাওয়ার জল, যে আমরা তো সব বললাম কেএমসির আন্ডারে, আমাদের এখানে এক দুইটা একটা টিউবওয়েল আছে, তবে আমার বাড়ির থেকে অনেক দূরে, আমরা এই এলাকা, আমি যেই এলাকাতে আছি, আমরা সবাই সাপ্লাইয়ের উপরে নির্ভরশীল। যদি একবেলা না আসে তখন আমাদের ওই দূরে গিয়ে কলের থেকে জল আনতে হয়, এই ব্যাপারে আমরা খুব দুঃখিত।
1: না, এখন তো বাড়ি ঘরে জলের লাইন নিতে গেলে তো সরকার থেকে তো বিনা পয়সা লাইনের কানেকশন দেওয়া হয়, তো এই ধরনের সুযোগ তো আপনাদের এলাকাতে প্রচুর লোকই পেয়েছে।
0: হ্যাঁ, এটা পেয়েছে জানি, তবে সবার বাড়িতে যে কানেকশনটা দিয়েছে সবার বাড়িতে কিন্তু জলটা পৌঁছয়নি। অনেক যারা ফ্রি পেয়েছে, অনেক বাড়ি আছে আমাদের যেখানে আমি আছি, আমার ডান দিকে অনেক বাড়ি আছে, এই দিকে জল যায় না, একদম যায় না, কেউ পায় না।
1: তো এর জন্য তো আপনারা পুরসভাতে যোগাযোগ করতে পারেন আপনারা?
0: হ্যাঁ, আমরা করেছি, করার পরে কোনো রেজাল্ট আমরা পাইনি, একবার না কয়েকবার আমরা গিয়েছি কিন্তু কোনো রেজাল্ট পাইনি।
1: মানে আমাদের তো এই যে খাওয়ার জলটা, হ্যাঁ, আমাদের এই যে পানীয় জলের তো মানে সবচেয়ে সমস্যা হয় কি, যদি আমাদের পানীয় জলটা যদি আমরা সবসময় না পাই, সকাল বিকাল যদি মানে না পাই, তাহলে তো আমাদের একটা সমস্যা হবেই। তো বিভিন্ন এলাকাতেই তো মানে এখন সব বাড়িঘরেও সাপ্লাই পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জলটা যদি সঠিক সময়ে যদি জলটা না পায় তাহলে অসুবিধা হয়। আপনি বললেন যে আপনি অনেক দূর থেকে গিয়ে আপনাদের জল আনতে হয়, অনেক সময় তো আমাদের সাপ্লাই অনেক সময় একদিন দুই দিন বন্ধ থাকে, হ্যাঁ, মেরামতির জন্য বন্ধ থাকে, তাহলে তো সমস্যা হয়। আর এই তার বিকল্প হিসাবে আপনাদের এখানে একটা কল আছে, এই কলের উপরেই তো এলাকাটা নির্ভর।
0: হ্যাঁ হ্যাঁ, এই কলের উপরে নির্ভর, আমরা নিজেরাও রাত্রেবেলা 9টা বাজুক 10টা বাজুক আমরা এখান থেকে গিয়ে খাওয়ার জলটা আমরা অন্তত সংগ্রহ করি, আর ওই খাওয়ার জলও সংগ্রহ করি, এবং একলগে 5-6 জন আমরা যাই, 5-6 বালতি নিয়ে, কলসি নিয়ে যাই, গিয়ে আমরা 5-6 জন একসঙ্গেই জলটা নিয়ে আসি। এটাই আমরা সবচাইতে সমস্যা,
1: জলের একটা সমস্যা,
0: জলের সমস্যা
1: আপনাদের এই এলাকাতে একটা জলের সমস্যা আছে, তাই না? এমনিতে আপনাদের এখানে রাস্তাঘাটের অবস্থা কিরকম?
0: আমাদের এখানে যে আমি যে জায়গাটাতে আছি, এখানে আমি পৌরসভাতে অনেকদিন কমপ্লেন করেছি, আমাদের ওয়ার্ড মেম্বার, চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন এসে দেখে গেছেন, অল্প একটু জল হলেই আমাদের বাড়ির সামনে যে ড্রেনটা আছে ভর্তি হয়ে বাড়ির ভিতরে জল ঢুকে, কিন্তু এই জলটা যে ড্রেন দেওয়া যাবে, এই ড্রেনটা কোনো দিনই ক্লিনিং ভালো মতো হয় না, 6 মাসে 9 মাসে অল্প হয়, হওয়ার পরেও 10-15 দিন পর আবার জাগা। কাজেই ওই যে যেমন গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, ঘুমাতে উঠে দেখলাম রাস্তা জলের নিচে, আমার বাড়ির মধ্যে জল ঢুকে ঢুকে বাপ, অবশ্য কমেছে 8টা 9টার দিকে জল কমে। এই হলো আমাদের সমস্যা, ড্রেনটা ঠিকমতো ক্লিনিং হয় না।
1: না, জলটা বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ, আমাদের তো এখন ঘণ্টাখানেক বৃষ্টি দিলেই তো আমাদের সমস্ত শহরেই জল উঠে, শহরের বিভিন্ন জায়গায় জল থাকে। এখন আমাদের যে আগে আমরা দেখেছি যে মোটর স্ট্যান্ডে কিন্তু খুব একটা জল ছিল না, জল উঠতো না, এখন কিন্তু মোটর স্ট্যান্ডটা 1 ঘন্টার বৃষ্টি হলে মোটর স্ট্যান্ডে জল থাকে, তো এখন পুরনো মোটর স্ট্যান্ডে, হ্যাঁ, তো এখন আমাদের এই জলটা যে বেরিয়ে যাবে, সেই যে বেরিয়ে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা আমরা দেখেছি যে আমরা লক্ষ্য করলাম যে সেখানে কিন্তু বেরিয়ে যাওয়ার যে রাস্তা ড্রেনটা, সেই ড্রেনটা কিন্তু ছোট, তো এর কারণেও তো একটা সমস্যা হয়।
0: এটা ঠিক আছে, আমাদের যে এই এলাকার জলটা যাবে, এটা লাস্ট গিয়ে বাংলাদেশের সীমান্তে, মানে ইন্ডিয়ার জায়গা ওই বাংলাদেশের দিকে যায়, কিন্তু ওই যে জায়গাটা, এটা কোনো দিনই ভালোভাবে ক্লিনিং হয় না, করতেও পারে না, করতে পারে না, এটা সঠিক, কারণ এটা আমার ওই বাড়ির পাশে দিয়েই অল্প একটু বেশ কম জায়গাটা এই দিকেই যায়, কিন্তু ওই নিজ জায়গাটা যেটা আছে, যেদিকে জল বেরিয়ে যাবে, ক্ষেতের মধ্যে যাবে, ওই জায়গাটা ক্লিনিং হয় না, ওই জায়গাটা ক্লিন না হওয়ার কারণেই জলটা এখানে জমা বাড়ি ঘরে জল ঢুকে যায়।
1: আমরা কিন্তু আগে যে আপনি বললেন যে, হ্যাঁ,

0: ওই বাংলাদেশের আমাদের যে ইন্ডিয়ারই জমি, কোনো কালভার্ট সিস্টেম নেই,
1: নেই
0: শুধু একটাই আমরা ডাক বাংলার পেছনে কিন্তু ছোট ছোট চার পাঁচটা মানে কালভার্ট আছে, মানে একদম ছোট পাইপের মতো এই তৈরি করা হয়েছে, বড় নয়, কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু জলটি বেরিয়ে যায় না। এবং অন্যান্য যে জায়গাগুলি দিয়ে মানে তারকাটার বেড়ার সঙ্গে যে রাস্তাগুলো হয়েছে, সেখান থেকে কিন্তু জল বেরিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা রাখা হয়নি। তো একটা জায়গা দিয়ে জল, আগে যেরকম জল মানে মানে ওপেন ছিল, তখন কিন্তু জল সুন্দর বেরিয়ে যেত, কিন্তু এখন কিন্তু সেই সমস্যাটা কিন্তু একটা বড় সমস্যা। এর জন্য কিন্তু সরকারিভাবে মানে কি উদ্যোগ নিয়েছে নিশ্চয়ই আপনারা জানেন, কি উদ্যোগ নিয়েছে আপনারা তো এলাকাবাসী, আপনারা তো জানেন।
1: মোটামুটি যেটা যদ্দূর আমি জানি, যদ্দূর যে আমাদের এদিকে আমার যে বাড়িটা, আমার বাড়িটার থেকে 200 মিটার দূরইল কাঁঠাথারের বেড়া, এদিকে যে কালবাটি আছে বা নিচে যে পাম্প পাইপটি আছে এটা ছিল দুই পাট, কিন্তু নিচ নিচটি যেটি আছে সব ভর্তি হয়ে গেছে, উপরে আছে হয়তো গ্যাপটা হইল 1 ফুট, কিন্তু ইডিও অর্ধেক মানে লেভেল হয়ে গেছে, মানে জলটা কম আসে। এই কারণে আমরা এদিকে যে জলটা আসে এরপরে যেই দিকে বাইরিব এই জলটা সেম এইরকম সেম বরঞ্চ আরও কম। অনেক সময় জলটা আমরা এদিকে আসার পরে নিজ দিকে যখন যায় তখন এখানে গিয়ে জল জমাটে ফ্লাডের মতো দেখুন, কাজেই জলটা যাওয়ার কোনো রাস্তা নেই। এই কারণে আমরা এখানে অল্প একটু বৃষ্টি হলেও আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যায়, বৃষ্টির জল হোক আর নদীর জল তো খুব কমই হয়, তবু বৃষ্টির জলেই আমাদের এলাকাটা প্লাবিত হয়ে যায়।
0: নদীর জলে ফ্লাড যখন একবার হয়েছিল 2018-তে, তখন কিন্তু আপনাদের এলাকাটা প্রত্যেক বাড়ি ঘরে কিন্তু জল ছিল, এবং এটার কারণ হলো আমাদের যে যেটা ওই মনোনদীর একটা বাঁধ, ওই শ্মশানঘাটের পাশেই যে বাংলাদেশের মানে একটা বাঁধ ছিল, সেটা কিন্তু ভেঙে যাওয়ার কারণে এই জলটা মানে এই পাড়াটা জলে সব প্রত্যেক বাড়ি ঘরে জল হয়েছিল। কিন্তু এছাড়া কিন্তু বাড়ি ঘরে খুব একটা জল আপনাদের এখানে কিন্তু হয়নি।
1: না এটা ঠিক আছে, কিন্তু অক্ষণ বর্তমান যে পরিস্থিতি 2018 আর 2026, মানে 8 বছর আগে যে সমস্যাটা ছিল অক্ষণ কিন্তু এটা আর নাই। যদি কেউ নিজের স্বচক্ষে না দেখে, তবে হয়তো আমি এখানে বলছি না দেখলে কারো বিশ্বাস হবে না, এটা আমি একদম শিওর। বা আমাদের যে কৈলাস শহর মিউনিসিপ্যালিটি আছে তাদের বলি আমি যে আপনারা গিয়া দেখুন যে আমরা কী সমস্যায় আছি, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেন।
0: হ্যাঁ এটা তো ঠিকই, এলাকাবাসীর তো একটা সমস্যা আছে এবং এই সমস্যাটা সমাধানও করা দরকার, এটা পুরসভার দায়িত্ব। এরকম আপনাদের শুধু এলাকা নয়, এরকম বিভিন্ন এলাকাতেই এরকম জল এখন কিন্তু জল উঠে, যেটা আগে মুহূর্ত না, এখন কিন্তু অনেক সমস্যা আছে। এখন আমাদের কিন্তু শহরে নতুন করে ড্রেন হচ্ছে এবং ড্রেনগুলি কিন্তু অনেক ছোট, আগে যে ড্রেনগুলি ছিল অনেক বড় ছিল, এখন কিন্তু অনেক ছোট ছোট ড্রেনগুলি কিন্তু অনেক ছোট করা হয়েছে, যদিও তার মানে গভীর করা হয়েছে ঠিকই আছে, কিন্তু এই ছোট ড্রেনগুলি দিয়ে কতটুকু জল বেরিয়ে যাবে এটা মানে একটা সমস্যা তো হবেই। শহরটাকে বড় করতে গেলে ড্রেনগুলিকে মানে ছোট করা হয়েছে তার জন্য, কিন্তু সমস্যা একটা হবেই জলের। তো আপনাদের এই এলাকাতে, আপনি তো অনেক কিছু বললেন যে আপনার এলাকাতে যে সরকারি যে সুযোগ সুবিধাগুলি আছে সেই সুযোগ সুবিধাগুলি আপনারা মানে এলাকার বেশিরভাগ লোকই পেয়েছে, তো আপনাদের এই এলাকাতে তো বেশিরভাগই বিপিএল ভুক্ত পরিবার।
1: হ্যাঁ আমাদের এলাকাতে বিপিএল ভুক্ত পরিবার অন্তত 90% বিপিএল ভুক্ত। কিন্তু বর্তমান যে KMC যে কথাটা শুনলাম আমি যে ড্রেনটি করছে, এই ড্রেনটি যেইভাবে করছে, ওই যে আমাদের দেশে সবচাইতে বড় জিনিস হচ্ছে ওই যে জলের বুদ। হ্যাঁ এই একদম আমরা একটা খেলাম ফ্রুটি খেলাম ইডার খাবার, ঠান্ডার একটা জল খেলাম ইডার খাবার, একটু ফাঁক পড়লেই তো ডিনে পড়বে, কিন্তু এখানে যদি কোনো কারণে মিডিলে একটা কিছু থাকে তো ওই জায়গাটা আটকিবে, কিন্তু স্লেপ দেওয়া আছে এই জায়গাটা ক্লিনিং করবে কে? তবে জানি না, আমি যদ্দূর দেখছি আমাদের এলাকাতে যদ্দূর ড্রেন করে আসছে এটির মধ্যে কিন্তু গ্যাপ নাই,
0: মানে ঢাকনা আছে।

0: উপরে ডাকনার যেটা এটা ফুল লেভেল ডাকনা, এই ডাকনা খুলন যাবে,
1: খোলা যাবে না,
0: এটা খোলা যাবে না, তাহলে এই ড্রেনটা ক্লিনিং হবে কেমনে?
1: এটা সত্যি যে এখন যে ড্রেনগুলি তৈরি করেছে সেগুলি ঢালাই দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং একটা জায়গাতে মানে আমরা যতটুকু জানি যে 20 মিটার বা 25 মিটার পর পর একটা মানে স্ল্যাব থাকবে, এবং বড় বড় শহরে কি হয়, বড় বড় শহরে ড্রেনের ভিতরে ঢুকে কিন্তু পরিষ্কার করে, এবং এখন তো অত্যাধুনিক মেশিন বেরিয়ে গেছে, তো মেশিন দিয়েও অনেক সময় ড্রেন পরিষ্কার করে, হয়তো পরবর্তীতে সেই ধরনের কোনো পরিকল্পনা আছে, কিন্তু এখন মানুষ কিন্তু আমাদের জনগণ কিন্তু আপনি যে বলছিলেন যে বোতল বা অনেক নোংরা জিনিস কিন্তু ড্রেনের মধ্যেই ফেলে দেয়, এখন কিন্তু চট করে সেটা মানে সুযোগটা পাবে না। বলুন বলুন কি বলবেন?
0: এই ড্রেনের মধ্যে পালানোর সুযোগ থাকবে না, কিন্তু আমার চোখের সামনে যেটা আমি দেখেছি আমাদের কৈলাসহর পুলিশ স্টেশনের সামনে যে ড্রেনটা করেছে, আর কে আই স্কুলের সামনে, পুরো জায়গাটা ব্লক, কোনো স্ল্যাব নাই, কিছু নাই, কোনো তোলার কোনো সুযোগ নাই। এই জায়গাটা দেখে আমার অনুভব হয়েছে যে এটার ভিতর তো পুরো দমে অন্ধকার থাকবে, একটা লোক লাম্বে কোথায়, একটা লোক লাম্বে কোথায়, কী দেখবে সে নেমে, সে ক্লিনিং কেমনে করবে? আমাদের যে কাজ হচ্ছে চলছে আমি দেখছি, দেখতেছি, কিন্তু ক্লিনিংটা যে হবে এটাই তো আমার কাছে একটা অন্যরকম অনুভব লাগছে আর কি।
1: না, আপনি তো বললামই এখন অনেক ধরনের মেশিন বেরিয়ে গেছে ড্রেন পরিষ্কারের জন্য, বড় বড় শহর কি আমাদের আগরতলাতেই আছে, হ্যাঁ, তো হয়তোবা ভবিষ্যতে হয়তো সেই ধরনের মেশিন আনবে যারা মেশিন দিয়ে পরিষ্কার মানে করবে, হ্যাঁ, তো এটা হলো পরের ব্যাপার। আমরা যে কাজটা হয়েছে সেটা খুবই খুবই ভালো। তো আমাদের এই যে এতক্ষণ আপনি সময় দিলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: নমস্কার।
2: আমাদের সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: সীমান্ত থেকে অনুষ্ঠানটি শুনলেন আকাশবাণী কৈলাসহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর ককবুরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

সঞ্জকা হাম আকাশবাণী আগরতলা তাবুক চেংজাগো চিনি তিনি সারিক চরানী ককবরক আওয়াই পান্দা পুইলানো খানাবাদি থুমনুক থুমনুক নি মঙ্গা

0: 완수나 똥시 때
1: 다시 탕사골
0: 항나 뭐라 때 탕이야 또 맨들아 뜨기 양파육 힘니 파리 저런거 나가 탕에 무파이리 패는 힘니
1: 완축디 뭐든 때건 완축디
0: 다음 완도나 또
1: 라마 나이뚝디 라마
0: 다음 라마 또
1: 어허 보엔 가이샤 보고 파이 하빠이까
0: 다음 부디 보엔 다음
1: 부디 보엔 아니 নকবার সিতরা নকবার সিতরা
0: নকবার
1: এ ওয়াইশা তাবু খাই দুক মালিনি বুফানি বখাও
0: গা
1: সিতরা কস
0: তামু
1: মনাম
0: তামুন
1: নকবার দাইরি নানি
0: বুতি নকবার আমু
1: রাজনীতি চুকিলি
2: রাজনীতি
0: তামু
2: সুকুর সুক সায়া বাবু সাবুরো নিনি বখরক কাই আউ
3: নিন মুমা ফুমা রখা
2: সারা বেলাই
3: সাসুকা
2: সাসুকা

আসুকজরা খানাবাখ্যা থুমনক থুমনক নি মংখা লামজার নি বুসু তেও থুমনক ন সুইনেখা অজয় দেবব্রহ্মা তেও থুমনক খরংরানে হে কেবা মানজং নাইরংখা খুমতয়াংখা বিন মংখা তরুলতা দেববর্মা দুকমালি ইংনাই হিংকে বিনতা দেববর্মা তে বারাদিনী খরংরানা হিংকে বন্দনা দেববর্মা জাবুরু হংকে ফাহিন দেববর্মা গোজা হংকে অমেন্দ্র মদন হিংকে নীরু কুমার দেববর্মা তেকন হিংকে অজয় দেববর্মা সাজলংনাই হিংকে বিকাশ দেববর্মা ফেদামংনাই হিংকে রিপু দেববর্মা আকাশবাণী আগরতলা অবনী আগুলো তাবু খানাবাদী রচাবমং সাবিত্রী জমাতিয়ানী খরংবাই রচাবচাক রচাবমং রক

আশিক জরা খানাবাইখা সাবিত্রী জমাতিয়ানি খরাংবাই রেচাপচাক রেচামুরক আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা চিনি তিনি শারিক জরানি কক বরক আওয়াই পান্তা যতন হামবাই খুলম বাইখ্যা।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এরপরে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। তিনি আজ পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। রাশিয়ার ওপর ব্যাপক ড্রোন হামলা ইউক্রেনের, প্রাণ হারালেন দুজন, আহত 20। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। এশিয়ান গেমসের প্রিকোয়ার্টার ফাইনালে কাজাখস্তানকে 3-0 ব্যবধানে হারিয়ে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय

0: और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: এই সমস্যা মোকাবিলায় স্থানীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে বলে তিনি বলেন। তিনি বলেন, জীববৈচিত্র্য বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয় জলসংকট তীব্র হয়ে উঠছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।
0: ক্লাইমেট চেঞ্জ মানব অস্তিত্বকে অনেক স্তর পর অসন্তুলন পয়দা করতে হয়। বায়োডাইভার্সিটি লস, ওয়াটার স্ট্রেস আর ল্যান্ড ডিগ্রেডেশন ইসে গেহরাই সে জুড়ে। ওয়াটার স্ট্রেস বালে ক্ষেত্র মে ফার্ম পন্ডস স্থানীয় সমুদায় কে লিয়ে অত্যন্ত উপযোগী সিদ্ধ হো সকতে। ইয়ে না কেবল বর্ষা জল কো ক্ষেতো মে রখনে কে লিয়ে অপেতু সিঁচাই কে লিয়ে সময় পর জল উপলব্ধ করাতে, ইনসে ভূজল ভি রিচার্জ হোতা।
1: শ্রীমতী মুর্মু পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি আগামীকাল থেকে তিন দিনের গুজরাট সফর শুরু করছেন। মঙ্গলবার কেভাডিয়ার একতানগরে 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি। বুধবার রাষ্ট্রপতি ভদোদরায় মহারাজা সায়াজি রাও ইউনিভার্সিটি অফ বরোদার বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা ATS আজ বারাণসীতে এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি TPS এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছে। গোপাল সিং ভোক্তা নামেও তিনি পরিচিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। তিনি প্রায় দুদশক পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা NIA যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়েছিল। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। এই সফরের সময় ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। ভারত ও জাপানের বিমান বাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 নামের বিমান মহড়া চলছে। 14 দিনব্যাপী এই মহড়া আগামী মঙ্গলবার শেষ হবে। মহড়ার মূল লক্ষ্য হল উন্নতমানের বিমান অভিযান এবং দুই বিমান বাহিনীর মধ্যে পেশাদারী মতবিনিময়। IAF এর দেশীয় হালকা যুদ্ধবিমান তেজাস, SU-30 MKI এবং রাফাল সহ বিভিন্ন যুদ্ধবিমান এই মহড়ায় অংশ নিচ্ছে। জাপানের F-2A যুদ্ধবিমানও মহড়ায় অংশ নেয়। বীর গার্ডিয়ান 2026 মহড়া দুটি দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতিফলন ঘটাচ্ছে বলে চিহ্নিত করা হয়েছে। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাব জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানের জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত 2 মাসে 2000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতে সাহায্য করা হয়েছে। আজকের প্রসঙ্গে আগামী মঙ্গলবার শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন মঙ্গলবার রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেফতার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচার অভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। বাংলাদেশের ঢাকার যাত্রাবাড়ির মোড়ে একাধিক হাতবোমা বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। গতকালও স্থানীয় থানার বাইরে এ ধরনের বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঢাকায় গত সন্ধ্যায় পৃথক কয়েকটি ঘটনায় 3টি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। জুম্মার নামাজের পর রাজধানীর বিভিন্ন অঞ্চলে

ধারাবাহিক হাত বোমা বিস্ফোরণের খবর পাওয়ার পরই এ ধরনের ঘটনা। এদিকে ঢাকার মেট্রোপলিটন পুলিশ নজরদারি জোরদার করেছে, পুলিশি টহলও বাড়ানো হয়েছে। নেপালে ভয়াবহ বন্যার চার সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6,000 মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ও ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে এই তল্লাশি অভিযান অব্যাহত আছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরাতে 3-4 মাস লেগে যেতে পারে। রাস্তাঘাট সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। সরকার ত্রিশূলি করিডোর অঞ্চলে সেতুগুলি মেরামতের কাজ শুরু করেছে। এদিকে চীনা সংবাদ মাধ্যম জানিয়েছে, চীনে এখনও 500 বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার ওপর 1,000 বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর ওপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈলশোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 20 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা ইউক্রেনের 1,100 ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উত্তর কোরিয়া আজ একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের জলসীমার প্রায় 450 কিলোমিটার দূর দিয়ে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু প্রতিরোধ ব্যবস্থা আরও জোরদার করার হুমকির 2 দিন পরই উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এশিয়ান গেমসে প্রি কোয়ার্টার ফাইনালে 3-0 ব্যবধানে কাজাখস্তানকে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 ব্যবধানে হারিয়ে পিভি সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হোডা অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নামেনোভাকে 21-5, 21-10 সেটে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত। নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান করে। শেফালি ভার্মা 17 রান করেন। তিনি 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। এই প্রথম আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 17 রান করলেন শেফালি। অধিনায়ক হরমনপ্রীত কৌর 40, স্মৃতি মান্ধানা 37 রান করেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করেছে। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুলের ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। এর আগে গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল বির উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে 19-0 ব্যবধানের বিশাল জয় দিয়ে ভারতীয় মহিলা দল তাদের অভিযান শুরু করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ইরান জানিয়েছে, তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিথিকা দেববর্মা তিনি ককতুমা বুবাক রোগ অংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা শিখ লাহদাতে টংকসং টংনাই লুকুরকন কথার মানে বিশিংতে টংখর হচাকমং বাংরনা ভারত হাকতর সামং তাঙ্গই টঙ্গু মন্ত্রকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাস্তেও ক্রিকেট একাডেমির সামনা বাগে ছেকের গোটো থামচি একর জাগা রেখা হাস্তে হাপাং বুসকাং অশানি ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট নিবাগে তিনি আদং খড়ক চি দক নিয়ে হাস্তে বদল নিমং সাকলাই যাখা তাবু কক তোমার শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা শিখ লহদাতে টংকসং টংনাই লুকুরকন কথারি মানে বিশিংতে টংখর হজাকমং বাংরনা ভারত হাকোতর সামং তাঙ্গই দঙ্গ তিনি দিল্লি কতালো টংখরতে নবার তৈবার সেলাইমংনি থিনাংনুতে হায়ুং বেরেমনি সম্মেলনে পাইথাক অধিবেশন বা অকক শাখা রাষ্ট্রবক্রক শাখা ভারত হাপাংনি মিশন লাইফ ফুনুকা লুকুরকন গদাল রেউইতে হদানি সামংনি বিশিংতে ইকোসিস্টেম হামক্রায় সামং খেলাই মানো
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है।

0: कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবা এনজিটি বাই সংসাজাক শালনৈনি অ সম্মেলন কাইচি স্নি হা কতনি দরবা ফাংতে দরবা খালাই নাই আদং সং মানজাখা আরো তংখরতে নবার তৈবার বেচেবনতে ককলাম সালাই যাখা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু তিনি এশিয়ান গেমসও বুড়ি রকনি 10 মিটার এয়ার রাইফল সিঙ্গল ইভেন্ট রুকফাই মেডেল মানমা বাই এলাভেনিল বালারি ভান্ন খাকাহাম ইয়াফারকা কক মুংকাইশো রাষ্ট্রপক্ষ শাখা বিনি অ পারফরমেন্স হা কত নিবাগৈ খাতুংমা তুবুও আবুনি সেগাং রাষ্ট্রপক্ষ রুকফাই মেডেল মানে ভারত হা কতনি সকাত মানমা বাগৈ ভারতনি বুড়ি রকনি 10 মিটার এয়ার রাইফলস বদলন খাকাহাম ইয়াফারকা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি লুকু সেবাতে থংরংনি লাংমাও বিশি নৈ চিবা কাখা সেবাতে সুশাসনী ওয়ানসুক মুঙ্গ কেন্দ্র হাপাং বিশি নৈ সাই ব্রৈ চি স্নিনি বিশিঙ্গ বিকশিত ভারত সনামনানি সামুং তাঙ্গৈ তঙ্গু থানসাকে হামক্রাই গনাং সামুংতে হদানি ফাননি বিশিংতে লুকুরকনি লাংমা সলাই জাগৈ তঙ্গু তিনি সেবা সংকল্প অভিযানও চিং নরকনি থানি মাইগ প্লেটফর্মনি বিশিংতে উত্তর সালকা হামক্রানি সামুং ন মুক্তং চাশারি উই তিসামানি ককথুম খনালায়ানু
2: সালচি সালকা ভারত এবার মন্ত্রী বক্রকনি অষ্টলক্ষী হাবার হুকুমতে হামসামুংনি দেখিল তেইব কিয় গৈমানো ও আমচাইন তেইব বুসকাঙ্গৈ তলাংনাব নাঙ্গ কাহামকুক মানজুমুং কতাল তাং বেখরেব রং সাকামতে তাং সামুং মানথগ্রুনানি কতাল সেববাই লাহার রেলতে বীরখুং মানজুমুংনি হামসামুং অংখাই লুকুরকনি থাংলাই সুলাই তেসা অঙ্গ তৈ ফিয়ক জাগো বানিয়াতে বেড়াইখিরিনি কতাল লাম্ব ডিজিটেল মানজুমুঙ্গ তৈব দারাক ভাঙ্গ্রমানি বিশিংতৈ বুসকাংনি শিকলা আচাই সংনব তৈব কবাং সেব মানরুবই মানো হুকবার চিকন বানিয়া খাইনাইতে আমচাইনি স্নাম খরব কতর হাতিবাই মানজুনানি সেব মানো তাংলে হিনবা হামক্রাই হিনমা তাং বেখরে বসিমিয়া হামক্রাই হিনমানো অংখা লুকুরকনি লাংমাব হামসাজাক লাইমুং তুবুনা সালচি সালকানি ফান লুকুরকনি সাকথার মুং চাসারুবই তঙ্গো চোখজাকতাই হামসাজাক সালচি সালকা আমচাইন সুমন ভট্টাচার্যনি কক্তুম কক্তুমা খতলনি সুমিয়াং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
1: ফেক মঙ্করি শিকলা ফর বিকশিত ভারত সারা হাতিবার ফেক মঙ্করি শিকলা সামুং বুতাংনি বিশিং হা কতর গনাঙ্গৈ শিকলা হদানুতে রাষ্ট্রীয় সংকল্প সমারোহ যোগালি জাগান শিকলা বাবাইতে থংকক চংলাই নকশাকা হা কতনি সাশায় দক চিসনি থায় ও সামুং বুতাং যোগালি জাগান আবুনি বিশিং তঙ্গ ব্রৈরা স্নি চিসা জেলা মাই ভারত কার্যালয় তেচু বানাই মথারকনি বাড়া চুকু চিদক থায় ফেগিয়া তংনানি সময় তাংমুং আইখর সিনেরুমানি সামুং লামা নাটক স্লোগান সৈমানি তৈ শিকলা হদানি তৈফাংবাই ককলামনি বিশিংতে ফেক মুংকুরিনি ককথুম রময় তিসা জাগানো অ বিশিনি পয়লা অক্টোবরনি সিমে ভর্তুকি গনাং নকনি এলপিজি সিলিন্ডার রিফিলনি বাগৈ বায়োমেট্রিক আধার নাই জাগান হনি সাকা কেন্দ্র হাপং গ্যাস সিলিন্ডার নাহারমা জোড়া এলপিজি গ্যাস ইয়াচাগনাই এজেন্সিনি শোরুম এবাকে থক কোম্পানিনি মোবাইল অ্যাপনি বিশিংতে লুকুরক অ সামুং বুতাং খেলাই মানবায়ানো হাস্তেও বুসকাং আউলিতে আউলি পঞ্চায়েত সংমারিও বুট কেন্দ্রনি সনামগ্রা বুটার লিস্টনি শাখা খনা সানমুংতে কেবিং মুং ইয়াসাক জাগানো অ তালনি নৈচিথাম সালো সানমুংতে কেবিং মুংনি সামুং পাইসুগ্রি জাগানো বুট কেন্দ্রনি মুং বুতাং কারি জাগানো অ তালনি বুসকাং নৈচিবা শালমারিও বেবাগৈ চংবারিও বুট কেন্দ্রনি সনামগ্রা বুট কেন্দ্রনি থাই ইংখা কাইসনিরা চারচি ব্রী আপুনি বিশিং আউলি পুরো নাইক্রাই কাইচিথাম পুর পরিষদ কাইচি আউলি পঞ্চায়েত কমিশনী ককথুম বুখাক্তে আগরতলা পুরো নাইক্রাইনি বুট কেন্দ্র তঙ্গ কাইব্রীরা থামচি চুকু পুর পরিষদ নিবিশিং যতনি সাই কবাং বুট কেন্দ্র অংখা ধর্মনগর কাই ব্রীচিবা উলনৈ উদয়পুর পুর পরিষদ থামচিবা আউলি পঞ্চায়েত নিবিশিং কাইচিথামকে বুট কেন্দ্র তঙ্গ অমরপুর পানিসাগর তে সুনামুরা কাইচিসাকে কমলপুর বিশ্রামগঞ্জ জিরানিয়া আউলি পঞ্চায়েত সাবরুমনগর পঞ্চায়েত নিয়ে বুট কেন্দ্র তঙ্গ কাই চুকু এডিসিনি ভিলেজ কমিটি নি চংমারিও এন ডি এ জুট নি বাতাই নাইন খাফুর সাগৈ তিনি নক নগ থাঙ্গে আওয়াইমানি সামুং তাংখা তাংচুরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া ইয়াং ইয়াক শিবদুল নি বাতাই নাই রগ্ন খাফুর সাগৈ সাবরুম নি বৈষ্ণবপুর হাতিও যুগালি যাক লুকুথুম ককনারেখা কেবেং নাই বদল নি অজা জিতেন্দ্র চৌধুরী বনকুলো সংসাজাক পান্ড ককনারেখা আগিনী এম এল এ প্রভাত চৌধুরী আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তুমা খানাই তংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মানা বাকে লগ ইন খেলাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ ফলো

ಖೈದಿ ಹೋದಲ್ಲಮ್ಮ ಫೇಸ್ಬುಕ್ ತೆ ಎಕ್ಸ್ ಹ್ಯಾಂಡಲ್ ಆಲ್ ಇಂಡಿಯಾ ರೇಡಿಯೋ ನ್ಯೂಸ್ ತೆ ಇನ್ಸ್ಟಾಗ್ರಾಮ್ ಪೇಜ್ ಎ ಐ ಆರ್ ನ್ಯೂಸ್ ಎಲರ್ಟ್ಸ್ ನಾಯ್ದು ಅಫಿಷಿಯಲ್ ಯೂಟ್ಯೂಬ್ ಚಾನೆಲ್ ನ್ಯೂಸ್ ಆನ್ ಎ ಐ ಆರ್ ಅವನು ಕಾಡಿಬ ಆಕಾಶವಾಣಿ ಆಗರ್ತಲಾ ಕೇಂದ್ರನಿ ಕೊಕ್ತುಮ ಅಪ್ಡೇಟ್ ಮಾನ್ನಕ್ಕೆ ಎಕ್ಸ್ ಹ್ಯಾಂಡಲ್ ಆಕಾಶವಾಣಿ ನ್ಯೂಸ್ ಆಗರ್ತಲಾ ಫೇಸ್ಬುಕ್ ಎ ಐ ಆರ್ ನ್ಯೂಸ್ ಆಗರ್ತಲಾ ತೆ ಯೂಟ್ಯೂಬ್ ಆಕಾಶವಾಣಿ ನ್ಯೂಸ್ ಆಗರ್ತಲಾವೋ ನಾಯ್ನ ನಂಗನ ಮಂಚಕ್ರಾ ಪ್ರೊಫೆಸರ್ ಡಾಕ್ಟರ್ ಮಾನಿಶ್ ಶಾಹ ಸಾಕಾ ಹಾಸ್ತೆವ್ ಕ್ರಿಕೆಟ್ ಅಕಾಡೆಮಿ ಸರಾಮನಾ ಬಗ್ಗೆ ಶೇಖರ್ಕುಟತ್ ಹಾಮಚಿ ಎಕರ್ ಜಾಗಾ ರೇಖಾ ಹಾಸ್ತೆ ಹಾಪಂಗ್ ತಿನಿ ರವೀಂದ್ರ ಶತವಾರ್ಷಿಕೀ ಭವನ ಟಿ ಸಿ ಎ ನಿ ಶಾಖ ಥರ್ಮಾ ಬಾಯ್ ಥಾಂಗ್ನಾಯ್ ಥಂಗ್ಮೊಲ್ನಿ ಜುದಾ ಜುದಾ ಆಮ್ ಚೈತೆ ಹಾಸ್ತೆ ಬೆರೆಮ್ನಿ ಬಾತೈಮಾವು ಕಪ್ಲಾಯ್ ಅಂಗ್ನಾಯ್ ರೋಗ್ನ ಶಕಾತ್ ಬಾಗ್ಮಾ ಮೇಲು ಬ ಅಕೌಕ್ ಶಾಖಾ ಮಂಚಕ್ರಾ ಶಾಖಾ ಹಾಯುಂಗನಾಂಗಿ ಕ್ರಿಕೆಟ್ನ ಹಾಮಚಕ್ ಮಾನಿ ಕೊಕ್ ಸಾನಾನಿ ಕರೆ ಬಸಂ ಬಾತೈಮುಂಗ ಕಾಹಾಮ್ ಅಂಖಾರಿ ಖಲಾಯ್ನಾನಿ ಬಾಗೆ ಹಾಸ್ತೆ ಕ್ರಿಕೆಟ್ ಮೊಥಾ ಶಾಖ ಥಾರಿ ತಂಗು ಮೇಲು ಕೊಕ್ ನಾರೇಖಾ ಥಂಗ್ಮಂತ್ರಿ ಟಿಂಕುರಾಯ್ ಪುಲಾನ ದಲೀಪ್ ট্রফিনি চ্যাম্পিয়ন শালকা আমচে বদলনি ত্রিপুরানি ক্রিকেটার অভিজিৎ সরকারনো লাম সুজাগো উলক প্লাই রুকনিয়াগো সকাত ইয়াফরেরি জাগো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি অ সেপ্টেম্বর তালনি বুসকাং সাল নই চিস নে কক তি সালো ফুঙ্গো দামচি সহ আকাশবাণী নি মন কি বাত পান্দ হা কতরতে ফাতার হা কতনি লুকুরক বাই ককলাম সালায়েন অব মন কি বাত নি ফিল সারা থামচি চার বের এমনি পান্দা মন্ত্রীবক্রক লুকুরকনো বরক নি ওয়ান সুকমা খাকামা ককরক মন কি বাত রহরনানি কবখা মাই গব ডন ওপেন ফোরাম তে নমো এপ লুকুরক বরক নি ওয়ান সুকমা কক রক রহরে মানবায়ন আবনো কারিব টোল ফ্রি নম্বর 1800117800 নম্বর কল খেলাই হিন্দি এবা ইংরাজি বাই বরক নি কক রক রেকর্ড খেলাই মানবায়ন ফোন এবা মেসেজ খেলাই মানান নইচি বা সেপ্টেম্বর হরনি দামচি সাতামুই সতী ব্রীচি বানি বিশিঙ্গ হাস্তে পুলিশ নি আইজি কেরং নাইমথাং ইয়াপার মঞ্চাক তিনি দিল দক্ষিণ জেলানি বেড়াইমাও ফাইদ জেলা পুলিশ সুপার মহকুমা পুলিশ দাগি ফাংতে কেন্দ্রনি নাইমথাং শেঙ্করাক রক বাই ককলাম কাইসা আচুক লাইকা আর এডিসি নি ভিলেজ কমিটি নি চংমারিনি তিয়ারং মানো তে নাইমথাং সেপ করাকে রিনানি বাগে দাগি মুংরিখা খা কোশং বড় রোগনি বিশিং আয়ুর্বেদ শাক আমজকমানি রায়দানতী ন হজাক খেলাইতি সানানি বাগে তিনি আগরতলা আউলিও হজাক মঙ্গনাং হিমবত কাইসা কারিজাখা ফিল চিসা আয়ুর্বেদ শালনুরুগৈ স্টেট আয়ুর্বেদ হসপিটাল নি শাক থার্মা বা অহিম্বতক রবীন্দ্র শতবার্ষিকী ভবনী সিমি চেঙ্গে আউলিনি জুদা জুদা লামতই লাইসুও আর মাঞ্জাখা বসং শাখা মিশন নি দাগিফাং সাজু ওয়াহিদ এ জেলা নাইকল ফাং ডক্টর বিশাল কুমার নো খবৈ নাইখুংনি অফিসার রোগ এনসিসি নি উত্তর সালকানি দাগিফাং মেজর জেনারেল অনুরাগ বীজ শাখা এনসিসি নি সৈ নাইশিক মং শেঙ্করাক নি ট্রেনিং রিমা সিমিয়া কতাল থিনাং ন খা কোশং দায়িত্ব গনাংতে হা কতন হামজাকনাই বড় খেলাইতি সানানি তিনি আগরতলানি ভগৎ সিং শিকলা তংথায় যুগালি যাক এনসিসি নি উলচিবা ব্যাটেলিয়ান ক্যাডার রোগনি সন্মেলনতে ফুরেংমা সামংবুতাঙ্গ মানজাগৈ ব অকক শাখা সামংবুতাঙ্গ এনসিসি নি ক্যাডার রোগন জুদা জুদা বাবাইন তুই ফুরেং জাখা উনকোটি জেলা নি আলাইদা জেলা নাইকলফাং অর্ঘসাহা শাখা কৈলাসহনি জারুলতলি ও রাজস্থানে চৌকিদানি নি কামি হাতি হাইকে কাইসা হাতি সানামতি সানানি সাকথার জাখা অবনি বিশিন্ন খড়ক থামনি কাইসা বদলন রাজস্থান রহরকা আবনি বাগে রাংস নিচি রাশায় বগজাখা বুসকাং অশানি ইস্ট জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট নি বাগে তিনি আদং খড়ক চিদক নি হাস্তে বদল নি মং সাকলাইখা ক্রিকেট এসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা বুসকাং অক্টোবর নি পুইলা সালনি সিমি উদয়পুর নি জামজুড়ি থংখলাও ও বাতাইমং চেংজাগান ত্রিপুরানো কারিব আসাম ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গতে বিহার নি মকল নুগিয়া ক্রিকেট বদল ও বাতাইমং মানজাক ফায়েন বুসকাং দামনি চিব্রে হাস্তে নি বেবাক জেলা ও ফেরাঙ্কই ওয়াতে ওয়াউই মানুহিনি সাকলাইখা নবার্তৈবার নাইখুং খনাতুংমারি টঙানে শাখাও থামচিবা ডিগ্রিতে খামাও নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নি কানাগিনি তিনি তুংমারি তংমানি শাখাও থামচি দশমী দক ডিগ্রিতেই খামাও নৈচি ব্রি দশমী দক ডিগ্রি সেলসিয়াস পাই থাকো কক্তমা বাগ রক্ত এসিয়া পড়িব রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা শিকলা হদাতে তঙ্কর সং তংনাই লুকুরং কথারি মানি বিশিংতে তঙ্কর হজাক মং বাং রিনা ভারত হাকতন সামং তাঙ্গাই তঙ্গ মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক শাহ শাখা হাসু ক্রিকেট একাডেমি নি সুনামনা বাগে শেখের কুটো থামচি একর জাগা রেখা হাসতে হাপাং বুসকাং অশানি ইস্ট জুন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট নিবাগে তিনি আদং খড়ক চিদক নি হাসতে বদল নিমং শাকলাই জাখা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখা উনি কক্তমা আওয়াইঙ্গান খানা ফুং দাম সিতাময় সতী বুড়ি জীব

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পুর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার ওপর আগামীকাল দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে

0: ইলেকশন ডিউটি ভোট গ্রহণের দিনক্ষণ আংশিক পরিবর্তন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে ভারত প্রশংসনীয় কাজ করছে। পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ক্রিকেট একাডেমি গঠনে রাজ্য সরকার 30 একর জমি দিয়েছে। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে ভোট কেন্দ্রের খসড়া তালিকার উপর আগামীকাল দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 23 সেপ্টেম্বর দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তির কাজ শেষ হবে। ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 25 সেপ্টেম্বর। রাজ্যে আসন্ন পুর নগর পঞ্চায়েত নির্বাচনে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যা 784। এর মধ্যে রয়েছে আগরতলা পুর নিগম, 13টি পুর পরিষদ ও 7টি নগর পঞ্চায়েত। কমিশনের তথ্য অনুযায়ী আগরতলা পুর নিগমে ভোট কেন্দ্র 439টি। পুর পরিষদগুলির মধ্যে সবচেয়ে বেশি ভোট কেন্দ্র রয়েছে ধর্মনগরে 45টি, দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর পুর পরিষদ 35টি। নগর পঞ্চায়েতগুলির মধ্যে 13টি করে ভোটকেন্দ্র রয়েছে অমরপুর, পানিসাগর ও সোনামুড়ায়। 11টি করে ভোটকেন্দ্র রয়েছে কমলপুর, বিশ্রামগঞ্জ ও জিরানিয়া নগর পঞ্চায়েতে। খসড়া তালিকায় শাবরুম নগর পঞ্চায়েতে ভোটকেন্দ্র রয়েছে মাত্র 9টি। রাজ্য নির্বাচন কমিশন এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণের দিনক্ষণ আংশিক পরিবর্তন করেছে। মোট 52টি ব্লকের মধ্যে 38টি ব্লকে ভোট গ্রহণ করা হবে 22 ও 23 সেপ্টেম্বর, 6টি ব্লকে ইলেকশন ডিউটি ভোট গ্রহণ করা হবে 23 ও 24 সেপ্টেম্বর। এই 6টি ব্লক হল করবুক, রূপাইছড়ি, অমরপুর, ওমপি, মাতাবাড়ি ও ডম্বুরনগর। উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় 8টি ব্লকে ভোট গ্রহণ করা হবে না। এই ব্লকগুলি হল চটিলাম, নলছড়, ডুকলি, বেলবাড়ি, ওল্ড আগরতলা, জিরানিয়া, হেজামারা ও লেফুঙ্গা। নেশামুক্ত ইউবা ফর বিকশিত ভারত 100 সপ্তাহ নেশামুক্ত যুব অভিযানের আওতায় দেশজুড়ে যুব সমাজকে নিয়ে রাষ্ট্রীয় সংকল্প সমারোহের আয়োজন করা হচ্ছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক জানিয়েছে, দেশের 1067টি স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে 471টি জেলা, মাই ভারত কার্যালয় এবং সহযোগী সংগঠনগুলির 596টি কেন্দ্র। নেশামুক্তির শপথ স্বাক্ষর অভিযান, পথনাটিকা, স্লোগান লেখা এবং যুব সমাজের নেতৃত্ব আলোচনার মাধ্যমে নেশামুক্তির বার্তা তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আজ আগরতলা শহরে এক সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয়। 11তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে স্টেট আয়ুর্বেদ হসপিটালের উদ্যোগে আয়োজিত এই পদযাত্রাটি রবীন্দ্রভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সাজু ওয়াহিদে, জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা। ঊনকোটি জেলার অতিরিক্ত জেলাশাসক অর্ঘ সাহা জানিয়েছেন, কৈলাসহরের জারুলতলি রাজস্থানের চৌকিধানির গ্রামীণ হাটের অনুকরণে একটি হাট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য 3 জনের এক প্রশাসনিক টিম রাজস্থান সফর করে এ বিষয়ে অবগত হয়েছেন। এর জন্য 70 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা ইপ্পার মঞ্চাক আজ দক্ষিণ জেলা সফরে এসে জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। এনসিসির উত্তর পূর্বাঞ্চলের ডিরেক্টরেট মেজর জেনারেল অনুরাগ ভিজ বলেছেন, এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এনসিসি 15 ব্যাটেলিয়নের ক্যাডেটদের সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে তিনি একথা বলেন। কর্মসূচিতে এনসিসি ক্যাডেটদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেওয়া হয়। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ ও ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, যুব সমাজ ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে ভারত প্রশংসনীয় কাজ করছে। আজ নয়াদিল্লিতে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ভারত সরকারের মিশন লাইফ উদ্যোগ দেখিয়ে দিয়েছে যে জনগণের অংশগ্রহণ এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে বাস্তুতন্ত্রের উন্নয়নে উল্লেখযোগ্য কাজ করা সম্ভব।
1: समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का

0: वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं ये क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनके यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
1: ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি আয়োজিত দুদিনের এই সম্মেলনে 17টি দেশের বিচারপতি ও বিচার বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ঘাটতি এবং পরিবেশ পরিচালনায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। চলতি বছরের 1 অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত গৃহস্থালী এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে কেন্দ্র সরকার জানিয়েছে। গ্যাস সিলিন্ডার সরবরাহের সময় এলপিজি গ্যাস সরবরাহকারী এজেন্সির শোরুমে অথবা সংশ্লিষ্ট তেল বিপণনকারী কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এডিসির ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থীর সমর্থনে আজ বাড়ি বাড়ি প্রচার করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিকে বাম প্রার্থীদের সমর্থনে সাবরুমের বৈষ্ণবপুর বাজারে জনসভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বনকুলে আয়োজিত সভায় প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসেবা থেকে দেশ সেবার মন্ত্রে দীক্ষিত হয়ে একনিষ্ঠ দায়বদ্ধতায় জনসেবার ক্ষেত্রে 25 বছর পূর্ণ করেছেন। সেবা ও সুশাসনের ভাবনায় কেন্দ্র সরকার 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে এই নিষ্ঠা মানুষের জীবনযাত্রার রূপান্তর ঘটাচ্ছে। আজ এই বিশেষ ধারাবাহিক সেবা সংকল্প অভিযানে আমরা আপনাদের কাছে মাই গভ প্ল্যাটফর্মের মাধ্যমে উত্তর পূর্বের উন্নয়ন প্রবাহ নিয়ে ভাবনাকে কিভাবে বাস্তবায়িত করা হচ্ছে সেটাই তুলে ধরছি।
2: উত্তর পূর্ব ভারত বা প্রধানমন্ত্রীর অষ্টলক্ষ্মী প্রকৃতি, সংস্কৃতি আর সম্ভাবনায় সমৃদ্ধ এক অনন্য অঞ্চল। এই অঞ্চলকে এগিয়ে নিতে প্রয়োজন উন্নত যোগাযোগ, আধুনিক পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের নতুন সুযোগ। সড়ক, রেল ও বিমান যোগাযোগের উন্নয়ন যেমন মানুষের যাতায়াত সহজ করে, তেমনই খুলে দেয় ব্যবসা বাণিজ্য ও পর্যটনের নতুন দরজা। ডিজিটাল সংযোগ আর দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্ম পেতে পারে আরও বেশি সুযোগ। কৃষক, ক্ষুদ্র উদ্যোগী ও স্থানীয় শিল্পও পেতে পারে বড় বাজারের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা। কারণ উন্নয়ন মানে শুধু পরিকাঠামো নয়, উন্নয়ন মানে মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন। উত্তর পূর্বের শক্তি, মানুষের উদ্যোগ আর সম্ভাবনাকে সঙ্গে নিয়ে গড়ে উঠছে আরও সংযুক্ত, সক্ষম ও সমৃদ্ধ উত্তর পূর্ব। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 27 সেপ্টেম্বর রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 138তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 117 800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 25 সেপ্টেম্বর রাত 11:45 পর্যন্ত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে ক্রিকেট একাডেমি গঠনে শেকেরকোটে 30 একর জমি দিয়েছে রাজ্য সরকার। আজ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা প্রশ্নাতীত। জাতীয় আসরে ভালো ফলাফল করতে রাজ্য ক্রিকেট সংস্থা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুরুতে দলীপ ট্রফির চ্যাম্পিয়ন পূর্বাঞ্চল দলের ত্রিপুরার ক্রিকেটার অভিজিৎ সরকারকে সম্বর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। আসন্ন শারদীয় ইস্ট জোন ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টের জন্য আজ 16 সদস্যক রাজ্য দলের নাম ঘোষণা করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড ইন ত্রিপুরা। 1 অক্টোবর থেকে উদয়পুরের জামজুরি মাঠে এই টুর্নামেন্ট শুরু হবে। ত্রিপুরা ছাড়াও আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বিহারের দৃষ্টিহীন ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। পুর নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকার ওপর আগামীকাল দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন কমিশন, এডিসির ভিলেজ কমিটি নির্বাচন নির্বাচনে ইলেকশন ডিউটি ভোট গ্রহণের দিনক্ষণ আংশিক পরিবর্তন করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে ভারত প্রশংসনীয় কাজ করছে। পয়লা অক্টোবর থেকে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার রিফিলের ক্ষেত্রে বায়োমেট্রিক আধার যাচাইকরণ বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ক্রিকেট একাডেমি গঠনে রাজ্য সরকার 30 একর জমি দিয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:25।
3: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ এবং নিউজ অন এআইআর অ্যাপে।
4: नमस्कार, मैं अमिताभ बच्चन बोल रहा हूँ। आज तो आप चिंता मुक्त हैं। जवानी में कहाँ कोई अपने बुढ़ापे के बारे में सोचता है, लेकिन ये जो कल है ना, बड़ा गजब की चीज है। किसे कब कहाँ ले जाए ये कोई नहीं जानता, पर टेंशन मत लीजिए। आज ही अटल पेंशन योजना में निवेश कीजिए। 18 साल की उम्र से हर महीने 210 रुपए भरने पर 60 साल की उम्र से हर महीने आपको 5,000 रुपए की पेंशन मिलेगी। अटल पेंशन योजना, आज ही अपना पेंशन पक्का करवाइए। अधिक जानकारी के लिए तत्काल अपनी बैंक शाखा या बैंक मित्र से आप संपर्क करें।
5: कृषि और पशुपालन भारतीय अर्थव्यवस्था का आधार और आत्मा है। हमारे अन्नदाता जहां एक ओर अपने कठोर परिश्रम से अनाज उगाकर खाद्य सुरक्षा सुनिश्चित करते हैं, वहीं पशुपालन के जरिए अपनी आय भी बढ़ाते हैं। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के नेतृत्व में सरकार इन दोनों क्षेत्रों को सशक्त बनाने के लिए लगातार प्रयासरत है। इस दिशा में उल्लेखनीय कार्य करते हुए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना के तहत छोटे और सीमांत किसानों को सालाना 6,000 रुपए की मदद की जाती है, जिससे 11 करोड़ से अधिक किसान परिवारों को अब तक 3.25 लाख करोड़ रुपए से अधिक की सहायता मिली है।
6: पीएम किसान सम्मान निधि भारत के किसानों का बहुत बड़ा संबल बनी। उनके छोटे छोटे खर्चों के लिए ये किसान सम्मान निधि बहुत काम आ रही है।
5: पीएम किसान की 18वीं किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक कृषि अवसंरचना का विकास हो रहा है। वर्तमान सरकार गठन के 100 दिनों के भीतर 6,500 करोड़ की लागत से 10,000 से अधिक परियोजनाओं को मंजूरी मिली है। इसी अवधि में 7,516 परियोजनाएं पूरी हुई, जिसमें 1,929 करोड़ रुपए की स्वीकृत राशि शामिल है। भारत सरकार के राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत देशी नस्ल के गायों एवं भैंस की गुणवत्ता में तेजी से सुधार एवं दूध उत्पादन में लगातार बढ़ोतरी से देश में श्वेत क्रांति द्वितीय चल पड़ी है। इसी क्रम में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आत्मनिर्भर भारत के आह्वान से 2 बड़े कदम आज देश को समर्पित किए जा रहे हैं। गौ सॉर्ट स्वदेशी सेक्स सॉर्टिंग तकनीक से बछड़ी पैदा होने की सफलता दर 90% है, जिससे 8 करोड़ डेयरी किसानों को लाभ होगा। होगा। राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत राष्ट्रीय डेयरी विकास बोर्ड और ICAR NBAGR के साझा वैज्ञानिक कार्यक्रम से विश्व में पहली बार देशी गाय और भैंस में अच्छे नस्ल की त्वरित पहचान के लिए गौ चिप और महिष चिप नामक जेनोमिक चिप तैयार कर लिए गए हैं, जिनसे नस्ल सुधार कार्यक्रम दुगनी तेजी से चल पाएंगे। ये सुविधा कोई भी किसान NDDB के काफ लैब एवं KLDB के लैब से उचित दाम पर ले सकते हैं। प्रधानमंत्री जी के कुशल नेतृत्व में कृषि और पशुपालन के समन्वित विकास से भारत आत्मनिर्भर बन रहा है और सरकार किसानों को

0: আরে আশা দিদি, আপনি?
1: শারদা, খুকি কেমন আছে?
0: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
1: আরে, রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছ?
0: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
1: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্য। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
2: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
3: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী কৈলাস শহর, শুরু হচ্ছে জীবন স্মৃতি অনুষ্ঠান।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি জীবন স্মৃতি অনুষ্ঠান। আজ আমরা কাছে পেয়েছি এই শহরের প্রবীণ ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত শিক্ষক জয়শঙ্কর মজুমদারকে। নমস্কার। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, আপনার শৈশব কোথায় কিভাবে কেটেছে?
1: আমি কৈলাসহরের বাসিন্দা, তো আমি শৈশবটা এখানেই কাটিয়েছি। আমার শৈশবের পড়াশোনা এখন যেটা কৈলাসহর গার্লস স্কুল, সেটা মডেল স্কুল নামে পরিচিত ছিল, সেখানে আমরা পড়াশোনা করেছি ক্লাস ফাইভ অবধি। তারপর গেলাম রাধাকিশোর ইনস্টিটিউশনে, ওখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি পড়াশোনা করেছি। তারপর আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়, যেটা আমাদের কলেজ, এখানে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি।
0: আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, অনেক ছাত্রছাত্রীদের আপনি খুব কাছ থেকে পেয়েছেন, আপনিও একদিন ছাত্র ছিলেন, তো ছাত্র ও শিক্ষকের মধ্যে যে সম্পর্ক, তার যদি তুলনামূলক আলোচনা করি, তবে কোন সময়টা আপনার কাছে গ্রহণযোগ্য হবে?
1: দেখুন, ছাত্র এবং শিক্ষক সম্পর্ক সেটা খুবই মধুর, এবং আমাদের শৈশবে আমরা কিন্তু মানে সেই মধুরতার মধ্য দিয়ে চলেছিলাম, আমাদের মানে ছাত্র জীবনটা কাটিয়েছি। ভয় কিছুটা, ভালোবাসা জড়ানো, শ্রদ্ধা জড়ানো, সব কিছু নিয়েই শিক্ষকদেরকে আমরা যেমন ভয় করতাম, আবার শিক্ষকদেরকে শ্রদ্ধা করতাম। শিক্ষক শিক্ষিকারা ওনারাও কিন্তু আমাদেরকে খুব আদর করতেন, পড়ানোর সময় খুব আদর যত্নে পড়াশোনা করাতেন। তো আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, এটা বলতে লজ্জা নেই, কোনো কোনো এখনকার সময়ে কোনো কোনো শিক্ষক নিজের খেয়েই হারিয়ে ফেলেন, নিজেদের ব্যক্তিত্বটাকে কিছু কিছু নষ্ট করে ফেলছেন। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, যেটা দেখে আমার খুবই মনে খুব পীড়া দেয়, সেটা অনুচিত, সেটা কোনোভাবেই উচিত নয়। আর বর্তমান সময়ে সেই আমাদের সামাজিক ব্যবস্থাটাও কী জানি একটা কী হয়ে গেছে, যার ফলে শিক্ষকরা ছাত্রছাত্রীদের কাছ থেকে তেমন একটা সম্মান পাচ্ছেন না। কিছুটা কোনো কোনো শিক্ষকের, প্রত্যেকের কথা আমি বলছি না, কোনো কোনো শিক্ষক তাদের নিজস্ব কারণে এরকম হচ্ছে, আর যারা ব্যক্তিত্ব নিয়ে চলছেন ওনারা ঠিকই এখনও সেই সম্মান পেয়ে যাচ্ছেন। কারণ শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রকে গঠন করে দেওয়া, মা বাবার পরেই হচ্ছে শিক্ষক, মা বাবা হলেন প্রথম শিক্ষাগুরু, তারপরেই আসছেন শিক্ষক শিক্ষিকারা। তো আমরা শিক্ষক শিক্ষিকারা, আমরা যদি সবাইকে সস্নেহে আমরা ওদেরকে পড়াশোনা করাই, শুধু পড়াশোনা নয়, তাদের ব্যবহার, তারা কীভাবে চলবে, তাদের মানে মনন, তাদের সংস্কৃতি, সেটা আমাদেরকেই জাগিয়ে তুলতে হয়। তাই আমার মনে হয় যে বর্তমান শিক্ষা যেটা চলছে, শিক্ষা ব্যবস্থাটা খুবই ভালো, কিন্তু হচ্ছেটা কি, আমাদের সময়ে ছিল সেই গতবাঁধা পড়াশোনা, একটা একটা প্রশ্নের উত্তরের কোয়েশন মার্ক থাকতো 12,

0: 10 এরকম করে, যার ফলে আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু এটা ভীষণভাবে মুখস্থ করতেও দেরি হতো, কষ্ট হতো। কিন্তু আজকালকে কী হয়েছে, খুব শর্ট কোয়েশ্চেন এবং MCQ সেটা, এগুলো খুবই ভালো। এগুলোতে MCQ-তে ছোটো ছোটো বাচ্চারা বা 9, 10, 11, 12 প্রত্যেকেই এক কথায় ছাত্রদেরকে খুবই সহজভাবে তারা পড়াশোনা এগিয়ে যাচ্ছে এবং মজাও পাচ্ছে, সেই গদবাধা পড়াশোনা এখন নেই। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকারা এখন যারা আমরা আছি আমাদেরকে সেইভাবেই চলতে হবে। বলা হয় যে শিক্ষকরা শিক্ষক প্লাস বন্ধু, ছাত্রছাত্রীদের বন্ধু, বন্ধুর মতোই, সেই কথাটা অতি সত্যি। কিন্তু কোনো কোনো শিক্ষক শিক্ষিকা কী করছেন, বন্ধু হিসেবে নিয়ে একেবারে মানে যেমন খুশি হচ্ছে আর কি, যেটা কি বলবো, বলাও মানে অনেকে হয়তো একটু মনেও নিয়ে নেবেন আমার কথার উপরে, কিন্তু এগুলো আমরা সচেতন হয়ে তারপরে বন্ধুবান্ধবের মতোই আমরা ওদের সাথে ব্যবহার করব। আর আগে ছিল ক্যানিংয়ের ব্যবস্থা, মানে শাস্তি প্রদান করা, সেটা এখন সেই শাস্তি প্রদান করাটা একেবারেই উঠে গেছে। এমনকি মানে বর্তমানে শিক্ষক শিক্ষিকাদেরকে বলা হচ্ছে যে তুমি একটা ছাত্রকে ধমকও দিতে পারবে না, আর সেই সুযোগটা কোনো কোনো অভিভাবক অভিভাবকেরা গ্রহণ করছেন। হ্যাঁ, কোনো ছাত্রকে যদি কোনো শিক্ষক তার ভালোর জন্য ধমক দিয়েও থাকেন, সে ছোট্ট বাচ্চা ভয় পেয়ে গেছে, বাড়িতে গিয়ে বলছে আমাকে অমুক স্যার এবার আজকে আমাকে গালি দিয়েছেন, আমাকে বলেছেন তোর দ্বারা কিছু হবে না, এইটা নিয়ে ওই গার্জিয়ান ওই অভিভাবক বা অভিভাবিকা আসছেন, এসে স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকের কাছে নালিশ করছেন যে কেন। তখন তো প্রধান শিক্ষক বাধ্য, সিস্টেমের কারণে প্রধান শিক্ষক বাধ্য হয়ে ওই শিক্ষক বা শিক্ষিকাকে ডেকে বলছেন না আপনি এরকম বলতে পারেন না, বলবেন না, পড়ে অসুবিধা হবে। তো যার ফলে অনেক শিক্ষক শিক্ষিকারা সেখান থেকে একটু পিছিয়ে গেছেন যে না বাবা আমি স্কুলে এলাম পড়াবো, আমি আমার পড়াবো, ছাত্র পড়লে পড়ুক নয়তো না পড়ুক। হ্যাঁ, আমি আর আমরা আমাদের শৈশব যেভাবে কাটিয়েছি, যে একটা যেমন জীবনবিজ্ঞান পড়া দিয়েছেন, সেটা পড়ে ভালো করে পড়ে না গেলে স্কুলে বেতের বাড়ি খেতে হবে বা শিক্ষক শিক্ষিকারা
1: শাস্তি দেবে,
0: শাস্তি দেবে। কিন্তু আজকালকে সেই শাস্তির ভয়টা নেই ছাত্রছাত্রীদের, যার ফলে এরকমটা কিছুটা কি বলবো এটাকে অবনতি হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে। যারা সচেতন স্টুডেন্ট তারা ঠিক আছে, বা সচেতন গার্জিয়ান ওনারা ঠিক আছে, ওনারা করে যাচ্ছেন। কোনো গার্জিয়ান কিন্তু যারা বোঝেন তারা কিন্তু আসেন না কখনো স্কুলে যে আপনি আমার ছেলেকে কেন বকা দিলেন, আপনি আমার ছেলেকে কেন শাস্তি দিলেন, এটা কারণ এটা শাস্তিরও কিছুটা দরকার আছে। আবার কোনো কোনো শিক্ষক সেই শাস্তি দেওয়ার নামে কী করতেন, সজোরে ব্যত্রাঘাত করতেন, মানে হিতাহিত জ্ঞান থাকতো না, হ্যাঁ এমনভাবে মার মারতেন, মনে করুন কান ধরে টান দিলেন, কানে সত্যি সত্যি দেখা গেলো কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে বা কানে ভীষণ যন্ত্রণা হচ্ছে বা গালে থাপ্পড় দিলেন, থাপ্পড়ের দাগ পড়ে, সেটা আবার কোনো মতেই কাম্য নয়। আমি ভয় দেখাবো কিন্তু আমার সেই শাস্তিটা যেন প্রতিহিংসামূলক না হয়, সেটাই আমার মানে বক্তব্য।
1: সত্যি আপনি খুব সুন্দর একটা দিক তুলে ধরলেন যে আপনাদের সময়ে স্কুলে এই যে অনুশাসন, যা আমরা যেটাকে বলি যে ভয় ছিল শিক্ষকদের প্রতি, কিন্তু ছাত্রদের একটা ভয় ছিল, হয়তো মানে বেতের ভয়টা কিন্তু সব ছাত্রের মধ্যেই ছিল যে আজকে পড়া না পারলে হয়তো ছাত্র বা শিক্ষক আজ আমাদের শাস্তি দেবেন। এখন কিন্তু সেই দিনটা কিন্তু এখন একটু অভাব, সেটা অভাব এখন কিন্তু ছাত্রদের মধ্যে, যেই জিনিসটা আপনি বললেন যে ভয় জিনিসটা এখন আর ছাত্রছাত্রীদের মধ্যে নেই। তো আপনাদের সময়ে যেটা ছিল এখন সেটার অনেক অভাব। আপনার কর্মজীবন শুরু হয় কবে থেকে?
0: আমার কর্মজীবন শুরু হয় সরকারিভাবে শুরু হয় 1990 সালের 26 নভেম্বর থেকে। তার আগে আমি এখানে আমাদের কৈলাসহরের প্রথম ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে আমি সেখানেও পড়িয়েছি। তার আগে আমি ছিলাম রামকৃষ্ণ মিশন স্কুলে, ওটা অরুণাচল প্রদেশ, ওখানেও আমি শিক্ষকতা করেছি। সেই সনটা হবে 1984 সেইরকম। তারপর এখানে এলাম, এসে

0: প্রায় দু বছর কমপ্লিট হয়নি। আমি 88 থেকে 90 পর্যন্ত, 90 নভেম্বর পর্যন্ত আমি চিলড্রেন্স গার্ডেনে ছিলাম। তারপর তো সরকারি চাকরি পেলাম, সরকারি চাকরি পেয়ে আমি প্রথমে ওই ফুলবাড়িকান্দি স্কুলে ছিলাম, ওখানে পড়াশোনা করিয়েছে। তারপর ওখান থেকে তো বদলির চাকরি, সেখান থেকে বদলি হয়েছি, বিভিন্ন জায়গায় গেছি। তারপরে ওটা করে করে 2000 সালে আমি কৈলাসহর নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলে এলাম। সেখানে 5-6 বছর থাকার পর আবার মনুঘাট গেলাম। মনুঘাট থেকে আবার আমাকে আনা হলো নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলে। আবার 2013 সাল পর্যন্ত ছিলাম ওখানে। আবার 2013-তে আবার ট্রান্সফার হলাম খোয়াইতে, খোয়াই ইংলিশ মিডিয়াম স্কুল। সেখান থেকে আমাদের ঊনকোটি জেলার পাবিয়াছড়া ক্লাস 12 স্কুলে ছিলাম আরও 5 বছর। তারপর 2018-তে আবার এখানে নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলে এলাম। ওখান থেকে আমি অবসর গ্রহণ করি 2020 সালে।
1: তো আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতায় এবং সুনামের সহিত আপনার দায়িত্ব পালন করেছেন, তো চাকুরি জীবনে আপনার অভিজ্ঞতার কথা কিছু বলুন।
0: দেখুন, আমি যখন সরকারি চাকরি পেলাম ফুলবাড়িকান্দি স্কুলে, তো ফুলবাড়িকান্দি গ্রামটা ছিল, ওখানে মানে শিক্ষার হারটা খুবই কম ছিল। কিন্তু আমরা যখন ওই সময় একসঙ্গে আমরা বেশ কয়েকজন ওই স্কুলে গিয়ে জয়েন করলাম, জয়েন করার পরে আমাদের, সত্যি কথা এখন নিজের কথা নিজেই বলছি, আমরা, আমি এবং বিপ্লব দেব চৌধুরী, আমরা কয়েকজন গেলাম। যাওয়ার পরে ওখানে ছাত্রছাত্রীদের এমনভাবে মন জয় করলাম যে আমরা যদি একদিন স্কুলে না যেতাম, ওরা মানে পরদিন গেলেই বলতো, স্যার কেন এলে না, কেন এলে না, এরকম খুব মাইডিয়ারলি ওদের সঙ্গে চলতাম, ওদেরকে পড়াতাম, ওদের সঙ্গে খেলতাম, মাঠে খেলতাম। হ্যাঁ, খুব খেলার ছলে ওদেরকে আমরা পড়িয়েছি। তো এছাড়া আমি যেখানেই যখন গেছি, আমি ওই ফুলবাড়িকান্দি স্কুল থেকে গেলাম ওই মনুঘাটের ওখানে ছাউমনু থেকে আরও উপরে ভাই ভুঞ্ছরা স্কুল, তখন সেই স্কুলটা অবশ্য মানে তখন উগ্রপন্থার খুব একটা মানে প্রাদুর্ভাব ছিল, যার ফলে আমরা সঠিকভাবে ওখানে স্কুল করতে পারিনি। তারপর ওখান থেকে যখন আবার 2000 সালে মনুঘাট ক্লাস 12 স্কুলে এলাম, সেখানে আবার খুব আনন্দের সাথে এবং খুব মানে সিরিয়াসলি ওখানে পড়াশোনা চলল, এবং আমাদের শিক্ষকতার কারণে অনেক ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, যারা আজকে অনেকে চাকরি করছে, কেউ ব্যবসা করছে। কিন্তু যারা চাকরি করছে তারা প্রায় সময় দেখা হলে বলে যে, স্যার আপনার কাছ থেকে এরকম শিখেছিলাম, স্যার আপনার কাছে এটা শিখেছিলাম, স্যার আপনি আমাদেরকে খুব আদর করতেন, মায়া করতেন, আবার শাসনও করতেন, এইরকম একটা খুব ছিল। বা এখনও মাঝে মধ্যে ওই পূজার সময় যখন ওই দিক থেকে ছেলেরা আসে বা মেয়েরাও, কোনো কোনো মেয়েরাও আসে, তো দেখা হলে বলে, স্যার মনে আছে নাকি, স্যার মনুঘাট স্কুলে পড়তাম, হ্যাঁ আপনার কথা খুব মনে হয়, এরকম করেছে। এছাড়া আমি মানে স্কুল, সরকারি চাকরি পাওয়ার আগে আমি টিউশন করতাম, সে টিউশনের সময়ও আমার ছাত্রছাত্রীরা আমাকে খুবই ভালোবাসত। আমার, আমি জানি না কেন ভালোবাসতাম, মনে হয় ওদের সঙ্গে খুব মানে যেমন পড়াশোনা করাতাম তেমন ওদের সঙ্গে আমি খুব বন্ধুত্বপূর্ণভাবেই চলতাম। তো আজ অবধি আমি কোনো ছাত্রছাত্রী থেকে কোনো ধরনের খারাপ ব্যবহার পাইনি, বা ওনাদের অভিভাবক অভিভাবকদের কাছ থেকেও পাইনি কোনো ধরনের, যার ফলে আমি এমনিতে, অনেক গার্জিয়ান আছেন বিভিন্ন অফিসে চাকরি করেন, তো এই সবাতে তাদের মানে ছেলে মেয়েদের টিচার হিসেবে আমি বিভিন্ন অফিসে, আমার যখন নিজস্ব কোনো কাজ থাকে গেলে পরে আমার ওই কাজগুলো ওনারা মানে খুব তাড়াতাড়ি করে দেন, কোনো ব্যাগ পেতে হয়নি। আমার মনে হয় এটা আমার ওই মানে শিক্ষকতার জন্যই হয়েছে, এটুকুই বলবো।
1: তো আপনার এখন এই অবসর সময়টা আপনি কীভাবে কাটাচ্ছেন?
0: দেখুন, আমি সত্যি কথা, আপনি একটা কথা বলেছিলেন যে আমার মানে ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমি কাটাচ্ছি, আমার একটা সৌভাগ্য বলবো, আমি 2020 সালের 30 সেপ্টেম্বর আমি রিটায়ারমেন্টে গেলাম। পরদিনই এখানে স্থানীয় স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল, ওখানের প্রিন্সিপাল স্যার উনি পরদিনই এসে আমাকে বললেন, তুমি চলো আমার স্কুলে যাবে। আমি বললাম, না 3 মাস আমি একটু আরাম করি। বললেন, চলো তোমার ওখানে যাওয়ার দরকার আছে, দেখবে তোমার মনটাও ভালো থাকবে। তার ওনার কথা আর এড়াতে পারিনি।

0: কে গেলাম, তো আজও আছে, আজকে 6 বছর ধরে চলছে। এখানেও সব ছোট ছোট বাচ্চারা ক্লাস 5 অবধি, মানে ধরুন 10-11 বছর অবধি ছাত্রছাত্রীরা আছে, একদম ছোট্ট বাচ্চা থেকে নার্সারির থেকে 10-11 বছরের ছাত্রছাত্রীরা প্রত্যেকের সঙ্গে খুব আনন্দে হ্যাঁ আমি ওই পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছি। বিভিন্ন কালচারের অনুষ্ঠান হয়, সেখানেও আমি আছি ওদের সঙ্গে।
1: আমাদের বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে ছাত্রছাত্রীদের কি করা উচিত, একজন অভিজ্ঞ শিক্ষক হিসাবে আপনার পরামর্শ কি?
0: বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্যে আমি বলবো ছাত্রছাত্রীদের কাছে এটুকুই বলবো, বলছি আজকালকে বিভিন্ন অনলাইন অ্যাপস আছে, তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ওই কোনো ছাত্র বা ছাত্রী যদি ওই অনলাইন অ্যাপসের সাথে যোগাযোগটা করে তাদের কাছ থেকে সাজেশন নেয়, কোনো কোনো ক্লাসেও জয়েন করে, হ্যাঁ আমার জানা মতে অনেকেই আজকাল এরকম করছেন, তো ওরা সাকসেস।

0: এইটুকুই বলবো। বলছি আজকালকে বিভিন্ন অনলাইন অ্যাপস আছে, তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ওই কোনো ছাত্র বা ছাত্রী যদি ওই অনলাইন অ্যাপসের সাথে যোগাযোগটা করে তাদের কাছ থেকে সাজেশন নেয়, কোনো কোনো ক্লাসেও জয়েন করে, হ্যাঁ আমার জানা মতে অনেকেই আজকাল এরকম করছেন, তো ওরা সাকসেস হয়, কামিয়াব হয়।
1: আপনাদের সময়ে স্কুলে যে পড়াশোনার পরিবেশ ছিল বর্তমানে কি সেই পরিবেশ আছে? শিক্ষক হিসাবে আপনার মতামত কী?
0: এটা খুব একটা জটিল প্রশ্ন হয়ে গেছে। তো দেখুন, এটা যার যার ওপরে। ছাত্রছাত্রীরা এখন ঠিকই আছে, এখন সেটা আগেও বলেছি, এখন কিছুটা মানে একটু এলোমেলো হয়ে গেছে আমাদের সময়ে যে পড়াশোনার পরিবেশটা আর এখন বর্তমানে পরিবেশটা। এখন বিভিন্ন কারণে মাঝে মাঝে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন টিচারদেরকে বিভিন্ন সরকারি কাজে মানে যোগদান করতে বাধ্য হচ্ছে, ডেপুটেশনে চলে যাচ্ছে, কেউ ইলেকশনের পারপাসে যাচ্ছে, কেউ লোকগণনার কাজে যাচ্ছে। বিভিন্নভাবে সরকার টিচারদেরকে, স্কুল টিচারদেরকেই নিয়ে নিচ্ছেন, যার ফলে স্টুডেন্টরা তাদের ক্ষতি হচ্ছে এবং সেই পড়াশোনার পরিবেশটাও নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ যখন একজন টিচার এলেন না, তার জায়গায় প্রক্সি ক্লাস করার জন্য যিনি প্রক্সি ক্লাস করেন তাকেও হিমশিম খেতে হয়, কারণ কোনো কোনো স্কুলে দেখা যায় শিক্ষক স্বল্পতা আছে, সেই শিক্ষক স্বল্পতার কারণে এক একজন টিচারে দেখা যাচ্ছে 4-5 ক্লাস পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটাও তো একজন শিক্ষকের পক্ষে খুবই কষ্টকর হয়, কারণ আমরা তো যেমন আমি বর্তমানে আছি ছোট্ট একটা স্কুলে, তো এখানেও মাঝে মধ্যে প্রক্সি ক্লাস করতে হয়, 4-5 আমারও এখনও করতে হয়। তো তখন বুঝি যে একটা স্ট্রেস পড়ে, গলায় বলুন আর মেন্টালি বলুন, একটা স্ট্রেস পড়ে যায়, একটু বিশ্রামের, সামান্য বিশ্রামের দরকার, কিন্তু সেই সুযোগটা আজকাল সরকারি স্কুলেও হচ্ছে না। তো আমি বলবো সরকারের কাছে এটা আমার বিনীত আবেদন থাকবে, যদি শিক্ষক স্বল্পতা কমিয়ে একটা স্কুলে 1:1 একজন টিচার তার আন্ডারে 40 জন স্টুডেন্ট থাকতে হয়, সেরকম যদি করা যায় তাহলে খুবই ভালো হবে, তাহলে আমার মনে হয় পড়াশোনার কাজটাও সুন্দরভাবে মসৃণভাবে হবে। আর পরিবেশ, বিদ্যালয়ের পরিবেশটাকে সুস্থ রাখার জন্য সেটা কিন্তু সম্পূর্ণ দায়ভার শিক্ষকদেরই নিতে হবে, সেটা আমার মতে, কারণ আমি শিক্ষক, আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যে তোমরা এরকম করো এরকম করো। বিভিন্ন প্রোগ্রাম আসে, বিভিন্ন জন্মজয়ন্তী, যেমন রবীন্দ্র জন্মজয়ন্তী, তারপর 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তারপর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তারপর বিভিন্ন যেমন এখানে কিছুদিন আগে হয়ে গেল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান, তো বিভিন্ন সংস্থা স্কুলের ছাত্রছাত্রীদেরকেও জড়িত করে, তো বাধ্য হয়ে তো সেটাতে সাড়া দিয়ে শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদেরকে ওখানেও জড়িত করেন। হ্যাঁ, নয়তো এই অনুষ্ঠানগুলো তো আমাদের সেটা কৃষ্টি, সেই কৃষ্টিকে তো বজায় রাখা সেটা আমাদেরও কর্তব্য, যেহেতু স্কুল একটা সামাজিক সংস্থা সেটা আমাদের দায়িত্ব, স্কুলেরও দায়িত্ব ছাত্রছাত্রীদেরকে সেখানে ইনভলভ করে নেওয়া। তো এই সমস্ত কিছু নিয়ে আবার পড়াশোনার কাজটাও সঠিকভাবে সুন্দরভাবে চলতে হবে, সেটা শিক্ষকের উপরেই নির্ভর।
1: আমাদের সময় প্রায় শেষ, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানার ইচ্ছে থাকলেও এই সীমিত সময়ে তা আর সম্ভব হচ্ছে না। ভবিষ্যতে আমরা আপনাকে আবারও কাছে পাবো, আরও অনেক কিছু আপনার কাছ থেকে শুনব। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ।
2: এতক্ষণ জীবন স্মৃতি অনুষ্ঠান শুনলেন। আমাদের আজকের অতিথি ছিলেন জয়শঙ্কর মজুমদার, আকাশবাণী কৈলাসহর। এখন নজরুল গীতি শুনবেন।

নারকে শবনে।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিনোদন।

এতক্ষণ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান বিনোদন শুনলেন। আজ তাতে মিলন তিথি এবং হীরক জয়ন্তী ছবির গান শুনলেন। আর কণ্ঠশিল্পীরা ছিলেন কিশোর কুমার ও ভূপিন্দর সিং। আকাশবাণী কৈলাসহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী পণ্ডিত ডি কে দত্তর।

আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে। শ্রোতা বন্ধুরা, অল্প কিছুক্ষণ পর বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজাস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জু। রুশ অধিকৃত ক্রিমিয়ায় ভোটগ্রহণ পর্বের মধ্যেই রাশিয়ায় ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের। তীব্র প্রত্যাঘাত হানতে পারে রাশিয়া, আশঙ্কা ইউরোপের নেতাদের। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করল সেদেশের পুলিশ, পাঠানো হল 30 দিনের হেফাজতে। এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ভারত কন্যারা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সাম্প্রতিককালের একাধিক প্রাকৃতিক বিপর্যয় স্পষ্ট করে দিয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় পরিবেশ ও জলবায়ু ভবিষ্যৎ বিষয়ক সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শ্রীমতী মুর্মু বলেন, বিশ্বজুড়ে বিজ্ঞানী মহল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সকলকে সতর্ক করে দিয়েছে। এই সমস্যা মোকাবিলায় স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সকলকে সক্রিয়ভাবে একযোগে এগিয়ে আসতে হবে।
1: हाल के समय में हुई अनेक प्राकृतिक आपदाओं ने यह स्पष्ट किया है कि क्लाइमेट इम्पैक्ट्स को कम करने के लिए सशक्त क्लाइमेट एक्शन करना आवश्यक है। विश्व का वैज्ञानिक समुदाय चेतावनी दे रहे हैं कि क्लाइमेट रिस्क बहुत गंभीर हो चुका है। इनकी यथासंभव रोकथाम और सामना करने के लिए स्थानीय, क्षेत्रीय और वैश्विक सभी स्तर पर स्टेक होल्डर्स के बीच सक्रिय सहयोग की सुदृढ़ आवश्यकता है।
0: রাষ্ট্রপতি পরিবেশ সংক্রান্ত আইনি সহায়তার ক্ষেত্রে জাতীয় পরিবেশ আদালত তথা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, জীববৈচিত্র্যে বিপর্যয় ঘটছে, ভূমিক্ষয়ে জলসংকট তীব্র হয়ে উঠেছে। তিনি স্থানীয় পর্যায়ে কৃষি জলাধার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন। ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে যৌথভাবে যোধপুর বিমানঘাটিতে বীর গার্ডিয়ান 2026 বিমান মহড়া চলছে। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং জাপান এয়ার সেলফ ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা আজ দেশজ হালকা যুদ্ধবিমান তেজসে সওয়ার হন। পরে সাংবাদিকদের এপি সিং বলেন, তেজস যুদ্ধবিমানে জেনারেল মোরিতার এই ভ্রমণ ভারতে তৈরি যুদ্ধবিমানের উৎকর্ষের প্রতি তার আস্থাকেই তুলে ধরে।
2: The Japanese fighters have operating from Indian soil for the first time is a great milestone in the history of our relationship. I very clearly remember in Tarang Shakti 24, your team was here. I had come as the vice chief, met them all, but unfortunately your aircraft could not ferry because of bad weather in the southeastern part of Asia, and we missed the opportunity that time. But I'm very happy that we have caught up this time. This reflects a deepening dimension of our special strategic and comprehensive

0: partnership between the two countries.
1: জেনারেল মরিতা তেজসকে মেক ইন ইন্ডিয়া উদ্যোগের সাফল্যের প্রতীক বলে মন্তব্য করেন।
2: I am grateful for the invaluable opportunity to fly on the Tejas. As an aircraft born from indigenous defense capabilities, Tejas stands as a symbol of India's technological innovation and embodies Make in India initiative. While flying, I found myself reflection on the efforts of many people, both in the military and industry, who contributed to its development.
1: উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা এটিএস বারাণসীতে আজ এক অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের নিষিদ্ধ চরমপন্থী সংগঠন তৃতীয় প্রস্তুতি কমিটি টিপিএস এর প্রধান ব্রিজেশ গঞ্জুকে হত্যা করেছেন। গোপাল সিং ভোক্তা নামেও সে পরিচিত ছিল। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ফলেই তার মৃত্যু হয়। সে প্রায় দু দশক পলাতক ছিল। তাকে গ্রেপ্তারের জন্য ঝাড়খণ্ড পুলিশ এবং জাতীয় তদন্ত সংস্থা এনআইএ যৌথভাবে 30 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। ব্রিজেশ গঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, অগ্নিসংযোগ সহ 50টিরও বেশি মামলা দায়ের করা হয়। আদিবাসী সমাজের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। পুরুলিয়ার টামনা থানা এলাকার কড়াডিতে আজ করম নৃত্য উৎসবে যোগ দিয়ে তিনি বলেন, কুর্মালী ও রাজবংশী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। কুর্মীদের রেল রোকো কর্মসূচির সময় যেসব আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা হয়েছিল তা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বর্তমান সরকার কুর্মী সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় যাবতীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গে মৎস্য চাষের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর পন্থা পদ্ধতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মৎস্য দপ্তর এবং রাজ্য সরকার আগামীকাল কলকাতায় বৈঠকে বসছে। বৈঠকে যৌথভাবে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলতি মাসের 26 তারিখে এই অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে তার বক্তব্য রাখার কথা। সফরকালে ডক্টর জয়শঙ্কর বিভিন্ন দেশের সঙ্গে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বিশ্ব নেতাদের শান্তি, মর্যাদা, ন্যায় বিচার ও মানবতার স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। মহাসচিব হিসেবে এটি তার শেষ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। এতে যোগ দিতে তিনি এখন নিউ ইয়র্কে রয়েছেন। সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মহলের সহযোগিতা, আলোচনা এবং সম্মিলিত পদক্ষেপ অত্যন্ত অপরিহার্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেন রাশিয়ার উপর 1000-এরও বেশি ড্রোন হামলা চালিয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর উপর এটি ইদানিংকালের সবচেয়ে বড় ড্রোন হামলা। এর ফলে একটি তৈল শোধনাগার এবং আবাসিক ভবনের ক্ষতি হয়েছে। তিনি জানান, মস্কো জুড়ে ইউক্রেনের এই ড্রোন হামলার ফলে দুজনের মৃত্যু হয়েছে, আহত 20। রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে তারা ইউক্রেনের 1100টি ড্রোন ধ্বংস করতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, রাশিয়ায় সংসদীয় নির্বাচনের তৃতীয় এবং চূড়ান্ত পর্যায়ের ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই ইউক্রেনের এই হামলা। এই পর্বে রুশ অধিকৃত ক্রিমিয়া ভোট নেওয়া হচ্ছিল। 2014 সালে এই অংশের দখল নেয় মস্কো। ইউক্রেনের এই হামলার জবাবে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির উপর রাশিয়া প্রত্যাঘাত হানতে পারে বলে আশঙ্কিত ইউরোপের নেতারা। ইরান জানিয়েছে তাদের শর্ত পূরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। ইরানের সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান পূর্ণ সামরিক শক্তি নিয়ে লড়াই এবং কূটনীতির মাধ্যমে আলোচনা দুই চালিয়ে যাবে। ওয়াশিংটনে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন এবং ইরানি জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ প্রত্যাহারের পরেই হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। এদিকে মার্কিন সেন্টকম জানিয়েছে, গত 2 মাসে 2000-এর বেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করতে তারা সহায়তা করেছে। এই সময় 1 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে বাইরে পাঠাতেও তারা সাহায্য করেছে। কারারুদ্ধ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে পাকিস্তানের পুলিশ আজ গ্রেপ্তার করেছে। লাহোরের ডেপুটি কমিশনার আজ তাকে 30 দিনের হেফাজতে পাঠিয়েছেন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের এক বিক্ষোভ কর্মসূচির প্রাক্কালে তাকে আটক করা হয়। আলিমা খানকে কোর্ট লাখপত কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তার 73 বছর বয়সী দাদা ইমরান খানের মুক্তির দাবিতে প্রচারাভিযান চালাচ্ছিলেন। উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাবন্দী রয়েছেন। নেপালে ভয়াবহ বন্যার 4 সপ্তাহ পরেও নিখোঁজ থাকা 6000-এর মতো মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। রাশুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলির নদীপথ এবং ধ্বংসস্তূপ ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলিতে তল্লাশি অভিযান চলছে। এদিকে নেপালি সেনাবাহিনীর এক ফিল্ড কমান্ডার চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ অপসারণ করতে 3-4 মাস পর্যন্তও লাগতে পারে। রাস্তাঘাট, সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জনজীবন এখনও বিপন্ন। এদিকে চীনা সংবাদ মাধ্যম

0: জানিয়েছে চীনের এখনও 500-এরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারত এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের ফাইনালে উঠেছে। জাপানের কারোগি স্পোর্টস পার্কে আজ সেমিফাইনালে ভারত 114 রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 195 রান তোলে। শেফালি ভার্মা 49 বলে 100 রানে অপরাজিত থাকেন। জবাবে বাংলাদেশের ইনিংস 15 ওভার 4 বলে 81 রানে শেষ হয়ে যায়। ভারতের দীপ্তি শর্মা ও নন্দিনী শর্মা 3টি করে উইকেট নিয়েছেন। ফাইনালে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। অপর সেমিফাইনালে শ্রীলঙ্কা 8 উইকেটে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এশিয়ান গেমসের প্রি কোয়ার্টার ফাইনালে কাজাকস্তানকে 3-0 ব্যবধানে পরাজিত করে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের অভিযান শুরু করেছে। সিঙ্গলসে কামিলা স্মাগুলোভাকে 21-7, 21-9 গেমে হারিয়ে PV সিন্ধু ভারতের প্রথম জয় এনে দেন। এরপর উন্নতি হুড়া অ্যালিসা কুলেসোভাকে 21-7, 21-10 ও তানভি শর্মা ডায়ানা নেমেনোভাকে 21-5, 21-10 গেমে হারিয়ে দেন। কোয়ার্টার ফাইনালে ভারত পরবর্তী ম্যাচে আয়োজক দেশ জাপানের বিরুদ্ধে খেলবে। জাপানের কাকামিগাহারায় এশিয়ান গেমসের পুল এর ম্যাচে আজ ইন্দোনেশিয়ার বিরুদ্ধে 13-1 ব্যবধানে জয় দিয়ে ভারতীয় পুরুষ হকি দল তাদের অভিযান শুরু করেছে। মঙ্গলবার পরবর্তী ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে সমন্বয়ের ডাক দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজস্থানের যোধপুরে ভারত ও জাপানের বিমানবাহিনীর মধ্যে চলছে যৌথ মহড়া। তেজস যুদ্ধবিমানে সওয়ার দুদেশের বায়ুসেনা প্রধান। দুদশক পলাতক থাকার পর বারাণসীতে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখার অভিযানে নিহত ঝাড়খণ্ডের চরমপন্থী সংগঠন TPS-এর প্রধান ব্রিজেশ গঞ্জু। খবর শেষ হল। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: एशियन गेम्स आईची नागोया में बैडमिंटन के विमेंस टीम इवेंट के राउंड ऑफ 16 के मुकाबले में इंडियन टीम ने कजाकिस्तान को 3-0 से हराकर अच्छा प्रदर्शन करते हुए

এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন নীলরতন কাঞ্চিলালের কণ্ঠে লোকগীতি শুনবেন।

0: Indonesia 13-1 in their Pool A match, while women's team beat Uzbekistan 19-0 in their Pool B opener. And now before we close, here are the highlights of the bulletin. India and Japan Air Chiefs take Tejas sorties during joint air exercise in Jodhpur. IAF Chief AP Singh calls the first ever operation of Japanese fighter jet on Indian soil a major milestone in defense ties. Ukraine fires over 1,000 drones at Russia in largest ever attack, including hundreds at Moscow oil refinery hit. Iran says Strait of Hormuz to remain closed until Washington removes sanctions. And at Asian Games, India bagged 2 silver medals in shooting. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ প্রথমে ডেইলি হাইলাইটস ক্যাপসুল, এশিয়ান গেমস 2020-র ওপর। এটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো এবং তার অব্যবহিত পরেই ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55, 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

11টায় লাইভ অনুষ্ঠান সুরের ভেলা, 12:05 যুববাণী, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান শুনবেন, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 গজল, 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 লোকগীতি, 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থের আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে ককবরক সংবাদ স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 বাংলা আধুনিক গান শুনবেন, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 দেশাত্মবোধক সঙ্গীত, 10:10

20 মিনিটে ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34 হয়ে 30 সেকেন্ড। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55 মিনিটে। শুভরাত্রি, জয় হিন্দ।